0: tamu kerana kerja tamu go kotor betul. Ani tamu tamu ni orang di kala. Ani tamu tamu ni ani punya orang di kala. Kerana ni ko punya orang di kala. Abang tapi kalau kerana tamu kerana orang di kala. Ani sih semua tu muda. Ani tamu tamu ni orang di kala. Abang tamu kerana kerja ani bah no hub kerana kerja abah abah orang di kala. Ani oh no hub kerana kerja kerja ani lebih ke sebab dia. Abah mungkin lebih banyak kerja nak. Bunyi mana itu hamda aku bunyi bunyi mak ham lu punya apa lu punya apa nu apa bunyi aku buat hotel kekal main ya kau tu mak aku ain ni tu je ah eh bisik aku saja jatuh lu kalau aku nu jatuh nu kan main main dia pun main dia sama kau terbang kau dah mahu dia ah orang
1: Belai kena hambai kereng mani bagai daya asu kogolongno sai kena mani bagai hambai. Abono cini boro rok ni jotoni no odikar tongo cini je mulik odikar cini je nangkupan odikar jesek odikar cini tongo asuk no cini klai daya tongo daya asuk no Bebak odikar no ari bo khajak tongo. Abone bagicheng odikar no bo sinani nango. Nang sinani thangkangkai nang nini limits no bo saimana nangnai. Nini kerang no bo saimana nangnai. Tai chini je khlai tai kortobbo. Abo bahai no jeng khlai nangnai, sina nangnai. Jeng oro bo manthai manthai. Hini simi hini tongkhengala. Chini manthai ni bai baksa baksa chini খাই তাই আবনব সিনা নাই তাই যিনি লিমিটস আবন বহাইন সিনানি বেলাই খেন নাই যানথাই মানে দম বাইসিমি বুগা যিনি কর্তব্য যিনি খাই তাই হাইবা যিনি রেসপনসিবিলিটি আবো বহাইন যেন সাইমানে নাই নিনি নক নুখনি রেসপনসিবিলিটি তামো নিনি আমচাইও নিনি রেসপনসিবিলিটি তামো নিনি খরকচা হাস্তেও নিন হাস্তে নি বরকঙ্গে নিনি খাইথাই মানথাই আবতামো হাইকবা নং খরকসা ভারত নি নাগরিক নে ভারত নি বড়ক নে নাই নিনি খাইদাই তামো আবো নং সাইমানা নাংনাই তাই নিনি মানথাই তামো তাই কেরং তামো দাগি নন কেরং তামো সা নিনি আরি বসুক জরাতেই আবো বহাইন জং কাহাম খাই সিনানি নাগো আবো সিনানি থাঙ্কাঙ্কাই জং কিসি চালে জং কাশানো সিনা থাকতানি যথাম কাইথাম আবনো যেন শিউই থাঙ্গো তে আবনো শিগাহে নাইসা খরকসা কাহাম রেসপনসিবল বরক অঙ্গে নাজাই মানায় আবো নক নুখুং হাস্তে নিং যিনি হাক্তরনি অংথং নরকসা বরক কাহাম দায়িত্ববান হাইকবা রেসপনসিবল গান বরক নেই হঞ্জাকায় তাবো হায়ুনি খরান খানালাই মানে বোখাক থাকলাইনে আবুনি ইয়াগুলো যাই কিফিলি ফালিনি যিনি সালকা মানে পান্ডাবো

0: ফুঙ্কাহাম, আকাশবাণী আগরতলা, তিনি ক্রাকশাল, তালোমায় তালনি, শালসিনি শালমারি, চিব্রেরা থামচিবা ত্রিপুরা বিশিকুং, সেপ্টেম্বর তালনি শালনিচি চুকু শালমারি, নৈশাই নিচি দক ইংরেজি বেশি, চিনিয় পান্দা নৈরা থামচি দক পয়েন্ট ব্রই মিটার্স, এবার সাইসা নৈরা দকচি চুকু কিলো হারচ, তাই সারাসা পয়েন্ট দক মেগা হারচ আওয়াই তক ফুঙ্গু চাংজরানি খা কাহামিয়া ফরে তাবুক চ্যাংজাগ চিনি তিনি ফুংনি কক বরক আওয়াই পান্দা হাই চিনি অপান্দান কক কাহাম খালাইমানী বিশিংতে চেঙ্গের লাইন চিনি কক কাহাম খালায়ন ভগৎ সিং সালাংমানি কক র হাই হিনী সালাংখা বরক আনো বুথারি মান্নায় ফিয়া আনি ওয়ান সুকমা রগ্ন বুথারি মানিয়া বরক আনি শাকন কেবেল খাই মানফান আনি ফল আনি ফান্ন কেবেল খাই মানিয়া বোমাতাই পিস্তল বাই জবানো ফান ফাইয়া জবানি ফান ফাইনাই জেফুরু কপলাই খাইনানি ওয়ান সুকমানি ফান বখাওতং ইমান্নাই এবা ওয়ান সুগই মান্নাই হামিয়া সিত্রা খলাইনাই তাই অসৈকে কক বাংরনাই কবাংমা তঙ্গ এবা বাংমানি নকজাগো তামনি হনমালে হামিয়া চায়ানো সয়নাই কবাংমা বাংমানি বাগৈছে অমহাই নকজাগো ইয়কমানো মাননানি বাগৈ চাইতংনা এবা খাত হনমা ওয়ানসুকমা শালসানি বাগৈ হনকে অঙ্গলা ইয়কমা মানগলা তামনি হামালে শালব্রুম ন সে চিং ওয়ানসুকমাও তন্না নাই চিনি ইয়কমানো বাহাইকে মাননানি হই ওয়ানসুকমানো আশেক জরা চিং খালাইখা ভগৎ সিং সালংমানি কগ্র তিনি হায়ুনি খরানে কক কাহাম তাবুক সিং খালায়ন তিনি কগ্রক তাই লাইথাংজক লাইভ মানি কগ্রক গ তিনি তামু তামু পাতি আবনরগে
1: আও চিং তিনি পাতি থাকমানী কগ্রক নিনি হাই সালো তা বজার খালায়ন তিনি পালাইজাকমারকনি বিশিঙ্গ হংকাই তিনি ওয়ার্ল্ড রেবিস ডে হিব পালাইজাগো তাই ইন্টারন্যাশনাল ডে অফ ইউনিভার্সাল অ্যাক্সেস টু ইনফরমেশন হিব পালাইজাগো তাই তিনি হাই সালো আজাইনাই রকনি বিশিঙ্গ দঙ্গ শহীদ ভগৎ সিং হনাইনাই যেন যতন সাইমানো বিনি কখনো যেন কিসা সাইমালায়ন ভগৎ সিং খা খরকসা যেন মহান বরক নহনি মা হন তাই বারো থাকতরনি ইয়কনানি চবানি সেঙ্ক্রাক বারো থাকতর ন ইংরেজ রকনি ইয়াকনি ফিয়কনা বাগৈ ব শাকন বেদকা হাইকবা শহীদ এংখা বন শহীদ ই আজম ব হনই হেঞ্জাব ব সেপ্টেম্বর তালি তিনি হাই সালো বিনি আজাইমানি 1907 ব আজাইমানি ইংখা লায়নপুর

তিনি হাইসাল ওখা টু থাউজেন্ড টুয়েলভ বিশু নেপালও কাইসা এয়ার সিটা এয়ার ফ্লাইট ক্র্যাশ মাবাই উনিশ জন বরক থেমানি গ্রু রগ্ন খবই তাই আবনো কারি বহাইন জিং নুগো অব আর বাংলা ফাই হাইকাবা আর্ট কুয়েক ফাইমাবাই তাই আ জরাও সুনামি বংখা আবুবাই বরক চার হাজার তিনশো চল্লিশ ঠিকা তাই দশ হাজার নিশাই বরক কবাং সাগু দুঃখ মান মানিব তিনি তেহাই সালনো জিং মানো নুগো তাই তিনি হাই সালো থেজাইনা রকনি বিশুঙ্গ দঙ্গ মুল্ক রাজ আনন্দ বহংখা খরকসা নোবেলিস তাই সৈগ্রং আবনকারী বঙ্গ শঙ্কর গুহা নিয়োগী বব খরকসা বেলাইখেন তৈ দোলনাই লিডার কাহাম তাই মুক্তি মোর্চা ছত্তিশগড়নি

মানেরকনি বিশুঙ্গ কাইসা মগল গ্রী হিংকে যেন সংসার যিনি লংমা খাকসা গ্রী হই মানো আবনে বগে মগল নি কাহাম নাইকানি বেলা এখন যেন খাইনানি নাগো মগল পদ্রে পদ বেমারঙ্গে মানো গানা এবার হাকসাল নুগিয়াং মানে আবো চশমা রক বাইন অজেন যা লগ্ন হামরে মানো ফিয়া আবো বাক্সা মকল নু গিয়া হাইকা জাবসা জাবসা মানে আবো অপারেশন রক বাইব হামরে মানো আবো উমর গবাং খাঙ্কে রক নুগজাগো ফিয়া আবো রকন কারিব মকল গবাং মা বেমার রঙ আবো রকমকা মকল চাক সামানি তাই আবো কনজেংটিভাইটি মকল চাক সাবনে হানজাগো আবোন যেন মুখ সাঙ্গ হই হন এলার্জি বাইব মকল চাক সাবো গ্লুকমাঙ্গই তাই কাইসা বেমার গ্লুকমা হই তাই কাইসা বেমার দো আবো বাইব হাইন চিনি মকল চাক সাই মনো আবনে বাকি মকল চাক সাকেন মুখ সা অংনা হই যেন খাগানি কক গরি আবনে বাকি যেন মকল চাক সাকানকে ডাক্তি ডাক্তি মকলনি ডাক্তার বাইজন গ্রংনানি নাঙ্গো মকল মাইগ্রেন এবা ভাইরাস চপ্রয় মানো মকলনি বেমারনি নুকমারি রকনি বিশুঙ্গ মকল স্রাই স্রাইকে নুগিয়া জাবসা জাবসাকে নুক মাবাই কঠোর হামিয়া পাতি মুখ পাতি মানো যেন মকল বহাইন নুগিয়া রকমই থাঙে মানো মকল মূসাসে হাবকে এবার দুখুমানকেবো মকল সাবো এলার্জি বাইব মকল সাই মানো মকল বখরক সাকেবো সাই মানো তাই চিনি সাগো প্রেসার বাড়িখে আবার হাইকেবো চিনি মকলক সাই মানো মকল বেলা হিখে সাকে হাইকে রুম রুমু নুখে বখরক সাকে কবানা নাইমা হাইরক মুখে আবো গ্লুকুরমানি নুকমারি হানি হানজাগো আবনি মূ একিউট এঙ্গেল ক্লোজার গ্লুকুমা ও বেমার বাই ডাক্তি মকল নুগিয়াঙ্গে মানো আবনি বাকি ডক্টর বাই গ্রংনানি বেলা খেন নাগো যেন হাইন দংতুতেই মকল নাইকানি খাইনানি নাঙ্গো আবরকনি বিশুঙ্গা যেন মকল নবাংখে ফিলিগিয়াও টংনানি ক গিয়া যেন জেফ্রপানো মকল নরা জরা নিং ব্লিং খাইনানি নাঙ্গো মকল ফ্লিকানি নাঙ্গো রেগুলার খাইন যেন স্ক্রিন রক নাইখাঙ্কাবো যেন মকল নরা জরাও মকল ফ্লিকানি নাঙ্গো কিসা মকল নেস্ট রক রানি নাঙ্গো তাই যেন জেফ্রপানো সামু খাইকাঙ্কে নগফানো দোই দংখাঙ্কে কাহাম প্রপার লাইট নি বিশুঙ্গ যেন টংনানি নাঙ্গো লাইট কিসা থিমুরুমুরু লাইট আবহাইরগ টংমানি চিনি মকল প্রেসার কলায়ও তাই আবাই মকল দেরাই মানো তাই চিনি মোবাইল বহাইন নাইখানকে যেন ব্রেক জেসা কাপানো যেন নাঙ্গো তাই সাতুঙ্গ অংখরকে সানগ্লাস থোপনানি নাঙ্গো তাই মকল মকল কাহাম খাইনাই যা চামুং রক যেন জানানি নাঙ্গো তাই ইনক্রিজ ওমেগা থ্রি নাংরিনায় অমাহাই চামুং জানানি নাঙ্গো তাই যেন যে নাংমা জরাতেই তৈ রক নঙ্গই শাক হাইড্রেট খেতনানি নাঙ্গো তাই যেন হকু রক ফেকজানে মানে রক চামুং নমুন বিশিং তিব যেন মকল দেরাই মানো আবার রকমও যেন লয়িংই দংখে আকারনানি নাংনাই তাই চিনি শাক হিলিকমানি হেলেংমানি আমু বাইবাহানি চিনি মকল এফেক্ট খাই মানো যেন আবনো চিনি চুকমানি তৈ চিনি হিলেকমানি রক সা হিলেকমা রক যেন জায়গা তনানি নাঙ্গো তাই মকলকন যেন গবান হুপ্রাইনাই টংনানি নাঙ্গো তাই চিনি ইয়াক রকনবো যেন মকল দাংনা সিগাং স্রাই স্রাই খাইনানি নাংনাই তাই মকল মূসা সঙ্গে যেন দিকে চাংবাই সোনানি নাংনাই আসুক জরা খানা লাইকা মকল নাইকিনি খাইনানি কক রক

একাবা হোকবার যে জায়গা গানাগানি হোকবানি নগ নগ দো আর গাবন পাই মানো অবহনকাই বাকসাকাই নাগি ছড়া রগন পাইও তামনি হা আর লাইতে সাকাই মানো হই আলু বুসলই ইয় দঙ্গ চি হাই একাবা চিবা গ্রামনি যে প্যাকেট খাইজা আলু বুসলই সানা থাকাই আলু বুসলই মানে আবো আলুনি বোবারসে আবো দঙ্গ তাই আবো বেলাখানো কবনাই মানে আপনি বাকিন আমনো সারনা রোহাই যেন হাসিং সালুগুই মা সারো হা বাহাইকে খাইনে হাংনা নাই হাসিং হা দালক যা হা সমসমো সমু কিসা গান তাই দই মানথকমানি থাই আমাহাইকে দই রকম গানা এবার দৈসা গানা রগনও গাইমানখাই জাকব খেতারগো কাইব বাড়ি রগো কাইব দই মানথকাই থাই হেঙ্গাই তো দেব গাহামকো তাই যেন হা সুদন খাইনানা নাই এলড্রিন হ্যাকাবা ক্লোরো ফরাস অমরগুই হা সুদন খাইনে নাই তামনি হমালে মৈশরুম এবা উরি রক বথার মানে বাকে আলু বুবার নি যে বসলই আবনো যেন পৈলানো হাইচিং হাবাই সাপলুই আবো যেন লাইন খাই যেন আবনো সারনা নাই এবার খাইবা লাইন খাই লাঙল বাইকে হা খাই আবনো ভবই রিমানে খেপ চাও আবনি ওলো যেন আলুনি যে বুমুক এবার ফাংচারা ফাইমানি আগলকে যেন সাকাও সননি নক সিটি সাতাই খাই টাঙি মানা নাই সাতং গলায়ানি বাকে যেন হাতি বারসানি আগলো ন কিসা সা বুমুক ফাই যেন ফাংচারা তরমানি নগো হাতি বারসাও অঙ্কাই যেন তেওসা দই রা নাই উরাম উরাম খাই আফরো রা নাই মুসকি গোড়া পাউডার খাই যাক আফরো উরাম উরাম খাই রা নাই তাই পটাশ রক রা নাই তাই নাইট্রোজেন কিসা রা নাই রুই হা পম রুই টংনা নাই তাই তৈ হিংকাকে হাতি বারসাও কিসা চচবই তাই সে ফিওগই মারনা নাই অমাহাইকে যেন আলুনো নাইকানি খাইকাকে তালথাম হ্যাঁ তালনি খাকসা কেন যেন আলুনো ফুই চাই মানো যে বড় রক আলু বসকনো দালখাই জানাই বড়ক আ বসকনব দালখাই যাই মানো আশেক জরা যেন খালাইকে আলু গাইমানো রেগে কক তিনি কোকবানি কক হায়ুনি খরাঙ তাবুক খালাই ককথুম রক পুইলানো তিনি আনিয়াগো দঙ ককথুম তিনি ককথুম হুঙ্কাই ককথুমতে হুকুম দাগি খুনি বেখাক্তে হাসতে হাপাং বেখাক্তে সাকলাই জাকা ভিলেজ কাউন্সিল নি চংবাড়ি যাই যাই খে মংসা দেরা মঙ্গরি খে পাইরেনানি বাগে ধলাই হাঙ্কনি এডিসিয়াম চাইও সালনীচিদক নিশিমি সালনীচিচুকু সেপ্টেম্বর ইংরেজি বিশিংকে নেশাই নীচিদক সালজরা ফুংনি দামদক নিশিমি খরক বানো লাই কেব লুকুথুম ইংিমাংলা দাসেন পেখাকমাই মানুই সরনি রদ সতাই রক সানা থাকাই যে মানুই খনে বড় রগ্ন দেরাও খিকলাই মানো আ মানে রক তৈ কেব থাংলাইসো খাইমাংলা আবং খাইজাক রেখা রানৈ মিটার্সনি বখাক্তৈ তাই বিএনএসনি কেরং রায়দাতৈ ইংরেজি বিশি 2023 নরগৈ কেরং রায়দা 223 নম্বর নরগৈ কেরংনি রায়দাতৈ যে বড় রক খনায় বড়নো কেরংনি রায়দাতৈ মাজরা বেরজাগনা।

ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা নিবাখাগতি আগরতলা কেশা ইংরেজি বিশি নৈশাই নৈচি দক তাই নৈশাই নৈচি সিনি রিং বিশিনি কেশা সাইকালাই মহ সাকলাই যাখা এম ফার্মা কোর্স রিপ সেট যে কোর্স খালাইনে মুসংনাই রকম সাকলাইকা ফিয়াবা অর কেশা সাকলাই মূ তঙ্গ যে স্টুডেন্ট এবার যে পড়িনাইর ত্রিপুরা হাসতেও তংসক নাই বরগ্ন অ সিট রেজাগান হেগাবা আচক থাই রেজাগান হানে সাজাকা বেকুলি তঙ্গ কাইব্রেই অবনিবেশিং ইউ আর রং বাকি তঙ্গ কাইনি এস টি রং বাকি তঙ্গ কাইনি তাই অব কয়বলাই রেনানি পাইথাক সাল হাঙ্গাকাই বেসকাং অক্টোবর তালনি সালসিনি সালমারিনি বিশৃঙ্গ শারিকনি দামব্রৈ তামা জরানি সেকাংন রেনা নাই কয়বলাই রুফরু তামো তামো রেনা নাই অবংখা জানি জানি মৌ বুমা বুফানি মৌ তাই বড় তং আবনি নিকুমা তাই বংনি গ্রেজুয়েট খাইমানি মানমারি তাই মাধ্যমিকনি এডমিট কার্ড বি ফার্মা খাইমানি সার্টিফিকেট তাই ব ক্যাটাগরিনি আ সার্টিফিকেট বরনা নাই তাই তাইসা তংসকমানি নিকমা রেনা নাই তাই কাইসা আঙ্কাই বেলিড ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটনি নাম্বার রেনা নাই অম নিকমাও রেনা নাই প্রফেসর ডক্টর অভিজিৎ গুপ্তা আই সি ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা

0: সালমারি ওলো কলেটেন বিশেষতেই সাকলাই যাকনাই
1: আনিয়াগো কাশ্য তঙ্গ আমাখায় ম্যাকট্রন কাম ক্লার্ক ফিমেল বড়ি রঙে বাগুই সিমিন পোস্ট বেকুলে কাইশান তাই অবখায় টেম্পোরারি কন্ট্রাক্ট বেশি সুতলাং জাগনাই তালদকনি বাগুই ও মরুনা নাংনাই বিশি ব্রিজি বানি বিশিঙ্গ রংমারিংনা নাংনাই ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার কম্পিউটার অপারেশন তাই আপনি মানমারি তংনা নাংনাই অবনো কারিব কম্পিউটার বাই সামু খাইমানী বিশিকনি মানমারি তংনানি নাংনাই ধর্মাইমারি রোজাগনাই তালথিগৈ রাং নৈশাই জিসা তাই অবনি বাকে ওয়াক ইন ইন্টারভিউ অঙ্গনে ই বুসকাং তালনি অক্টোবরনি সালদক সালমারি ও অবনি বাকে রিপোর্টিং অংনাই ফোনি দামচি তামানি জরা তাই ইন্টারভিউ না হারজগনাই ফোনি দামচিসা তামানি জরা থাইংখা কাউন্সিল হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশাসনিক ভবন ত্রিপুরা ইউনিভার্সিটি সূর্যমণি নগর আগরতলা পিন নাম্বার 799022 আগরতলা অরিজিনাল ডকুমেন্টস নি সেট কাইসা জেরক্স খাই সেলফ অ্যাটেস্টেড টংনানি নাংনাই আশেক জরা খোনাবাইকা সেবুগ বরক তলাংমানি ক তাবো খোনালাইনে নগর দেবানি কগ্র আউলি বীরখং খোলাতে গান গানি আমচাইনি নগর দেবানি কগ সাকলাই যাখা নখা চমুই কুপলং তঙ্গন তাই গরং গরং থাইও ফেরাং গগৈ ওয়াতে আইমান ফানো হনৈ সাজাগ তংসামারি 35 ডিগ্রি সেলসিয়াস খামানি 26 ডিগ্রি সেলসিয়াস নি গানাগানি তঙ্গন মিয়ানি তংসামারি 34.7 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নকজাখা 27.5 ডিগ্রি সেলসিয়াস নখাও শিবুকুমারি রাও চকু চিচুকা আশেক জরা খোনাবাই কে নবর দেবানী কগ্র তাবো খোনালাইনে রচামু রচামুং খরাং মনদেবী জমাতিয়া

আও হানহাই দিনে সালকামানি পান্ডাও যেন কিফিলি ফাইকা যেন খালাইকা সুখজারা হায়ংনি খরাং পান্ডা তাই দাবুকনি যেন সালাই তোমনি ও হানহাই কিফিলাইন যিনি রাইটস তাই লিমিটস নি কক হাই কেবা মানথাই তাই আরি নি কক রকন আও চিনি জেসক চিনি যেন ও হাক্তর নি বসাঙ্গে চিনি মানথাই যেন ইয়কজাকে পড়িনানি সরংনানি ইয়কজাকে যেন অর টংনানি থাকানি ফাইনানি চিনি বেবাক হায়ুং চিনি হাসতেগন আঙে হাক্তর গনাঙে যেন থাকানি ফাইনানি আও বহাইনা চিনি ইয়কজাক যেন

0: Mas aí, amo assim, isso que se ele manda nenhum som na imanaita, de cruz, nem que sai daí, que nem que chama, não sei se é. Não, não é tão morra ainda, morra aí, sai de, então não, bono de canha não mani. Tanto que não sabe o que não é, ele vai, por ele, a gente vai, a gente vai, a gente vai, a gente vai, a gente vai, आपके सिंग प्रोवाइड कहीं नहीं अब ले जरा वो
1: जों बनो
0: इंटरनेट
1: दाग सिमी दाग यो ताई पोरिनानि थानि बो हने कबांग मान जे नांगमानि सपोर्ट आबो बेबाग मानियाता
0: मानिया जे जों हुनो ए पोरि जे काम के पोरि जे सिमी सिंग दाग यो किंतु बिनि जे नांगमानि नीड सो बनो जरा ना नांगमानि बनो गाइड नांगमानि बिनि काम नांगमानि बिनि मास्टर नांगे मास्टर मार नाय आबो तो सिंग मार नै लगोनो বিনি সই সই বিনি আর থাকে কোথায় মানবে না কেমন লাগে সিং ও বিনি আবো আপনি ব্যালেন্স কে ইমান থাকতেছে আপনি তিনি আসল আসল তিনি বরফ নিজে মানে দায়িত্বশীল দায়িত্ববান বরফ নিয়েছেন নিজামি মানটা তাহলে সিং তিনি হাত করে হতে ম্যাডাম তিন ওরকম কিতাব হাজার और तो जो काप नाइ बो से मतलब काप फन से मास्टर या मान पे तो नहीं नहीं ऐसा मतलब मान जा हम हैं मन बजे इन बलाई के खोरंग माती चले जो मूवमेंट मार्क से जो चावा मार्क से जो उनका वो है इन कई रहा इन लोग को लोगों को से नहीं भी नहीं जो नांग मन ना भी नहीं मान तो नहीं रही रहना पाए ये दिवा यारो से कुनो तुम चुना नहीं से यारो मूवमेंट यारो आप है कुनो से नुस मूवमेंट नहीं जाता বিনি মানুষ আছে নিনি নক নি আবো আবো নিন বদর রিল না নিছে যা তুমি বাহিনী অন্য কোন রব বসি নি ও জায়গা সম্পত্তি মান ফাই সপ্তাহ ইংলাই মানি মাইয়া ইংলাই মানি থাকলাই মানি আবো মা পানি যারা অকরা সাকরা বড় নি বেলাই কে ওর রুল নি থাকলাই বিং বিসা খর গুছু তো আবো নে বড় না নি কি দেখো ইকুয়াল কে সমান কে কোন বাজে বড় কথা সং সংখানি কাহাম কুপ্রিত সংখানি নে রে থাই
1: আবু তো কবাং মা আবহাই জং নাইকাংকাই নক নুখুনি জে অব বাগ লাইনানি কগরং নো সালাইন থাকাকাই বনাফরো কবাং রেখা বা পরিরিফরো পানতা বনাফরো কবাং রেখা বনক আফর কাইফর হাই রেখা অবহাই কবাং মানো হিসাব খাইলাইতা তাব বরি রগন কাইখা কাই কাই বন কাইফর আহাই আহাই রেখা আমসে গ্রাং থাঙ্কা অবহাই রগব ক কাসাবো এ ফেবা কাইফর তো জং যতনি ন রাং তো কাই রাং বাই ন কাইউ রং করি সাম কাই মানা চালানো বা আমি রং সবাই কায়ো বরি বাস রং সবাই কায়ো এগে আর ও কবাং মা ডাইরেক্ট জং যে সানমান আবর জং ডাইরেক্ট মানিয়া তা তঙ্গু এ আপ কক ন সানা নাই মানে আংখাই
0: মানে অনধিকার চর্চা তাবো মানে অনেক সময় তিনি মান খাই ন মিস ইউজ
1: খাই মিস ইউজ খাইও চিনি যে আইন ন মিস ইউজ খাইমা ক্লাই খাতা চিনি কেরং ন কেরং টং হুনে নে হাই ন না খা আবাহাইতা চিনি নুখুং তো জং আজাই সংনি বিসিংহ কেবা চাকরি মানো কেবা চাকরি মানিয়া আবাহাই রকবই থাংলে নবো এ আবাহাই রকম নকা
0: রুটি খাচ্ছে মানে খাবেন ঠিক মাছ Kenkhan, kalau nak jalan saja, jadi ni hampir orang kenkhan ni tiap orang dapat bahagian.

0: تنخواہ بخت مان تھائی تو نہیں آپ سے تم بھی جانو ہم کا ہم نہیں ملا گئی رائٹ جب تم ادھیکار نہیں لگے تو بھی جان کروا مہیا
1: আবু তো চ মানথাই হিনে নাম বাইসিং যে সক মানথাই আসং চিং চিনি রেসপন্সিবিলিটি বতং ম্যানেজ খাইনানি নাঙ্গো হাইয়াদা চিং খরকসা বরক গই চিং বেবাক ন ম্যানেজ খাইনানি অমং খা বেলাই কে যত নিছে নাঙ্গো মানে অধিকার নিছে পনে ও ম্যানেজ খাইনাই অব বেলাই খেনা নাঙ্গো বেলাই খেনা হামবাই বেলাই খেনা হামবাই নাঙ্গো মানে করন সামানে বাকে চিনি তাকু আও আবু ন চিনি মান থাই বাকসা চিনি খাইতাই আমসং দঙ্গ তাই যেন অবরকন সিনানি অবরকন কেরং বাইসিমি নাসিকমা বাইব ইয়া অবন চেন বাই ওয়ান সুক মা বাই ইমোশনাল বাইব চেন নাসিক নাগ চেন বড় খরকসা অ খুইজাক বড় খরকতে খরকসা অ কুপলু নং বরক সমানকে নিগো তমান ইচ্ছা মনো বাকনানি থাকা নং আরও কেরাম নাসিক মা বাইসিম ইংলাক নং আরও বাকাবাই ওয়ান সুগী বরক বাকনানি নামাই সাবো অ খুইজাক সাবোবা অকুপলং যাজাক ফাদি নাই নেন হান হে গকদ সাবো দো হ্যালো বেলা খেনা ফোন কাহাম তাকো
2: আরি দোনো নাঙ্গো লিমিটেশন দোনো নাঙ্গো আবো তো যে মানাই বরক ব মাং মানাই জংখা আবো যে মায়া রক মায়া নং দোখা আপি তাবো মুছি তুম কাইছানি সিনি মোটর কোন কাইছা কোন কোন থানি কইবা কবাং কবাং হতে সলাইছা তে লোজাকা কোন কোন থানি কে বতে লোজাক লাগি আমো সকাইবা রামপ্রাক আবো ফাং ও সঞ্জে মালিয়া তা আবো গাবনো সিনি দে like a mini double rung thoma ha yo eating rock kalya chini ba bu phang kalya chini kono bono tumu kaham ke nen bono kai tang thaga ga nen kini ko thai kaham no mata nai ken nen kai mas tri ge ba ba ge mata na abno nung no sanam nai nung no nei ni je man thanyo aro ni je ko thanyo nung no man kai chung chini boro ga ta bu sung kai
1: ไอ้ตัวฟังได้ชื่อเล็กๆด้วยจองค่ะซึ่งมันไทยคือยาให้ครีฮิดนึงเสร็จสนามที่ไหนนึงสนามไม่ตารางเลยไอ้เอ๊ะทีนี้อาบน้ำสงสารค่ะอาบนี่นี่มันไทยนึงต้องนั่นอีกบ้างเลยไปเช่าลามาสนามจ้ะแต่ว่าอย่าเรื่องมันแต่ฮะเป็นนึงชื่อสนามเดียวชุดสถานที่มีตรงค่ะอาบไว้จองไว้ทั้งเยอะไปอาบน้ำสงนึงบุฟังไก่มาเสร็จเลย
2: ซึ่งซึ่งสนามเดียวคือไปที่หนึ่งมันนะครับครับผมที่นี่พอเราเกิดอะไรขึ้นเนาะเอาไปให้ที่ภาคพุทธบริเวณสุนันท์นี่นะเอ็นน้องลูกผมก็ไปให้ที่นี่มันไทยนี่อันนี้ยมสุนันท์นั่งก็อาศัยนั่งก็เฮ้ยรู้คนนี้จะสั่นไหลอยู่มาบุคคลนี้จะคิดว่าอาจจะจะสนามจัดตรงนี้ครับผมไป আপনার সিমিন না খাই
1: বাক্সা বাক্সা আনো আহ মারি নাই মা সক নাই ওই রকম বাক্সা তাহলে আবার আরো

0: মনাই বতে কিসম মনো নাশিতং হাইরকে সাউই কলাং জাখা হাঙ্কাই আনে আমা বাবু যে সাই কলাং মনে কক থাই অবনি বারা লে জংতাই সানলাই থকলাক বা কক বাং আবনো তাই তৈ তৈ জংতাই কক বাংলাই মাংলাক হাঙ্কাই জং বাক্সা হনি মাংলাক যে আনে আমা বাবু সাই কলাং মানে সে আসে বাক্সা হানানে আমার বাবু সাইকেলাং মানে কোনো কক নাঙ্গি আর হনেই ব হনেই মাংলা কোনো বসা বুমা বুফা সাইকেলাং মা গান হাই অবনো সারাই সারাই বোঝ সাইমানানি নাগ সারাই সারাই বো অংনানি নাগ সারাই সারাই যেন খুঁজবাই খানা মানে হাইকবা মোখাং বসকাং যেন বাসাই গথাং দংসানি সাইকেলাং মানে আকর তো যাই চিনি বড় যত মানি ও হনে মা আঙ্কে খাগাও চিনি বুমা বুফা যেন সাইকেলাং মা গান হাই যেন আকক নর লাইগলাক আবনো যেন মম বুফা আঙি দংখায় যেন স্রাই স্রাই সাই গালাংনানি নাঙলো বসাবো তের সেগলাই ওয়ালাই বুলাই গবাং মা থিলাই মানে যেন নগু জাগা সেগলাই বুদা বুফায়ং বুদা বাহানক বিবি বুফায়ং গবাং মানো যেন মকল বাইথাং সালব্রম ব্রম যেন পেপার খুলক আঙ্কে খবর নাইখা আঙ্কে কোকতমা নাইখা আঙ্কাই যেন তাবু নগু আবন বা গাওয়াহিংয়াতেই যেন স্রাই স্রাই খাই গালাংনানি নাঙো নাই নাও কাহিনী হে কক দগো সাবো দং হ্যালো বেলাইখানে ফোন কাহাম বেলাইখানে ফোন কাহাম বাই লামসগ সাদি
1: দাদাগন রাজাও টংনা নাঙ্গ কেরঙ্গ টংনা নাঙ্গ নিমিত্ত টংনা নাঙ্গ নাবো মানহাই সকাই পানো নগ্নফুনি পানোটা মানহাই সকাই গাকাই আবো তামো বরৈ তামো জলা আবো বাক্সা বাক্সা হিন বরৈ গোসানো তামো রিনা নাং বরৈ রঙ রিনা নাঙ্গা জাগা জমি নক ফানোটা গাই জলা পোসা বিভিন্ন মা নাম নাই দো গেলা অগ্রা বোমা বোফানো বগরা
0: ফানা
1: বতৈ নাই বিকিৎসাবো মানা কেরম দা বত তৈ নাই বোলে তৈ বুথার নাই গাব তে বরংখাই গবা রো নখাই কিনা রো আপের চিনাই মানি নাই আসা গাই আবো তৈ নাই বাবো তিকিৎসা আবো বোমানি বন্ধ ফানো মাংখা বোফানি বন্ধ ফান মাংখা
0: বনোবা তৈ কিছি যাই একবারা বত নাই তৈ দোল খাবা হ্যাঁ দা আবার হাইরকে যেন মা ওয়ান সুগলাই নাই দাবো যেন হে বাক্সাসে দা গিজা আইন দঙ্গ হুনে নাই যেন সেগলাই মানবাসী
1: বঙ্গিয়া বাতিকিটা আবো বোফান বন্ধ হবো মাংখাই বোমান বন্ধ হবো মাংখাই বিনে বন্ধ হবো কিটা মাংখাই বতিকিটা বাংলাই মলে বোমা বত বোমা বোসা বত জানা বন্ধ নিমা দং মলে এই যে অতই নাই বনো মানাই যাবো
0: কক সামার বেলাই লিমিট টানি নাঙ খুব নারাগে কক সানি
1: নাঙাই
0: জগনাই সাইরে তাই খরক যাবো বিব কক মার্কে সানাই
1: নগ নখুনি বোমা বোফানি যে নখুঙ্গ মানাই দাম মানে আবো ই মূসা মূস যতন বাগলাই নাইজা নাহারি নাংসা নাহারি রি রক ফানোটা বোমানি রি জুম রক ফানো দংখা হাঙ্গাকাই ও আয়ং তৈ ন ও গথাং টংফ্রু নমনাই সামজুক রকম থাংথন বসুর রং থাংথন রি জুম্র রিগনাই রক ফানো রে সার রক ফানো সাবানো আবো গথাং দংফ্রু নমা গথাং দংফ্রু বাকলাং না নাঙ্গো nên mua

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছর এর আসর বসবে কলকাতায়। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ CBDT অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, 3 দিনের এই সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্তা এবং অপারেশনাল এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে সামরিক ও কৌশলগত স্তরে কোনো অভিযানের সর্বাত্মক প্রস্তুতি পর্যালোচনা করে দেখা হবে এই বৈঠকে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের আবহে ভারতের সমুদ্রপথ সুরক্ষিত রাখতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে প্রধানত এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। সম্মেলনের আজ উদ্বোধনী দিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় সামুদ্রিক নিরাপত্তা এবং ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে প্রত্যাশা বিষয়ে আলোকপাত করবেন।

0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ থেকে 5ই অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি দুদিনব্যাপী G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। বৈঠকের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই আলোচনাগুলিতে কৃষক, মৎস্যজীবী, নারী উদ্যোক্তা, স্টার্ট আপ, MSME এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সুযোগ সম্প্রসারণের বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, 2023 সালে শুরু হওয়া ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন। আগামী বছর এর আসর বসবে কলকাতায়। তিনি কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এই কথা জানান। 28 থেকে 31 জানুয়ারি ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে জ্বালানি ক্ষেত্রে নতুন বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছেন বলে শ্রী পুরী উল্লেখ করেন। 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কলকাতার এই সম্মেলন সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলেও তাঁর দাবি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সমন্বিত পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রবি মৌসুমের প্রস্তুতি সম্পন্ন করে। আজ নতুন দিল্লিতে আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এ ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রথাগত পদ্ধতির পরিবর্তে তথ্যভিত্তিক পরিকল্পনা এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় প্রয়োজন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, শ্রীলঙ্কার জনস্বাস্থ্য ব্যবস্থাকে সাহায্য করার লক্ষ্যে ভারত প্রায় 3 টন যক্ষ্মা প্রতিরোধী ওষুধ কলম্বোতে পাঠিয়েছে। গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, প্রতিবেশীদের শ্রীলঙ্কার জনস্বাস্থ্য ব্যবস্থাকে সাহায্য করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে চলতি মাসের গোড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলি যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ঘাটতি দূর করতে আরও শক্তিশালী ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও CBSEকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদের 3 ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যে সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে CBSEকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় RERA 2016 একটি প্রতিবেদন।
1: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে RERA। 2016 সংসদে পাশ হওয়া এই আইন 2017 পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ NG খৈতান।
2: আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন, আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রেসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে আর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ CBDT অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়করের রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল 31 অক্টোবর, তা বাড়িয়ে 21 নভেম্বর করা হয়েছে। এছাড়াও কর নিরীক্ষা প্রতিবেদন

0: ট্যাক্স অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা 30শে সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 21শে অক্টোবর করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, 2025 সালের 15ই আগস্ট চালু হওয়ার পর থেকে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস গত এক বছরে 1 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। ব্যক্তিগত গাড়ির মালিকদের মধ্যে এই পাসের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার ফলেই তা সম্ভব হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। ভারতীয় রেল উত্তর পূর্ব রেলের বারাণসী ডিভিশনের 614 রুট কিলোমিটার এলাকায় কবচ 4.0 প্রযুক্তি চালুর জন্য 223 কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বারাণসী ডিভিশনের চিহ্নিত বাকি অংশগুলিতেও কবচ 4.0 এর আওতা বাড়ানো হবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা গতকাল থেকে শুরু হয়েছে। এর ফলে নতুন দিল্লি ও উলানবাটোরের মধ্যে যাত্রার সময়সীমা কমে 5 ঘন্টায় নেমে আসবে। মঙ্গোলিয়ার হনু এয়ার দ্বারা পরিচালিত এই পরিষেবাটি প্রতি সোমবার চালু থাকবে। আগে ঘুরপথে প্রায় 13 থেকে 18 ঘন্টা সময় লাগত। আশা করা হচ্ছে এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা পর্যটন, চিকিৎসা ও ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে যাতায়াত সহজতর করবে। ফেডারেল তদন্ত ব্যুরো FBI গ্যাংস্টার সতীন্দ্রজিৎ সিং ওরফে গোল্ডি ব্রাডকে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাকে ধরার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। FBI সূত্রে জানা গেছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নেতা ব্রাড উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় হত্যা, গুলিচালনা, অপহরণ, জোর করে টাকা আদায় এবং মাদক ও অস্ত্র পাচারের মতো বিভিন্ন অপরাধমূলক ঘটনায় সে জড়িত। জাপানের আইচি নাগুয়ায় আয়োজিত 2026 এশিয়ান গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। গতকাল অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক জয় করেছে। জসবীর সিং রূপো এবং রোহিত যাদব ব্রোঞ্জ পদক পেয়েছেন। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রূপো পেয়েছেন। অন্যদিকে অ্যাথলিট গুলভীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রূপো পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে রূপো জিতেছেন এশা সিং। মহিলাদের 400 মিটার হার্ডলস ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড করে ব্রোঞ্জ পদক জিতেছেন ভিথিয়া রামরাজ। এছাড়া পারুল চৌধুরী তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন। কুরাশ ইভেন্টে ভারত আরও 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। মহিলাদের অনূর্ধ্ব 78 কেজি বিভাগে পিঙ্কি বলহারা তৃতীয় স্থান অধিকার করেছেন। এদিকে কোনো ম্যাচ না খেলেই ভারতীয় পুরুষ ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছে গেছে। আইচি নাগোয়ায় খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমান এশিয়ান গেমসে 45টি পদক জিতে ভারত তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে। এর মধ্যে 4টি সোনা, 20টি রূপো এবং 21টি ব্রোঞ্জ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছরের আসর বসবে কলকাতায়। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ CBDT অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। খবর শেষ হল, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ভোট গ্রহণ গতকাল সম্পন্ন হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভোটের হার 80%-এরও বেশি। 52টি ব্লকের 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 44টি ব্লকের 2,950টি আসনে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা হবে আগামী 5 অক্টোবর। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1,640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। মনোনয়ন না পাওয়ায় 3টি আসন শূন্য রয়েছে। ভোট গ্রহণ শেষে কড়া নিরাপত্তায় ব্যালট বাক্স নিয়ে ভোটকর্মীরা রিসিভিং সেন্টারে ফিরেছেন। এদিকে 29টি সিপাহী জলা খোয়া

0: ও দক্ষিণ জেলাতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। গোমতী জেলায় মাতাবাড়ি ব্লকের ওয়ারিং বাড়িতে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আর কোনো হিংসার খবর নেই। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ও পোয়াংবাড়িতে সর্বোচ্চ 89% ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিভিন্ন কেন্দ্রে জনজাতি মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকে ভোট দিতে দেখা যায়। তবে ধলাই জেলায় ভোট দিতে যাওয়ার পথে পৃথক দুটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। ছাউমনুর বনকুমারিতে টমটম দুর্ঘটনায় 65 বছরের লক্ষ্মী স্মৃতি চাপকাম মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও 4 জন। এছাড়া গঙ্গানগর থানার কলাবাড়িতে অটো দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ভিলেজ কমিটির ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। গতকাল আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সব সদস্যদের অভিমত গ্রহণ করার পর কার্যকর করা হয়েছে। নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বিরোধী দলগুলি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নয়াদিল্লিতে প্রহার জাতীয় সন্ত্রাস দমন নীতি ও কৌশল শীর্ষক সম্মেলনে উদ্বোধন করেছেন। এই সম্মেলনে সমগ্র সমাজভিত্তিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রহারের 7টি স্তম্ভ, প্রতিরোধ, প্রতিক্রিয়া, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার, সন্ত্রাসবাদের অনুকূল পরিস্থিতি প্রশমন, আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয় এবং পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সন্ত্রাসবাদের সকল রূপ ও প্রকাশের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী ঘটনাগুলোর ক্রমাগত বিশ্লেষণের মাধ্যমে প্রহার কৌশলকে শক্তিশালী ও উন্নত করার জন্য ধারাবাহিক প্রচেষ্টা এবং আগামী 10 বছরের জন্য একটি শক্তিশালী ও সুসংহত প্রহার ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি নতুন প্রত্যর্পণ পোর্টালও চালু করেছেন, যা বিদেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনার প্রচেষ্টাকে সমন্বিত ও ত্বরান্বিত করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবা ও সুশাসনের মধ্য দিয়ে দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন। গতকাল আগরতলায় মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি আয়োজিত রক্তদান ও বস্ত্রদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা দেশে প্রায় 25 কোটি মানুষকে তিনি দারিদ্র্যসীমার উপরে নিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রায় 100% মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 101.25 বিলিয়ন ডলারে পৌঁছেছে। উভয় পক্ষ 2032 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে 200 বিলিয়ন ডলারের যৌথ লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে। যৌথ টাস্কফোর্স উড়িষ্যায় প্রস্তাবিত 11.5 বিলিয়ন ডলারের একটি সমন্বিত অ্যালুমিনিয়াম কমপ্লেক্স এবং গুজরাটের ফুড পার্ক প্রকল্প সহ বেশ কয়েকটি বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছে। বৈঠকে গুজরাটের ধোলেরায় একটি বিমান ও লজিস্টিক্স হাব গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হয়। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত গতকাল তাদের পদক জয়ের ধারা অব্যাহত রেখেছে। শুটিং, ক্রিকেট, কুরাশ এবং বক্সিংয়ের মতো ইভেন্টে ক্রীড়াবিদরা নিজেদের দক্ষতার ছাপ রেখেছেন। গতকাল ভারত আরও 8টি পদক জয় করেছে। পাশাপাশি ভারতীয় পুরুষ ক্রিকেট দলও সেমিফাইনালে উঠেছে। অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক জয় করেছে। ভারত পুরুষদের লং জাম্পেও রৌপ্য পেয়েছে। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমান রোগী অশেবনা হার নাই যত অন্য খাগা হামিয়া ভারত নুংতাই নি নিন্ন কুনি বড় রং নিশা কা হামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাং ইয়া ওই চুবা মুগু ওই দং ত্রিপুরা কা নাঙ্গুই ন আয়ুষ্মান কার্ডস নাম না নি সামু খলাই জাগি দং কেম্প শাক হাম নগ দায় নব নগ চিনি বদল নি বড় রং খাঙ্গি দং নি নিন্ন কুন চুগুই তং খে দিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি .nha.gov.in ও ওয়েবসাইট বিশিংতি এবা আয়ুষ্মান অ্যাপ নি
1: আয়ুষ্মান

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও কিশোর জমাতিয়া এডিসি ভিলেজ কমিটি সংমরিনি বুট নাহার মৌমিয়া পাইখা পাইঠা কক্তমা মানমা জরাতেই সাহি মানজাখা বুট কলাইখারাও সার্চিনি গবাং কাইবাচিসনি ব্লকনি বারা সার্চিসনি ভিলেজ কমিটিনি বেবাগৈ ব্রীসাই বারা চুকুচিসনি আসুকথাইনি বিসিং মিয়া ব্রীসি ব্রী ব্লকনি নৈসাই চুকুরা বাচি আসুক থাইয় বুট নাহার জাখা বুট লেখা জাগানো সালবা অক্টোবর টাবুকনি এডিসি ভিলেজ কমিটি সংবারিব যতই বাসানাই খরকসা সাই দগ্রা ব্রীসি বাটাইয়াউই নকপ্লাইংখা সংবলাইকে বরিয়ানি বাকি কাইথাম আসুক থাই বুক জাতংখা মিয়াদ বুট নাহার মুং পাইমা উলক গরাক নাই মথাংনি বিসিংতেই ব্যালট বাক সত্যই সংবারিনি সামুং তাংনাই রক সংবারিনি মানুই ইয়াসাকমা জাগ কিফিলখা ইয়াং উনকোটি সিপাহী জলা খুয়াইতাই সালগ্রা হাঙ্কর কসাং কসাং খে বুট নাহার মুংখা গুমতি হাঙ্কর আমচাইনি মাতাবারি ব্লকনি ওয়ারুং কামিও বুট ইয়াসাকমা কেন্দ্রনি ফাতারও কিসাসক পিসা পিরিং হামিয়া পাতেমুং অংখা অবনকারী তাই কোন পাত টিমানী কক্টমা গরী সালগ্রা হাঙ্করনি জুলাই বারি তাই পং বারিব মামলাই গবং রাবো চারটি চুকু বুট ক্লাইমানী কক্টমা মানজাখা জুদা জুদা বুট কেন্দ্র টিপ্রাসা বুড়িরক সিরি সিটি নিরি বরক কানৈ চুমুই বুট রনা ফাইমা নুকজাখা ইয়াং বুট রনা থাং থানী দলাই জেলা সাউমননি বনকুমারী ও টমটম লাহার ডেরামুং পাটি থানী লক্ষ্মী স্মৃতি চাকমা মুঙ্গুই বুড়িসে খরক সাত থৈজাখা তাই খরক বৈশাখ দেরাখা আবনকারী গঙ্গানগর থানার আমচাইনি কালিবার ও অতুলাহার ডেরামুং পাটি থানী খরক বৈশাখ দেরাখা বরকন হাসপাতাল রহরজাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া দিল্লী কেতাল সামুং সিত্রা কেবেংজাক পশংনি রায়দাতাই অবনী সামুং ইয়াপ্রি রমনা প্রহার ককমালাইমুং ন চেঙ্গি রেখা অ ককমালাইমুং বেবাক হদানী নাইমুংনি বিসিংতি প্রহারনি থংকাইসনি কাসমুং অবনী ইয়াকফিরকমুং বিসিংনি দারাক বাংরুমুং বরক মুনিশনি মানথাই সামুং সিত্রা তাংনাই রকনি সামুং কেবেংনা হায়ং বেরেমনি সাকথার মুঙ্গ কথালাইনা তাই কেফিলিতু বনা তৈয়ী ককলামংখা পান্ডব মোচাং সাহা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি অজামা বাই হাফাং সামুং সিত্রানি বেবাক সামুংতাই পাশামানো কেবেঙ্গৈ কিসাফানো সয়া রায়দা রমজাখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশি নৈসাই চিচুকুনি সিমি বিশি নৈসাই নৈশি দকনি জরা সামুং সিত্রা টাঙ্গৈ ফাতার হাকতরক খারৈ থাংজাক খারঠা গনাং খরক নৈরা চাচি জানো বারট কিফিল টুবুখা হাফাং মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা এসআইআরনি সামুং বুতাং সংবাদী কমিশননি গরংজাক যত্ত আদং রকনি কক নাহারী ন সামুং ফনাংজাগো মিয়া আগরতলানি বিজেপিনি প্রদেশ তাং নক ককতমা থমনাই রকনি কক মালাইমুগ ব অ কক সাকা বর্তৈব সাকা সংবাদী কমিশননি সামুংন তৈয়ী কেবেংনাই বদল রক লোকরকন এরেং কক আউই না সাইত গৈতঙ্গো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী লোক হামক্রাই তাই হাকতর হামক্রাইনি বিসিংতি লোকরকনি হামক্রাই জাইকে সামুং তাঙ্গি তঙ্গু মিয়া আগরতলানি মহারাজগঞ্জ হাতিও আ বানিয়া খ্লাইনাই সমিতি বাইজোগালে জাক থৈরমা তাইরি চুম্বাকমা শিবির ন চেঙ্গৈরৈ ব অ কক শাখা বতৈব শাখা মন্ত্রীবক্রকনি পজাইয়া শাকমানি উলনি সিমিত তাবুক জরা হাকতরনি খরক নৈচি বারো জাক লোকরকন বিয়ালনি আরি তলা ও তংনাই রকন হামারিনি গতবুই মানখা জুদা জুদা তাংবুতাংনি বিসিংতি নক ব্রুম ব্রুম সংজাকনাই গ্যাসনি মানজুকমুং নুংজাকনাই তৈ কাহাম তৈসামা নক সাংখামনি বিমা তাংবুতাং হুক বা হামখ্রাইনি বাকি গবাংমা তাংবুতাং সাসার জাখা জাপানের সংসাজাক এসএম গেমস ভারত মিয়াও মেডেল মানখা শুটিং ক্রিকেট কোরাস্তাই বক্সিং হাই বাটাই মুঙ্গ থাই রকনি বাইথাংনি রংমা ফনুগুই মানখা ভারত মিয়াতাইব কাইসা মেডেল মানখা অবনী লগে লগে ভারতনি চলা ক্রিকেট থাই রক সেমি ফাইনালও কাসাকা এথলেটিক্স চলা রকনি জেবলিন খিতার মুঙ্গ ভারত কাইনি মেডেল মানখা ভারত চলা রকনি লং জাম্প রুফাই মেডেল মানখা নবরতৈবারনি সিকাংবারিয়া কক মুঙ্গ সাজাকা তিনি নখ চুমুই টঙ্গানো হাস্তে গনাঙ্গি ফেরাঙ্ক গৈকিসুক ওয়াতি ফাইমানো তিনি সালনি তুংমারি সাকাও 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও টঙ্গানো তিনি আইসুগ খামানি তুমারি তংখা নৈশি স্নি দশমিক বা ডিগ্রি সেলসিয়াস ককটমা পরিমুংটাবুক জরাতে অরণ্য পাইখা উলনি কক বরক বাই ককটমা আয়ঙ্গান তিনি হরনি দামসিন তামৈ সতী ব্রিজি বাবা

0: সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের অভিজ্ঞাপনে। আশা করি সকালের এই সুন্দর সময়ে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমরা ফিরে এসেছি আপনাদের সঙ্গে দিনের শুরুটা একটু সুন্দর কিছু কথা, কিছু ভাবনা আর কিছু সচেতনতার বার্তা দিয়ে ভাগ করে নিতে।
1: আজ 29 সেপ্টেম্বর, আজকের দিনের বিশেষ বিশেষ তাৎপর্যের মধ্যে যেটা উল্লেখযোগ্য রয়েছে, আজ বিশ্ব হৃদয় দিবস বা ওয়ার্ল্ড হার্ট ডে।
0: হৃদয় আমাদের শরীরের এমন একটি অঙ্গ যা আমাদের জন্মের মুহূর্ত থেকে জীবনের প্রতিটি মুহূর্তে নিরন্তর কাজ করে চলেছে। আমরা ঘুমিয়ে আছি, বিশ্রাম নিচ্ছি, ব্যস্ততায় ছুটে বেড়াচ্ছি, কিন্তু আনন্দে দুঃখে দিন কাটাচ্ছি। হৃদয় কিন্তু তার কাজ থামায় না। অথচ এই হৃদয়ের যত্ন নেবার কথা আমরা অনেক সময় ভুলেই যাই।
1: বিশ্ব হৃদয় দিবসের উদ্দেশ্যই হলো হৃদরোগ এবং হৃদ স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা, কারণ আমাদের জীবনযাত্রার কিছু অভ্যেস হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত তেল, লবণ, চিনি, অস্বাস্থ্যকর খাবার, ধূমপান বা তামাকজাত দ্রব্যের ব্যবহার, নিয়মিত শরীর চর্চার অভাব, অতিরিক্ত ওজন, দীর্ঘদিনের মানসিক চাপ, এই সব বিষয়ের দিকে আমাদের নজর দেওয়া জরুরি।
0: তাই হৃদয়কে সুস্থ রাখতে খুব বড় কোনো পরিবর্তনের অপেক্ষা না করে ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করা যাক। প্রতিদিন কিছুটা হাঁটা, নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম, ধূমপান থেকে দূরে থাকা এবং নিজের রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্ট্রলের মাত্রা এই সম্পর্কে সচেতন থাকা, এসবই হৃদ স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ।
1: আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কোনো অস্বাভাবিক উপসর্গকে অবহেলা না করা। বুকে অস্বস্তি বা ব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক দুর্বলতা কিংবা হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
0: আজ বিশ্ব হৃদয় দিবসে তাই আসুন নিজের হৃদয়ের প্রতি একটু যত্নশীল হই এবং কাছের মানুষগুলোকেও সচেতন করি,
1: কারণ হৃদয় তো শুধু আমাদের শরীরের একটা অঙ্গ নয়, হৃদয় আমাদের জীবনের একটা ছন্দ।
0: সুস্থ হৃদয় মানে আরও সুন্দরভাবে বাঁচার সুযোগ। আপনার হৃদয় ভালো থাকুক, আপনার জীবন ভালো থাকুক, এই শুভকামনাই রইল।

0: আজকের দিনটির আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য হল ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাওয়ারনেস অফ ফুড লস অ্যান্ড ওয়েস্ট, অর্থাৎ খাদ্য নষ্ট হওয়া ও খাদ্য অপচয় সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা দিবস।
1: খাবার আমাদের জীবনের একেবারে মৌলিক একটি প্রয়োজন। প্রতিদিন আমাদের খাবার টেবিলে যে খাবারটি পৌঁছায় তার পেছনে রয়েছে অনেক মানুষের পরিশ্রম। একজন কৃষক মাঠে ফসল ফলান, সেই ফসল সংগ্রহ হয়, পরিবহনের মাধ্যমে বাজারে আসে, তারপর আমাদের রান্নাঘরে পৌঁছায় এবং শেষ পর্যন্ত আমাদের প্লেটে। অর্থাৎ একটা খাবারের প্রতিটি কণার পেছনে রয়েছে সময়, শ্রম, জল, মাটি ও প্রকৃতির অবদান।
0: কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে

0: বিপুল পরিমাণ খাদ্য নষ্ট ও অপচয় হয়। কখনো উৎপাদন ও সংরক্ষণের সময় খাবার নষ্ট হয়, কখনো পরিবহনের সময়, আবার কখনো আমাদের বাড়ি, রেস্তোরাঁ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে প্রয়োজনের অতিরিক্ত খাবার নিয়ে বা তৈরি করে তা ফেলে দেওয়া হয়।
1: আর আজকের এই দিবসটি আমাদের সেই বিষয়ে সচেতন করে। খাদ্যের অপচয় কমানো শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি পরিবেশ এবং মানব সমাজের প্রতিও আমাদের দায়বদ্ধতা।
0: আজকের দিনে তাই আসুন আমরা একটি ছোট্ট প্রতিজ্ঞা করি, প্রয়োজনের অতিরিক্ত খাবার নেব না, খাবার নষ্ট করব না, এবং অন্যকেও খাবারের মূল্য বুঝতে উৎসাহিত করব।
1: মনে রাখবেন, আমাদের প্লেটে থাকা খাবারটি হয়তো আমাদের কাছে খুব সাধারণ, কিন্তু তার পিছনে রয়েছে একজন কৃষকের খাম, প্রকৃতির সম্পদ এবং বহু মানুষের শ্রম। তাই খাবারের প্রতি সম্মান দেখাই, অপচয় কমাই এবং আরও একটি সচেতন এবং টেকসই পৃথিবী গড়ে তোলার পথে নিজের ছোট্ট ভূমিকাটি পালন করি।

0: এছাড়া 29 সেপ্টেম্বর ইতিহাসের পাতা থেকে জেনে নেব আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। 1836 মাদ্রাজ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা হয়। 29 সেপ্টেম্বর 1836 সালে মাদ্রাজে প্রতিষ্ঠিত হয় মাদ্রাজ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। দক্ষিণ ভারতের বাণিজ্য ও শিল্পক্ষেত্রের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান।
1: 1974 সালে কোমাগাতোমারু ঘটনা। 29 সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনে 1974 সালে ভারতীয় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক দিন। বাবা গুরুদিত সিংয়ের নেতৃত্বে 336 জন যাত্রী নিয়ে কোমাগাতোমারু জাহাজটি কানাডা থেকে ফিরে এসে কলকাতার কাছে বজবজে পৌঁছায়। ব্রিটিশ পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু যাত্রী সেদিন নিহত হন। ভারতের স্বাধীনতা আন্দোলনের এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
0: 1942 মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান। 29 সেপ্টেম্বর 1942 ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুরের তমলুকে প্রায় 6,000 মানুষের একটি মিছিল পুলিশ স্টেশন ও সরকারি দফতরের দিকে এগিয়ে যায়। মিছিলের অগ্রভাগে ছিলেন বয়স্ক স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা। পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তাকে আজও ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারীর সাহস ও অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে স্মরণ করা হয়।
1: আজকের দিনে অর্থাৎ 29 সেপ্টেম্বর 1959 সাল মাত্র 19 বছর বয়সে ভারতীয় সাঁতারু আরতি সাহা ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন। তিনি প্রথম এশীয় নারী হিসেবে এই কৃতিত্বটি অর্জন করেন। ফ্রান্সের কেপ গ্রিজনেস থেকে ইংল্যান্ডের স্যান্ডগেট পর্যন্ত তিনি প্রায় 16 ঘন্টা 20 মিনিট সাঁতার কাটেন। 1960 সালে তিনি পদ্মশ্রী পাওয়া প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হন।
0: 1932 মাহমুদ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাহমুদ আলী 29 সেপ্টেম্বর 1932 সালে জন্মগ্রহণ করেন।
1: তাছাড়া ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি সারসোমী কাপাডিয়া আজকের দিনে 1947 সালে জন্মগ্রহণ করেন।
0: মালায়ালাম সাহিত্যের অন্যতম বিশিষ্ট কবি বালামণি আম্মা 29 সেপ্টেম্বর 2004 সালে মৃত্যুবরণ করেন। এবং টম অল্টার ভারতীয় চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনের পরিচিত অভিনেতা টম অল্টার 29 সেপ্টেম্বর 2017 সালে মৃত্যুবরণ করেন। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসের পাতা থেকে। সেই সঙ্গে আজকের দিনটি আপনাদের যাদের জন্য বিশেষ রয়েছে তাদের প্রত্যেকের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।

এবারে লিখছি তোমায় পর্বে যাচ্ছি, লিখছি তোমায় পর্বে। আপনারা জানেন প্রত্যেকেই যে দ্বিতীয় পক্ষের বিষয়ে মা আসছেন, সেই ভাবনাতেই চিঠি লিখেছেন বন্ধুরা। আমরা আজকে চারটে চিঠি হাতে পেয়েছি, এক এক করে পড়ে আপনাদের শোনাব। প্রথম চিঠিটি পড়ছি আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখছেন বন্ধু। বন্ধু লিখছেন,

শিউলি ফুল, সাদা ও গেরুয়া রং নিয়ে আলপনা এঁকে দিতে ব্যস্ত প্রকৃতির আঙিনায়। বৃষ্টি ভরা কালো মেঘকে সরিয়ে নীল আকাশে সাদা মেঘের ভেলা জানিয়ে দিচ্ছে মা আসছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, 8 থেকে 80 সকলের মনে জ্বালিয়ে দেই উৎসবের প্রদীপ, মা আসছেন। এই কথাটি হচ্ছে ছোটবেলার কাছে ফিরে যাওয়ার দরজা, যেখানে উঁকি দিয়ে দেখি মহালয়ার ভোরবেলা মা বাবা গুরুজনদের সঙ্গে বসে ছোট্ট আমি রেডিওতে শুনছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠ। মণ্ডপ ও কারখানায় মৃৎশিল্পীর হাতে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে উঠছে মায়ের মুখ। মণ্ডপ, পোশাক ও অন্য দোকানগুলো সেজে উঠছে কারণ মা আসছেন। মা আসছেন কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে নানা গল্প, কারো কাছে পরিবারের মাঝে ফিরে আসার ও তাদের সঙ্গে উৎসবের দিনগুলো কাটানোর ভাব না থাকে। কেউ স্বপ্ন দেখে উৎসবকে ঘিরে বাড়তি কিছু উপার্জন, যাতে তাদের কয়েকটা মাস ভালো কাটে। দেবীর বোধন মনের ভিতরে ঘুমিয়ে থাকা বিশ্বাসকে জাগিয়ে দিয়ে বলে, ঘন অন্ধকারের পরে আলোর সন্ধানে আমরা এগিয়ে চলেছি। মায়ের আগমনের অপেক্ষায় আজ বিশ্ববাসী, অজান্তেই মন বলে আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা, পদ্ম শালুক কাশ শিউলি বসিয়েছে ফুলের মেলা, চারিদিকে এখন খুশি ও আনন্দের আলো, মা আসছেন হবে এই ধরাধামের ভালো। শরৎ মানে নতুন পোশাক, ভ্রমণ সঙ্গে নতুন গান, মায়ের আগমনে সুখ শান্তি ও খুশিতে ভরে যাবে সবার প্রাণ। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ।

লিখছি তোমায় পর্বের পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন বেনুপ্রসাদ দে বর্তুয়ালি আঙ্গুরতলা থেকে। বন্ধু লিখছেন, তোমার অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় ভাবনা রেখেছ, মা আসছেন। ভাবনাটি অত্যন্ত সময় উপযোগী, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। জন্মাষ্টমীতে কাঠাম পুজোর মধ্যে দিয়ে শুরু হয় বাঙালির বহু প্রতীক্ষিত চিরাচরিত দুর্গোৎসবের শুভ সূচনা। শ্রাবণের অবিশ্রান্ত বাণীধারার শেষে আবির্ভাব ঘটে ঋতুরানী শরতের। প্রকৃতির রূপ বদলের স্পষ্ট আভাস তখন চারিপাশে। সুনীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা, সবুজ ঘাসের ডগায় জমা শিশিরের উপর সকাল রোদের হাসি, নদীর ধারে শ্বেত শুভ্র কাঁশের তোলা, পুকুর দিঘি জলাশয়ে পদ্ম কেয়া শাপলা শালকের প্রস্ফুটিত রূপ, সব মিলিয়ে প্রকৃতি যেন আপন হাতেই এঁকে চলেছে মায়ের আগমনী আলপনা। বাড়ির নিকোনো উঠোনের বিস্তৃত আঙিনায় শিশির ভেজা শিউলি ছড়ার টুপ টাপ শব্দ যেন নিঃশব্দে জানিয়ে দেয় জগৎ মাতার চরণধ্বনি। মূর্তিপাড়ায় শুরু হয় ব্যস্ততা, শিল্পীর তুলির প্রতিটি নিখুঁত টানে নিষ্প্রাণ মাটির বেজে ওঠে, জেগে ওঠে ওঠে নামা। পাড়ায় পাড়ায় ঢাকিদের ঢাক মেরামতের ঠুকঠাক শব্দ যেন আরো স্পষ্ট হয়ে ওঠে মায়ের আগমনী বার্তা। মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আবেগ মন্থিত কণ্ঠিত কণ্ঠে চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে বরণ করার সেই চিরন্তন আহ্বান প্রতিটি বাঙালির হৃদয়ের অণু পরমাণুতে এক অনির্বচনীয় অনুরণ তোলে। মনে পড়ে যায় সেই আকুলার্তি, উমার সেই গিরিরাজের প্রতি আহ্বান।

যাও যাও গিরি উমা আনিতে, আমার উমা যে হইল কাঁদিয়া আকুল। বাঙালি উমাকে নিজের ঘরের মেয়ে, নিজের কন্যা হিসেবেই বরণ করে নেয়। এ যেন এক বিবাহিতা কন্যার বৎসরান্তে কয়েকটা দিনের জন্য বাপের বাড়ি ফিরে আসার আকুল প্রতীক্ষা। এই শারদোৎসব আমাদের একান্ত নিজস্ব ঐতিহ্য হয়ে আজও দেশ কাল সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছে। আরেক দিন বাদেই ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ বিভাজন ভুলে মানুষ মিলেমিশে মহা আনন্দে মহাযজ্ঞে সামিল হবেন, কারণ মা আসছেন। তাই অপেক্ষার আজ এক নিজস্ব উৎসব। পুজোর কটা দিন সবার আনন্দে শান্তিতে এবং ভালোবাসায় কাটুক, এই শুভকামনা রইল শারদোৎসবের আগাম শুভেচ্ছাসহ বেণুপ্রসাদ দে, বর্তোয়ালি, আগরতলা।

পরে চিঠিটি লিখছেন দেবী ব্যানার্জি দিকপার বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, প্রিয় ভিজ্ঞাপন, মা আসছেন, আকাশ বাতাসে তার প্রতিধ্বনি, নীল আকাশে মেঘের ভেলা, মণ্ডপে মণ্ডপে মূর্তি করার কাজ পুরো দমে চলছে, ময়নাপুরের 300 বছরের অধিক দুর্গা পূজা অত্যন্ত নিষ্ঠাভরে প্রাক্তন জমিদার বাড়িতে হয়, অনেক বিদেশি পর্যটক আসেন দালানবাড়ি সহ অপূর্ব মাতৃমূর্তি দর্শন করতে, ঢাকঢোল বাদক দিন দিন অপেক্ষা করে থাকে ভালো খাবার, সেই সঙ্গে ভালো থাকা। 15 বছরের ফালতু বাগদি জীবন বিপন্ন করে পদ্মফুল তুলে মণ্ডপে দেয় আর টাকা পায়। মা আসছেন, তাই প্রকৃতি পরিবেশ সুন্দর করে সাজিয়ে রাখতে। আমার বাড়ির পরিচারিকার 10 বছরের মেয়ে চাঁপাকে যখন নতুন জামা প্যান্ট দিলাম, তখন তার হাসিতে চারপাশ উজ্জ্বল হয়ে উঠল। ইতি দেবী ব্যানার্জি দিকপার বাঁকুড়া।

আর আজকের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠিখানি হাতে এসে পৌঁছে গেছে, যেটা লিখে পাঠাচ্ছেন পাপিয়া মাটোয়ারি, কোন্নগর, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, ভাদ্রমাসের প্রচণ্ড গরমে চলে শরতের অপেক্ষা। শরৎকালের আগমন মানেই বাংলার ঘরে ঘরে আনন্দের জোয়ার। আকাশে পেঁজা তোলো সম মেঘ, শিউলি ফুলের গন্ধ কাশফুল চামর তুলিয়ে বার্তা দেয়, মা আসছেন। এই বার্তায় এক অনাবিল আনন্দ এবং উত্তেজনায় আপামর বাঙালির হৃদয়ে জাগে খুশির হিল্লোল। মা দুর্গা শক্তি, সাহস এবং মঙ্গলের প্রতীক। তিনি দশ হাতে দশটি অস্ত্র ধারণ করে অশুভ শক্তি বিনাশ করেন। তাই তো মা দুর্গা হলেন একই সঙ্গে শক্তির দেবী এবং ঘরের মেয়ে। যিনি কৈলাস থেকে বাপের বাড়িতে আসেন, মা আসছেন, এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত অন্ধকার ও অশুভ শক্তির নাশ করে আলোর জয় অবধারিত, চলে প্রতীক্ষা। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপা

পাঠ ঘোষণা করে দেয়, ইয়া দেবী সর্বভূতেষু মহালয়ার মাধ্যমে সূচিত হয় পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা। মায়ের আগমন উপলক্ষে পরিবেশ হয় উৎসব মুখর। শরতের শিশির ধোয়া কুন্তলে তার সবুজ ঘাসে ঘাসে বনে বনান্তরে জলাশয়ে পদ্মকুলির পাতায় পাতায় দেবী দশভুজার আগমন বার্তা ঘোষিত হয়। বিপুনী বিপুনীতে রঙের অজস্র বৈচিত্র্য জানিয়ে দেয় মা আসছেন। নতুন নতুন জামাকাপড় কেনার আনন্দে মাতোয়ারা হয় বাঙালি। কুমোর বাড়িতে চলে প্রতিমা তৈরির জোরদার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ করে রং রূপদানের কাজ এগিয়ে চলে। মায়ের আগমন উপলক্ষে প্যান্ডেল তৈরি এবং আলোকমালায় সেজে ওঠে চারপাশ। আনন্দময়ী উমাকে বরণ করে নেওয়ার তাগিদে বরণডালা রচনা করেন বঙ্গরমণীরা। মা আসছেন তাই আগমনী গানে বাঙালির প্রাণেরও আনন্দ উচ্ছ্বারিত হয়। শঙ্খে শঙ্খে আজ মঙ্গল গাও জননী এসেছেন তারে। সর্বশেষে বলি, মায়ের আগমন শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বাঙালির মিলন উৎসব। মা যেন তার আগমন উপলক্ষে ধনী দরিদ্র নির্বিশেষে তার সকল সন্তানদের আনন্দ যোগকে সামিল করেন। মা দুর্গার আগমনে সকলের জীবন আনন্দে শান্তি এবং শুভ বোধে ভরে উঠুক আসন্ন শারদ শুভেচ্ছায়। পাপিয়া পাটোয়ারি, কোন্নগর, হুগলি, পশ্চিমবঙ্গ।

0: এই ছিল আজকের লিখছি তোমায় পর্ব। আমরা কিন্তু অপেক্ষায় থাকি আপনাদের চিঠির, আপনারা লিখতে থাকবেন। আর এইবারে আপনাদের জানিয়ে রাখছি একটা গুরুত্বপূর্ণ তথ্য, ত্রিপুরা খাদ্য, খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদি ও গ্রামীণ শিল্প কমিশন ভারতের সকল রাজ্য এবং ইউটিগুলিতে খাদি এবং গ্রামীণ শিল্প সেক্টরের দক্ষতা উন্নয়ন কর্মসূচি রূপায়ণের জন্য যোগ্য এবং আগ্রহী স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউশন এনজিও সমূহের কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করেছে। প্রস্তাব জমা করার শেষ তারিখ এবং সময় আগামী 6 অক্টোবর 2026 বিকেল 5টা পর্যন্ত। আগ্রহী এবং যোগ্য আবেদনকারীগণ KVIC-র সংশ্লিষ্ট রাজ্য অফিস বা ডিভিশনাল অফিসে তাদের প্রস্তাবগুলি জমা দিতে পারেন। বিস্তারিত জানতে দেখে নিতে পারেন https://www.kvic.gov.in এই ওয়েবসাইটটি।
1: সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি একটি কাজের খবর। ম্যাট্রন কাম ক্লার্ক ফিমেল পদ, ম্যাট্রন কাম ক্লার্ক শূন্য পদ একটি, নিয়োগের ধরন পিওরলি টেম্পোরারি হবে আর কন্ট্যাক্ট বেসিসে হবে, বয়স 45 বছরের নিচে, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার্স ডিগ্রি কম্পিউটারে থাকতে হবে, কম্পিউটার অপারেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্র কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বেতন 21,000 প্রতি মাসে, চুক্তির মেয়াদ 6 মাস, বিশেষ শর্ত হচ্ছে নির্বাচিত প্রার্থীকে গার্লস হোস্টেলে প্রেমিসেসের মধ্যে থাকতে হবে, আর শেষ তারিখ হচ্ছে 6 অক্টোবর, ওয়াক ইন ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রিপোর্টিং করতে হবে সকাল 10টায় আর ইন্টারভিউ শুরু হবে সকাল 11টায়। অর্থাৎ এটি অনলাইন আবেদন নয়, কিন্তু 6 অক্টোবর ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত হওয়াই হবে আবেদন করার পদ্ধতি। ইন্টারভিউ ভেন্যু হচ্ছে কাউন্সিল হল, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশাসনিক ভবন, ত্রিপুরা ইউনিভার্সিটি, সূর্যমণিনগর, আগরতলা 799022, ত্রিপুরা। সঙ্গে নিতে হবে

0: যে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম সেগুলো, আর অরিজিনাল সার্টিফিকেটসের সঙ্গে ডকুমেন্টস থাকবে, সঙ্গে সেলফ অ্যাটাস্টেড কপি হবে। ওয়েবসাইট http://tripuraniversity.ac.in। এই ছিল একটি কাজের খবর। আর
1: শ্রোতা বন্ধুরা, আজকে যেহেতু ওয়ার্ল্ড হার্ট ডে, আপনারা কিন্তু অবশ্যই নিজের হৃদয়কে ভালোবাসবেন, সেটার যত্ন নেবেন এবং নিয়মিত শরীর চর্চায় থাকবেন, সেটাই রইল আজকে সুস্থ থাকার একটা ছোট্ট টিপস।
0: সময় বলছে এবারে আমরা বিদায় নেব, তার আগে আবহাওয়ার খবর জানিয়ে দিচ্ছি ছোট্ট করে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, আর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে কোথাও কোথাও। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 48%। এই ছিল আবহাওয়ার খবর। আজকের অভিজ্ঞাপন থেকে তাহলে আমরা এবারে বিদায় নিচ্ছি। আজকে অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা চক্রবর্তী আপনাদের সঙ্গে ছিলাম, আর আমার সঙ্গে ছিল
1: আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উৎসয়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর চেয়ে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 8টা বেজে 41 মিনিট হয়ে 35 সেকেন্ড। আর এখন সময় আপনাদের কিছু ভালো ভালো গান শোনাবার, অর্থাৎ তোমায় গান শোনাবো পর্বের। আর যেটা বলা যে আমি আপনাদের বন্ধু অপরাজিতা থাকছি আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত, বিভিন্ন অনুষ্ঠানের ডালি আপনাদের জন্য পরপর সাজিয়ে রেখেছি এবং প্রথমেই যে পর্বখানি নিয়ে আপনাদের সঙ্গে থাকছি সেটা তোমায় গান শোনাবো। আপনারা জানেন যে তোমায় গান শোনাবো পর্বে

আমরা বরাবরই আপনাদের এমন কিছু গান শুনিয়ে থাকি যে গানগুলি আমাদের হৃদয়ের কোণে বিশেষ কোনো জায়গা ধারণ করে থাকে, যেই জায়গায় শুধুমাত্র আমরাই যেন পৌঁছে যেতে পারি, মানে আর কেউ পৌঁছতে পারে না। তো আমরা সেই চেষ্টাই থাকি। আজকেও ভালো ভালো কিছু গান আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আজকের এই পর্বে। চলুন প্রথম গানখানি শোনাই, তারপর আসি আপনাদের সঙ্গে আলোচনায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ যে গানখানি শুনছিলেন আমার আপনার সবারই খুব প্রিয় গান অনুসন্ধান ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। আজ লতাজির কণ্ঠ দিয়েই শুরু করলাম তোমায় গান শোনাবো পর্বখানি, কারণ আপনারা সবাই জানেন গতকাল আমরা উদযাপন করেছি লতা মঙ্গেশকরের 97তম জন্মবার্ষিকী। আমাদের গর্ব ভারতরত্ন নাইটঅ্যাঙ্গেল লতাজির জন্মদিন সাড়ম্বরে পালিত হয়েছে, হ্যাঁ, তবে জন্মদিনে সবচেয়ে বড় শ্রদ্ধাই হতে পারে একটাই, গানে গানে সুরে সুরে তাকে স্মরণ করা। আজকের সকালটাও থাকছি লতাজির কিছু মনোমুগ্ধকর বাংলা গান আপনাদের সঙ্গে নিয়ে, যেগুলো আমার আপনার সবার খুব পছন্দের, মানে যে গানগুলি একবার নয় বহুবার, মানে শতবারও যদি কেউ শোনায় তাও বলবো যে না, আরেকবার আরেকবার শোনাবেন। তো সেই গানই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি। আসলে লতা মঙ্গেশকরের জীবনের দিকে আমরা যখন ফিরে তাকাই, তখন আমাদের চোখের প্রথমেই ভেসে ওঠে একের পর এক সাফল্যের ছবি। ভারতরত্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, অসংখ্য জাতীয় এবং আন্তর্জাতিক সম্মান, কোটি কোটি মানুষের ভালোবাসা, সব মিলিয়ে মনে হয় যেন তার জীবনটা শুধুই সাফল্যের এক দীর্ঘ যাত্রা। কিন্তু এই সাফল্যের উজ্জ্বল আলোর পেছনে যে দীর্ঘ অন্ধকার পথটা ছিল, সেই পথের প্রতিটা ধাপে ছিল সংগ্রাম, অভাব, প্রত্যাখ্যান, দায়িত্ব আর নিরলস পরিশ্রম। সেই গল্পটিও আমাদের জানা দরকার, কারণ লতা মঙ্গেশকর জন্ম থেকে সুর সম্রাজ্ঞী ছিলেন না, তাকে সেই জায়গায় পৌঁছতে হয়েছে। খুব ছোটবেলা থেকেই তার জীবনে সঙ্গীত এলেও সঙ্গীতের জগতে প্রতিষ্ঠা পাওয়ার পথটা মসৃণ ছিল না। তিনি ধীরে ধীরে নিজেকে তৈরি করেন এবং মাত্র 13-14 বছর বয়সের কাছাকাছি সময়ে তাঁর জীবনে নেমে আসে এক গভীর আঘাত। তিনি হারান তার পিতাকে, আর সেই মুহূর্ত থেকেই তার শৈশব যেন অনেকটাই শেষ হয়ে যায়। পরিবারের আর্থিক দায়িত্ব এসে পড়ে তাঁর ওপর। তখন তিনি নিজেও একজন কিশোরী। ভাবুন তো, যে বয়সে একটা মেয়ের স্কুল, বন্ধু, খেলাধুলার স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সেই বয়সে লতা জেকে ভাবতে হয়েছে সংসারের কথা, পরিবারের দায়িত্ব কিভাবে সামলানো যায়, কিভাবে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে পরিবারের পাশে দাঁড়ানো যায়, সেই প্রশ্নগুলি তখন তার জীবনের ব্যস্ততা হয়ে উঠেছিল। চলুন, পরপর কিছু গান রইল আপনাদের জন্য, শুনি, উপভোগ করি আমি আপনি সবাই মিলে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তোমায় গান শোনাবো পর্বে। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 8:56 হয়ে 10 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। শোনাচ্ছি আপনাদের স্বর্ণযুগের কিছু ভালো ভালো গান, যেই গানগুলি আমাদের হৃদয়ের এমন এক জায়গা দখল করে আছে যেই জায়গায় শুধু আমরাই পৌঁছতে পারি। কিন্তু কিভাবে পৌঁছতে পারি, মানে চাইলেই কি পৌঁছতে পারি? না, দেখবেন চাইলেও পৌঁছতে পারেন না। কিন্তু এমন কিছু গান, এমন কিছু সুর আছে যেইগুলো মানে শোনা মাত্রই হৃদয়ের ওই গভীর স্থলে আমাদের নিয়ে যেতে সাহায্য করে। আর সেই গানগুলি যখন বারবার আমাদের কানে আসে, বারবার আমাদের উচ্চারণে আসে, তখন সেই গানগুলির মাহাত্মটাও অনেক গুণ বেড়ে যায়। সেই ধরনেরই কিছু মিশ্র গান, বিভিন্ন শিল্পীর গান আমরা লতাজির কণ্ঠে পরপর দুখানি গান শুনলাম, শোনালাম আপনাদের। আর এইবারে চলুন আশাজির কণ্ঠে আবারও আপনাদের ফিরিয়ে নিয়ে যাই সেই স্বর্ণযুগের সেই ভালো সময়টায়।

0: গানখানি শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে, আর ডি বর্মনের সুরে এবং গানের কথায় ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। চলুন এর পরবর্তী গানখানি শোনাই আপনাদের আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: इस तोहफे में हैं 5,000 सुनहरे गा

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন তোমায় গান শোনাবো পর্ব 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্তে। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 9:05 হয়ে 3 সেকেন্ড। আর আজকের তোমায় গান শোনাবো পর্বে শোনাচ্ছি আপনাদের স্বর্ণযুগের সেই সব গান, মানে যেই গানগুলি আমাদের এমন এক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে, আমাদের ভেতরের হৃদয়ের এমন এক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে যেই জায়গায় শুধুমাত্র গানই আমাদের পৌঁছে নিয়ে যেতে পারে। আর শোনাচ্ছিলাম আপনাদের বিভিন্ন শিল্পীর কণ্ঠে, মানে লতাজির কণ্ঠে শুনলাম আমরা, আশাজির কণ্ঠে শুনলাম আমরা, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলাম। আরও শোনানোর ইচ্ছে আছে আপনাদের, মানে মনে হয় যে এই ধরনের গানগুলি শুনলে আরও শুনি, আরও শোনাই, শুনতেই থাকি। কিন্তু ওই যে সময়, সময়ের কাছে আমরা বাঁধা ধরা, মানে সময়কে আমরা অতিক্রম করতে পারি না কোনোভাবেই। তো আজকের মতো আমাদের সময় বলছে, আমাদের স্টুডিওর ঘড়িটা বলছে যে তোমায় গান শোনাবো পর্ব থেকে বিদায় নেবার সময় চলে এসেছে, মানে আজকের পর্বখানির এখানেই ইতি টানতে হবে। তো আপনারা তো জানেন যে ইতি টানা মানেই গানে গানে ইতি টানা, আমার কথা দিয়ে নয়, গান দিয়ে আমরা ইতি টানবো। তাহলে চলুন আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সর্বশেষ গান গানি আশাজির কণ্ঠে থাকছে আপনাদের সবার জন্য। আর আপনারা শুনতে থাকুন FM উচ্চায়ন্ত, খানিকক্ষণ পরেই আপনাদের প্রিয় অনুষ্ঠান বলছি তোমায় নিয়ে যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে। আপনারা শুনতে থাকুন FM উচ্চায়ন্ত।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চারিত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নয়াদিল্লিতে প্রহার জাতীয় সন্ত্রাস দমন নীতি এবং কৌশল শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেছেন। এই সম্মেলনে সমগ্র সমাজভিত্তিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রহারের সাতটি স্তম্ভ, প্রতিরোধ, প্রতিক্রিয়া, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার, সন্ত্রাসবাদের অনুকূল পরিস্থিতি প্রশমন, আন্তর্জাতিক প্রচেষ্টার সমন্বয় এবং পুনরুদ্ধার ও স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করা হয়। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ গতকাল সম্পন্ন হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভোটের হার 80%-এরও বেশি। 52টি ব্লকের 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 44টি ব্লকের 2,950টি আসনে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা হবে আগামী 5ই অক্টোবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবা ও সুশাসনের মধ্যে দিয়ে দেশের মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন। গতকাল আগরতলায় মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি আয়োজিত রক্তদান এবং বস্ত্রদান শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সব সদস্যদের অভিমত গ্রহণ করার পর কার্যকর করা হয়েছে। গতকাল আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত গতকাল তাদের পদক জয়ের ধারা অব্যাহত রেখেছে। শুটিং, ক্রিকেট, কুরাশ এবং বক্সিংয়ের মতো ইভেন্টে ক্রীড়াবিদেরা নিজেদের দক্ষতার ছাপ রেখেছেন। গতকাল পর্যন্ত ভারত আরও 8টি পদক জয় করেছে। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

স্বাগত আপনাদের শ্রোতা বন্ধুরা, আরও একবার আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছে আপনাদের বন্ধু আর যে অপরাজিতা। আর স্টুডিওর খুলি এখন বলছে সময় সকাল 9:12 হয়ে 27 সেকেন্ড। আর এখন সময় আমারও আপনার বড়ই পছন্দের একখানি পর্ব, অর্থাৎ বলছি তোমায় পর্বে। বলছি তোমায় পর্বে বরাবরের মতোই আজকেও একটা নতুন ভাবনা চিন্তা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি। সেই ভাবনার সঙ্গে আমার ভাবনার কতটা মিল রয়েছে সেটাই আজকে মিলিয়ে দেখার উদ্দেশ্য আজকের অনুষ্ঠান। অবশ্যই ছোট্ট ছোট্ট বিষয়গুলি আমাদের

0: একটু মাথায় রাখতে হবে যে গতকাল রাতে যারা আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন তারা এই মুহূর্তে শ্রোতার ভূমিকায় থাকবেন, আর বাকিদের জন্য কিন্তু উন্মুক্ত রয়েছে ফোন লাইন। আপনারা অবশ্যই ডায়াল করবেন 0381 2326 2253 এই নাম্বারে। আর কেউ যদি মনে করছেন হ্যাঁ ব্যস্ততার সময় ফোন করতে পারছি না অপরাজিতাকে বা এফ এম উচ্চয়ন্তকে, তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও খোলা রয়েছে। আপনারা সেখানেও আপনাদের মতামত আমাদের নাম এবং ঠিকানা সহ লিখে দিতে পারেন, আমি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেগুলি পড়ে শোনানোর চেষ্টা করব। এবার ভাবছেন যে এত কথা হয়ে গেল, বিষয়টাই তো জানলাম না, বিষয় না জানলে ফোন করব কি করে? হ্যাঁ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমরা কথা বলবো আপনাদের সঙ্গে এমন কিছু বিষয় নিয়ে, জীবনের এমন ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে যেগুলো আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। কারণ ওই যে মানে রেডিওতে আপনারা গান শুনেন, আপনারা বিভিন্ন আলোচনা শুনেন, অনুষ্ঠান শুনেন, কিন্তু ওই যে আপনাদের অভিমতগুলি, আপনারা জীবনের ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে কোন দিকে দেখছেন, কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন, সেইটা যে জানাটা দরকার। তার জন্যই তো বলছি তোমায়, তার জন্যই তো আপনারা কি ভাবছেন সেটা আমাদের জানতে হয়, আর সেই জন্যই এই আয়োজন। শ্রোতা বন্ধুরা, বলছিলাম যে একজন শ্রোতা হয়তো এই মুহূর্তে নিজের ঘরে বসে শুনছেন, আমাদের শুনছেন, কেউ হয়তো কর্মস্থলে যাওয়ার পথে, কেউ হয়তো রান্নাঘরে কাজ করতে করতে, কেউ হয়তো গাড়ি চালাতে চালাতে, আবার কেউ হয়তো এক কাপ চা হাতে নিয়ে দিনের শুরুটা করছেন। আমাদের অবস্থান আলাদা হতেই পারে, আমাদের জীবন আলাদা হতে পারে, কিন্তু কিছু অনুভূতি, কিছু চাওয়া, কিছু প্রয়োজন আমাদের প্রত্যেকেরই এক। আর সেই প্রয়োজনগুলির মধ্যে সবচেয়ে ভালো হলো বা সবচেয়ে প্রয়োজনীয় হলো ভালো থাকা। আমরা যখন বলি ভালো থাকবেন তখন কথাটা খুব সহজ। কাউকে বিদায় জানানোর সময় বলি, ফোন রাখার সময় বলি, কোনো প্রিয় মানুষকে শুভেচ্ছা জানানোর সময় বলি যে ভালো থাকবে, কিন্তু কিন্তু একটু ভেবে দেখেছেন কি ভালো থাকা আসলে কি? মানে শুধুই কি শরীরের কোনো অসুখ না থাকাটাই ভালো থাকা, নাকি ভালো থাকার সঙ্গে আরও অনেক কিছু জড়িয়ে আছে? আর এই প্রশ্নটাকেই আজ একটু অন্যভাবে ভাবতে চাই আপনাদের সঙ্গে। আজ আমাদের ভাবনার বিষয় বা ভাব বিনিময়ের বিষয় সুস্থ মনের সংজ্ঞা। সুস্থ মন কতটা দরকার আমাদের জন্য? মানে ভালো থাকার জন্য শুধু কি রোগমুক্ত দেহ থাকা দরকার? মানে শরীরে কোনো রোগ নেই কিন্তু মনে রোগ লুকিয়ে রয়েছে, মন ভালো থাকছে না, মানে কোনোভাবে অশান্তি যেন মনের পেছন ছাড়ছেই না, এমন যদি হয় তাহলে? আজকে তাই শুনবো আপনাদের কাছ থেকে, আপনাদের অভিজ্ঞতা কি বলছে, মনের সুস্থতা কাকে বলছে, তার কি সংজ্ঞা আপনাদের জীবনে, সেটাই শুনবো আপনাদের কাছ থেকে। 0381 2326 2253 এই নাম্বারে ফোন করবেন আর কথা বলবেন আমার সঙ্গে। আর দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো,
1: আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, অপরাজিতা কলেজ।
0: স্বাগত আপনাকে রবীন্দ্রবাবু, বলুন।
1: রেডিও তো আমি দীর্ঘদিন শুনি, দীর্ঘদিন ক্লাস 7 সম্ভবত যখন বলি তখন থেকে রেডিও শুনি, আগরতলা, আকাশবাণী আগরতলাই শুনি।
0: আচ্ছা,
1: অনেক কিছু শিখেছি, অনেক কিছু শুনছি, গান, খবর, আলোচনা, অনেক অনেক চেঞ্জ হয়েছে। এখন আগের মতো অনুষ্ঠান নাই, অনুষ্ঠানে পরিবর্তন তোমরা আনছো, ভালো লাগে, সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন ভালো লাগে। তবে ভালো লাগা না, ভালো থাকা,
0: হ্যাঁ মানে ওই যে সুস্থ মনটা, এটা চাইছি আর কি, যে মানে ভালো রইলাম শরীর দিয়ে কিন্তু মনটাই ভালো থাকলো না, তাহলে কি মানে সেটার কোনো অর্থ রইল?
1: সাধারণত দেখো মানুষ যখন বলে কেমন আছেন, আমরা বলি ভালো আছি, কিন্তু সত্যিকার অর্থে ভালো আমরা সবসময় থাকতে পারি না, কিন্তু বলি যে ভালোই আছি। ভালো বলতে শরীর ভালো, মন ভালো, সবটা মিলিয়ে তো ভালো না,
0: একদম।
1: মানে আমরা বলি সবসময় ভালো আছি, ভালো আছি, ভালো না থাকলেও অনেক সময় বলে ফেলি আমরা ভালোই আছি, কিন্তু ভালো আমরা সবসময় থাকি না বা থাকতে পারি না। মনের ব্যাপারটা যখন বলছো, মন তো যার যা নিজের ব্যাপার, মনের মধ্যে অনেক কিছু থাকে, সেটা সবার সঙ্গে শেয়ার করা যায় না, এই কারণে আমরা বলি

0: ভালো আছি বলে এড়িয়ে যাই বা
1: মানে ওই
0: চলে
1: বাইরে
0: যাই।
1: থেকে ভালো থাকাটা আর ওই ভেতর থেকে ভালো
0: হ্যাঁ হ্যাঁ
1: থাকাটা, এইটা মানে একদম আলাদা সবার জীবনে।
0: একদম একদম একদম ঠিক বলেছ, ভালো থাকবে এইটুকুই বলার ছিল।
1: আপনিও ভালো থাকবেন, আর মানে ভেতর এবং বাইরে মানে দুই দিক থেকে যেন ভালো থাকতে পারেন সেই কামনাই করছি, সেই প্রার্থনাই করছি। ভালো থাকবেন রবীন্দ্রবাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আজকে আমাদের প্রথম ফোন রবীন্দ্রবাবুর কাছ থেকে পেয়ে গেলাম, আর আপনাদের অপেক্ষায় রয়েছি। আপনারাও ডায়াল করবেন 0381232653 এই নাম্বারে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো, হ্যাঁ ঝর্ণা দেবী বলুন। একদম
2: আমি মানে মন এটা সবাই যার যার একটা হতে পারেন না, এই মানসিকতা অশান্তি ছিল, পারিবারিক অশান্তি ছিল, একটা কথা থাকতে পারে। কিন্তু তার মধ্যে যেহেতু একটু ভালো করার একটু সম্পূর্ণ না হোক কিন্তু একটু ভালো করার একটু প্রচেষ্টা আছে। এটা এটাই মনে করি আমি মানে অনেকদিন ধরে যদি আমি আমার মানে ভালো থাকার ভালো থাকার অঙ্কটা আমি খুঁজে পাই যদি মানে আমি খুঁজে পাই অনেক ক্ষেত্রে গান অনেক গান আছে মনটা আমার মানে সত্যি অশান্তি মধ্যে গানকে শুনলে মনটা কিন্তু আলটা করে দেয় বা অনেক আলোচনা শুনলে নিজের লোকে মিলে মিলিয়ে নিলে মনে হয় ঠিকই আছে। আমি কি আমার থেকে তো আমার থেকে তো অনেক অনেক
1: মানে এটাই মানে অনুপ্রেরণা পাওয়া যায় আর কি।
2: এটা ভাবলে মনে অনেক মনটা হালকা হয়ে যায়।
1: ভাল লাগলো ঝর্ণা দেবী আপনার সঙ্গে কথা বলে। আপনি ভালো থাকবেন, আর আপনি যে বলছেন না যে ভালো থাকার কারণটা আপনি খুঁজে নিচ্ছেন, যে কোনো না কোনোভাবে সেটাকে ভালো রাখার তাগিদটা আপনার মধ্যে আছে, মানে আপনি বলছেন যে রেডিও শুনে হলেও আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন, সেটাই সবচেয়ে ভালো দিক। মানে সবসময় যে মন ভালো থাকবে এমন নয়, আমাদের জীবনটা মানে আলো অন্ধকারে মিশিয়ে সেইটাতে যে দুঃখ আসবে সুখ আসবে সেইটা তো একদম মানে একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ওই যে মানে ওই বাইরে থেকে শুধু ভালো থাকলাম মানে মানুষকে দেখানোর জন্য যে ভালো থাকলাম কিন্তু ভেতর থেকে ভালো থাকলাম না, সেটা যেন কোনো দিন না হয়, কোনোভাবেই না হয়। বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কি বলতে চাইছেন বন্ধু। নমস্কার, শুভ সকাল।
3: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: স্বাগত আপনাকে শ্যামল বাবু, বলুন।
3: মনের সুস্থতা, আমাদের জীবনটা তো নদীর মতো গতিময়, তো এখন শারীরিক সুস্থতা তো রোগমুক্ত জীবন যাপন করতে পারলে সেখানে শারীরিক সাংসারিক পারিপার্শ্বিক বিভিন্ন রকম ভাবে সব জায়গায় আমাদের চলতে হয় এবং নানা সমস্যায় নানা ইয়েতে মন খুব চঞ্চল হয়ে ওঠে, মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। তো এই মানসিক সুস্থতা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন।
1: হ্যাঁ, মানে এইটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব জরুরি ভাবে দেখছে, এই মানে মানসিক
3: মনের সুস্থতা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয়। এখন এটার জন্য আমাদের দরকার পরিবারের মানুষজনগুলোর সঙ্গে সব সময় কথা বলা, একটা নির্দিষ্ট সময় সবাই অ্যাসেম্বলি হওয়া, আর ভালো মন্দ সবকিছু আলোচনা করা, বন্ধু বান্ধব সার্কেলে বন্ধু বান্ধবের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা, তারপরে ঘোরাঘুরি বেড়ানো ইত্যাদি তো আছেই, আর প্রতিদিন আপনাদের আকাশবাণী দুটোই আপনি আমার আগরতলা উজ্জয়ন্ত বা বিলোনিয়া এখানে সবসময় কিছু না কিছু কথা বলি, যোগাযোগ হয়, গান শুনি, বিভিন্ন রকম ভাবে আপনারা যে মনোরঞ্জন অন্যান্য শিক্ষামূলক অনুষ্ঠানগুলি প্রচার করেন এগুলির দ্বারাও কিন্তু অনেকটা মনে সুস্থতা আমরা আমি পাই। সত্যি কথা, একদম সত্যি কথা যেটা। আর

0: যেটা তাই মনের সুস্থতার জন্য যা যা প্রয়োজন এগুলি দরকার, এটা আমাদের সবসময় রাখতে হবে। কারণ জীবনটা তো আমাদের করতে হবে, যতদিন বেঁচে আছি ততদিন তো আমাদের মনের সুস্থতা, আপনার আমার প্রতিটি শ্রোতা প্রত্যেকেরই প্রয়োজন আছে। মানে নানা রকম সমস্যা থাকবে, নানা রকম বিপদ আপদ হবে, মন ব্যাকুল হয়ে উঠবে, তারপরেও এর মধ্য থেকে আমাদের সুস্থতা কিভাবে আসতে পারে সেটা আমাদেরই ভাবতে হবে, সেভাবে চলতে হবে।
1: যেমন
0: ডিসিপ্লিন লাইফ, এটার মাধ্যমে আমাদের শারীরিক সুস্থতা আমরা বজায় রাখতে পারি। ঠিক আমাদের এইসব মাধ্যমে
1: মানে মনটাকে ভালো রাখা যায়।
0: হ্যাঁ, এগুলি গান, বই পড়া ইত্যাদি ইত্যাদি এইসবের মাধ্যমে আমাদের মানসিক সুস্থতা আমরা রাখতে পারি।
1: একদম একদম, খুব ভালো থাকবেন শ্যামলবাবু, ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে, মানে আপনি যে উপায়গুলি বললেন খুব ভাল লাগলো, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন। সত্যি মানে আমরা মানুষ, আমরা বিপদেও পড়ব, আমাদের জীবনের সমস্যাও আসবে, আর সেই সমস্যা থেকে প্রথম দিকে মনে হবে যে বেরোতে পারবো না বা এইটাই আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু আমরাই যে আমাদের কার্যকলাপের মাধ্যমে সেই সমস্যাগুলিকে কাটিয়ে উঠে আমরা যে ভালো থাকব, নিজেকে ভালো রাখার চেষ্টা করব, সেইটাই আমাদের মনুষ্যত্বের একটা প্রবৃত্তি বলতে পারেন। মানে এই যে আপনারা বলছেন না, জানি সবার জীবনে কোনো না কোনো দুঃখ মানে অশান্তি বা কিছু কষ্ট লুকিয়ে আছে, ভেতরে আছে, মনের ভেতরে আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে। তাও যে আমরা এই প্রাণ খুলে এই মুহূর্তগুলিকে উদযাপন করি, মানে এই যে আমরা কথা বলি, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করি, আমরা শুধু নিজেদের কণ্ঠস্বরের মাধ্যমে যে একে অপরের সঙ্গে ভাব বিনিময়টা করি, এইটার মধ্যে যে একটা আনন্দ আছে, এইটা যে আমাদের একটা মন ভালো করার একটা খোরাক, সেটা আপনারা যে বলছেন সত্যিই খুব ভাল লাগছে। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো,
2: নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত,
2: নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
2: আমি মাধব।
1: মাধব বাবু বলছেন, স্বাগত আপনাকে মাধব বাবু।
2: ধন্যবাদ। বলছিলাম দেখুন, আমি তো বলি শরীর তো অনেক সময় আমাদের সুস্থ থাকে কিন্তু মন সুস্থ থাকে না।
1: সেটাই সেটাই,
2: কিন্তু আমার কাছে মনে হয় যে সুস্থ থাকাটা সম্পূর্ণ একদম নিজস্ব ব্যাপার, মনের ব্যাপার। দেখুন আমরা নানান সমস্যার মধ্যে দিয়ে আছি, ঠিক আছে। আজকের যে যুগ, যে বর্তমান যুগ, এই যুগে কোনো মানুষ যদি মনে করে যে আমি মানসিকভাবে খুব সুস্থ আছি, প্রফুল্ল আছি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। কিন্তু তার মধ্যে থেকেও আমাদেরকে সুস্থ থাকতে হয়, থাকতে হবে। এবং আমি কি করে মানসিকভাবে সুস্থ থাকব, তার জন্য আপনাকেই আপনার মাইন্ড না কেন কি দেখুন, মানুষের তো আজকের দিনে চাওয়া পাওয়ার অভাব নেই। মানুষ যখন চাওয়া পাওয়ার মধ্যে একটু তারতম্য ঘটে তখনই মানুষের মন একটু অন্যরকম, ঠিক না? তাই সুতরাং আমার কাছে মনে হয় আর কি, যে আপনি যদি মানসিক প্রশস্তি আপনি আনতে চান, সবার আগে দরকার আপনি ভালো সুস্বাস্থ্যের অধিকারী হওয়া।
1: একদম,
2: যখন ভালো সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং শরীর চর্চা করবেন নিয়মিত, দেখবেন যে আপনার মনের মধ্যে কোনো ধরনের গ্লানি আসছে। আপনি হাজারটা চিন্তার মধ্যে থাকলে ঠিক আপনার সবসময় মাথা কুল থাকছে, সবকিছু আপনি হাসি মুখে বেরিয়ে যাচ্ছে, কোনো কোনো গ্লানি কোনো কিছুই আপনাকে গ্রাস করছে। সুতরাং মানসিকভাবে সুস্থ থাকার সবচেয়ে বড় উপায় হলো শরীর সুস্থ থাকা। আর শরীর সুস্থ রাখতে গেলে আপনার নিয়মিত শরীরচর্চা করতে হবে। মানুষ অনেকে বলে যে আমি বই পড়ি, গান শুনি, এইভাবে আমার মনের সুস্থতা, কিন্তু সেটা তো একটা আছে পার্ট। শরীর যদি সুস্থ না থাকে আপনি কতক্ষণ বই পড়বেন আর কতক্ষণ গান,
1: সেটাই মানে দুইটাই একে অপরের সঙ্গে যুক্ত, মানে একটাকে ছেড়ে আরেকটা হবে না,
2: হবে না, হবে না। আপনি আপনি অসুস্থ থাকলে আপনি কোনোভাবেই মানসিক শান্তি
1: পাবেন না। সেই সেই,
2: আপনাকে ধন্যবাদ।
1: একদম একদম, ভালো থাকবেন মাধব বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবেন আমাদের। একদম, মানে মাধববাবু যে কথাটা বলতে চাইলেন যে মানে হ্যাঁ, এইটাও যে একদম ফেলে দেওয়ার মতো এটা না যে আমাদের শারীরিক সুস্থতার কোনো দরকার নেই। শারীরিক সুস্থতার তো সবচেয়ে আগে দরকার, আমি সেটা তো বলছি, মানে একদম এটাকে একেবারে উপরে রাখবেন, কিন্তু তারপরে ওই মনের স্বাস্থ্যটাও ভালো রাখতে হবে। আর মানে যতটুকু না আমরা সেটা অনুভব করতে পারি, মানে আপনারা দেখবেন যে আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে ঘরে, মানে এই যে বর্তমান প্রজন্মটা রয়েছে বা যেই প্রজন্মটা তৈরি হচ্ছে আগামী দিনের জন্য, এই এদের মধ্যে দেখবেন যে একটা পরীক্ষায়

0: যদি ভালো নাম্বার না পেলো, বা যদি একটা মন পছন্দের পোশাক তারা কিনতে না পারলো, বাবা মা রাজি না হলো, বা তারা তাদের পছন্দের কোনো একটা জায়গায় যেতে না পারলো, তাহলে যে তাদের মনে একটা বিষণ্ণতা তৈরি হয়, এংজাইটি তৈরি হয়, ডিপ্রেশন তৈরি হয়, মানে ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে কেন্দ্র করে, এইটা কিন্তু এখন ভয়াবহ রূপ ধারণ করছে। আর এটাকে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে, মানে মনের সুস্থতাটাকে। তো মনের সুস্থতা বজায় রাখার জন্য ঘরে একটা সুস্থ পরিবেশ রাখতে হবে, বাড়িঘরে একটা এমন পরিবেশ আমাদের শিশুদের দিতে হবে যেখানে তারা সুস্থ মনে বিকশিত হতে পারবে। আর তার জন্য কি হতে হবে, আমাদের বড়দের ভালো থাকতে হবে। মানে বুঝতে পারছেন তো একটা আরেকটার সঙ্গে কিভাবে সম্পর্ক যুক্ত, মানে এর মধ্যে কোনো একটাই যদি ভালো না থাকে তাহলে কিন্তু কেউই ভালো থাকতে পারবে না। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল দিদি।
0: শুভ সকাল, কে বলছেন? অয়নবাবু বলছেন?
1: অরবিন্দ বিশ্বাস।
0: অরবিন্দ বাবু বলছেন, হ্যাঁ বলুন বলুন।
1: আজকে তো বিশ্ব হৃদয় দিবস বললেন না?
0: হ্যাঁ
1: হ্যাঁ। এই ব্যাপারে একটু সুস্থ মন, এইতো আলোচ্য বিষয়।
0: হ্যাঁ, আজকের এটাই বিষয়।
1: সুস্থ মন তো সাংঘাতিক ব্যাপার। আমরা যেহেতু লাফিং এর সঙ্গে মানে হাসি প্রাণায়াম এগুলোর সঙ্গে জড়িত আছি, প্রত্যেকদিন সকালবেলা ভোরে উঠে গিয়ে আমরা হাসির অনুষ্ঠান গুলো করি, প্রাণায়াম করি।
0: বাবা,
1: একদিন না গেলে মনে হয় যেন সারাদিনটা বিতা গেল। তো যে কথাটা বলতে চাইছি এখানে, যে আমরা তো রাস্তাঘাটে পরিচিত, কাউকে সঙ্গে দেখা হলে বলে কেমন আছেন, আমরা হ্যাঁ ভালো আছি, এক কথায় আমরা শেষ করে দিই। আসলে তো তা ঠিক নয়, 100% তো ঠিক হবেই না। আমরা একটা না একটা অসুস্থতার মধ্যে দিয়েই আছি, কেউ কম কেউ বেশি। তবু আমরা বলি এই কারণে, কারণ যেই আমি কথা বললাম যে না ভালো নয়, ভালো নই আমি, কি কারণে কি হয়েছিল, বললাম অমুকটা হয়েছিল, অমুক অসুখ হয়েছে, ডাক্তার দেখাননি, ডাক্তার কি বলেছে, এখানে আমার অনেকখানি সময়ও চলে যাবে, অনেক কথাও বলতে হবে, এটা আমার কোনো লাভ হবে না, উপকার হবে না, তাই আমরা এড়িয়ে যাই। আমার মনে হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হ্যাঁ ভালো আছি বলেই আমরা শেষ করে দিই। তো দিদিকে বলছি যে আপনার সুমিষ্ট কণ্ঠস্বর শুনে আমার খুবই বলতে ইচ্ছা হয়, কিন্তু ওই যে লাইন পেতে খুবই অসুবিধা হয় অনেক সময়।
0: হ্যাঁ, আপনার আমরা হোয়াটসঅ্যাপে বার্তা পড়ি, মানে বিভিন্ন সময় আপনি লিখে পাঠান।
1: হ্যাঁ, এই জন্যই আমি হোয়াটসঅ্যাপটাই আমি পছন্দ করি আর কি।
0: অবশ্যই, আজকে ফোন করলেন, কথা হলো, খুব ভালো লাগলো। অরবিন্দ বাবু, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ। সত্যি আপনারা যখন ফোন করে বলেন যে হ্যাঁ জীবনে তো দুঃখ আছে, প্রতিকূলতা আছে, তারপরও ভালো আছি, তারপরও ভালো রাখার নিজেকে চেষ্টা করি, এই যে নিজেকে সুস্থ রাখার জন্য চেষ্টা করি, সেইটা জানেন তো মানে মন থেকে এতটা ভাল লাগে, সেইটা আপনাদের হয়তো আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। শুভ সকাল।
2: দেখো মন আর শরীর দুটো একটা, মানে দুটো বিষয় কিন্তু একদম রিলেটেড, একজন একটাকে বাদ দিয়ে আরেকটা চলতেই পারবে। তো এবার শরীরকে সুস্থ রাখার জন্য তো আমরা অনেক ধরনের এক্সারসাইজ করি, হাঁটা, ব্যায়াম, অনেক কিছু করি, করতেই হবে, প্রত্যেকটা লোকের করতে হবে, তাহলে শরীর সুস্থ থাকবে। তারপর লাইফস্টাইল, খাওয়া দাওয়া সব কিছু কন্ট্রোল করতে হবে, মানে যতটা খেলে আমাদের শরীর নিতে পারবে, মানে শরীরের ক্ষতি হবে না, আমরা ততটাই খাবো আর সেরকম ভাবেই খাবো। এবার মনের বিষয় যদি আসে, হ্যাঁ মনেরও কিন্তু যত্ন নেওয়া খুব প্রয়োজন জানো। এবার মন যদি অসুস্থ হয় তাহলে শারীরিক অনেক ধরনের অসুস্থতা তৈরি হয়, এটা আমরা বলে শেষ করতে পারবো না, কত ধরনের অসুস্থতা যে আসে, খিদে লাগবে না, খাওয়াতে রুচি হবে না, কোনো কিছু ভালো লাগবে না, তারপর আরো অনেক কিছু, পেটের সমস্যা তো হবেই, আরো অনেক ধরনের সমস্যা তৈরি হবে। তাই জন্য আমাদের ওই মন কি কি করলে মন ভালো থাকে সেদিকেও আমাদের সবার লক্ষ্য রাখতে।

0: হবে প্রত্যেকের। তো মনের জন্য প্রথমেই যেটা প্রয়োজন, যে প্রাণায়াম করা প্রয়োজন, মেডিটেশন করা প্রয়োজন, এটা তো অবশ্যই। তাছাড়াও আমাদের ছোট ছোট বিষয়গুলো থেকেও হাসির খোরাক সংগ্রহ করা প্রয়োজন। যেকোনো একটা খুব সাধারণ বিষয়, সেখান থেকেও আমি যদি ওই হাসির বিষয়টা নিতে পারি, তাহলে দেখলাম মনটা বেশ ভালো থাকে। শুধু শুধু একটু বিষয়টাকে নিয়ে একটু মজা করলাম। অনেকেই মজা করাটাকে অনেকে আবার সিরিয়াসলি নিয়ে নেয়, অনেকের কাছে হয়তো পছন্দ হয় না। আমি আবার ছোট ছোট বিষয়ে মজা করতে বেশ পছন্দ করি। বিষয়টা হলো, আর বর্তমান যে প্রজন্ম বলছিলে, দেখো আমাদের এটা দোষ আমাদেরই, আমরাই তো তাদেরকে গঠন করছি।
1: মানে ওই বলছিলাম না যে আমাদের ঘরের পরিবেশই তো আমরা দিতে পারছি না, তাহলে ওদেরকে আর দোষ দিয়ে কি লাভ?
0: সেটা তো পারছি না। দ্বিতীয়ত হচ্ছে, পারছি না বললেও ভুল হবে, আমরা অতিরিক্ত দিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা যতটা দেওয়ার প্রয়োজন না ততটা
1: তার থেকেও বেশি দিচ্ছি।
0: ওদের মনটা, মানে আমাদের যেরকম ছিল বা আমাদের আগের প্রজন্মের যেরকম ছিল, অনেক বাধা বিঘ্ন সহ্য করতে পারত,
1: মানে ছোটবেলা থেকে শক্ত একদম হয়ে যেত,
0: একদম শক্ত হওয়া, শরীর এবং মন দুটোকে শক্ত করা। এখন এটা হচ্ছে না কেন জানো? এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের দেখি খুব অল্পেতে ওদের মন খারাপ হয়ে যায়, মন ভেঙে যায়। পাশ করলাম, সাথে সাথে চাকরি পেলাম না, মন খারাপ হয়ে গেল। কিছু একটা চাইছি, এটা পেলাম না, মন খারাপ হয়ে গেল। কথায় কথায় যে মন খারাপ হয়ে যাওয়া, হ্যাঁ, এটা কিন্তু সাংঘাতিক বিষয়। এটাকে আমাদের মেনে নিতে হবে যে আমি যা চাইবো তাই সবসময় পাবো না, সেটা নাও পেতে পারি, কিন্তু এটা নিয়েই আমাদেরকে হাসি খুশি এবং ভালো চলতে হবে। সবাই তো সবকিছু পাবে না, না, এটা কোনোদিন সম্ভব। তো সেই না পাওয়াটাকে মেনে নিয়ে যে চলা, এই জিনিসটাও আমাদের মন ভালো রাখতে সেটা শিখতে হবে, আর পাশাপাশি আমাদের শরীরও ভালো থাকবে। দুটোকে মিলেমিশে আমাদের চলতে হবে। এটা অনেক সময় আমাদের এরকম কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যায় যেটা একেবারেই আমরা কোনোদিন কল্পনাও করিনি, ভাবিওনি, সেটাকেও আমাদের মানিয়ে নিয়ে
1: মানে আর ওই ছোটবেলার থেকে যদি মনকে শক্ত রাখা শিখতে পারি, তাহলে এই ধরনের পরিস্থিতিও আমরা কিন্তু মোকাবেলা করতে পারি,
0: মোকাবেলা করে চলতে পারি।
1: একদম একদম। আপনিও খুব ভালো থাকবেন শুক্লাদি, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, মানে খুব সুন্দর কথা বললেন শুক্লা দেবী। আর ওই যে একটা খারাপ দিন মানে যে একটা খারাপ জীবন, তা কিন্তু নয়। একটা ব্যর্থতা মানেই যে আপনি ব্যর্থ মানুষ হিসেবে পরিচিত হয়ে গেলেন, তাও কিন্তু নয়। একটা সম্পর্কের সমাপ্তি মানেই আপনার জীবনের সব সম্পর্কের সমাপ্তি, সেটাও নয়। একটা সুযোগ চলে যাওয়া মানেই সামনে আর কোনো সুযোগ আসবে না, এমনটাও নয়। মানে এই জায়গাতেই সুস্থ মন আমাদের সাহায্য করে। মানে মনটা যদি সুস্থ থাকে, ঠিক থাকে, তাহলে যেই কোনো ব্যর্থতাকে আমরা কিন্তু নিজের মন দিয়ে মোকাবেলা করতে পারি, শক্ত রাখতে পারে। মানে ওইটাই কিন্তু ছোটবেলা থেকে শেখা দরকার। মানে যারা শিখেছেন বা যারা আমরা শিখছি, আমরা কিন্তু সেইটাকে মোকাবেলা করতে পারি। বন্ধু রয়েছেন, আজকে বন্ধুদের কথা শুনতে ইচ্ছে করছে। নমস্কার, শুভ সকাল।
2: আমি লীলা কর্মকার বলছি,
1: স্বাগত আপনাকে লীলা দেবী।
2: খুব ভালো প্রসঙ্গ তো, এটা তো সবাই বলছে, আমিও সেটাই বলবো। কারণ শরীরের উপর মনের অনেক প্রভাব পড়ে, আবার মনের উপরও শরীরে প্রভাব পড়ে। তার জন্য মন ভালো থাকতে গেলে আমাদের শরীর সুস্থ থাকতে হবে, এবং শরীর সুস্থতা মনের উপরে, সেটা আর মানসিক সুস্থতা রাখার জন্য প্রথম যে সেটা হচ্ছে পরিবার পরিজনের সাথে, প্রতিবেশী আত্মীয় পরিজন, হ্যাঁ, সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করা। তাহলে অটোমেটিক্যালি কি হবে, মা তোমার দেখো এইটাই আমার মনের উপর প্রভাব পড়বে। আমি কাউকে ভালো রাখতে পারলে সেই যে মনে যে একটা মানসিক দিক থেকে শান্তি, সেটা কিন্তু মনের উপর বিশাল ভাবে প্রভাব। তারপরে দেখো সবথেকে আরেকটা বিষয় যেটা, চাহিদা, আমাদের চাহিদা সীমিত থাকতে হবে, অর্থাৎ আমার সাধ্যের মধ্যে থাকতে হবে। অতিরিক্ত চাহিদা যেটা আমার সাধ্যের মধ্যে নেই, তখনই আমার অপূর্ণতার একটা মানসিক অশান্তি, এই যে মনটাকে অনেক বেশি বেশি খারাপ করে, কিন্তু সেটার প্রভাব শরীরের উপর পড়ে, পরিবারের অন্যান্যদের উপর পড়ে। এই যে অতিরিক্ত চাহিদা, সেটা কিন্তু আমাদের মানে সেই দিকটা বিশেষ আমার আমার সাধ্যের মধ্যে থাকতে
1: হবে।
2: তারপর দেখো মন ভালো থাকতে গেলে আমার দৈনন্দিন জীবনে আমার যে শারীরিক আমার সাধ্য মতো, আমার বয়স অনুযায়ী আমার সেভাবে একটা কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে।

0: আজ কিন্তু মন ভালো রাখাটা বড়
1: খুব খুব মানে ব্যস্ত থাকাটা যে কত বড় আশীর্বাদ।
0: হ্যাঁ বলে না, যদি মানে মস্তিষ্ক শয়তানের কারখানা, যদি কোনো কাজ না করে তাহলে কিন্তু মনটা মনের উপর প্রভাব পড়বেই। সেই জন্য দরকার কি, তুমি মনে করো যে ভালো বই, খবরে কাগজ পড়া, বাগান করা, প্রাণায়াম তো ভীষণ ভীষণ প্রয়োজন, এটা মনের উপরে ভীষণ প্রভাব মানে কাজ করে। তারপরে বলবো সর্বোপরি, আমি বলছি সর্বোপরি বলবো এফএম উচ্চারণ, আমাদের রেডিও আমাদের মনের এত খোরাক দিচ্ছে যে সেটা মানে বলে বোঝানো সম্ভব না। সে কি কত বলবো, গান বলবো, খবর বলবো, না অন্যান্য বিষয়ে সম্পূর্ণ তোমাদের কাছে স্বাস্থ্য বিষয়ে শুনছি, এটা আজকে দেখো মঙ্গলবার সন্ধ্যার সময় স্বাস্থ্য বিষয়ে কথা হবে, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা আমরা শুনছি সেটা কিন্তু বিভিন্ন মাত্রা বাড়িয়ে বলা না, এটা এত মন ভালো থাকে এবং সময় ভালো কাটে সে মানে বলে বোঝানো যাবে না।
1: মানে আমরা আমরা সত্যি কৃতজ্ঞ, আমরা যখন যে কোনো একটা অনুষ্ঠান পরিকল্পনা করি বা সেটাকে মানে ভাবি যে উপস্থাপন করব, সেইটা আপনাদের কথা চিন্তা করেই, মানে আপনারা যেন এটা থেকে একটা কিছু হলো গ্রহণ করতে পারেন সেটাকেও, তখন যখন আপনাদের থেকে এই ধরনের প্রতিক্রিয়া পাই মানে সত্যি আমরা কৃতজ্ঞতার সাগরে ভাসি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের,
0: নমস্কার,
1: খুব ভালো থাকবেন লীলাদেবী,
0: সবাইকে ধন্যবাদ জানাচ্ছি,
1: ভালো থাকবেন আপনিও। আর খুব সুন্দরভাবে ব্যক্ত করলেন আপনার মনের কথা, মানে খুব সুন্দরভাবে আপনি বিষয়টাকে আজ বুঝিয়ে দিলেন। আর শ্রোতা বন্ধুরা, মানে ঠিকই তো, মানে চাহিদা চাহিদা কিন্তু একটা, মানে এই বিষয়টা নিয়েও আলাদাভাবে একদিন আপনাদের সঙ্গে কথা বলবো, যে আমরা যেন আমাদের চাহিদা থেকে যে ওই অতিরিক্তটা চাই, তখনই যেন আমাদের ওই মনে হতাশা, মনে ওই অপ্রাপ্তির যে একটা, যে ওই আক্রান্ত হয়ে যাই আমরা একটা নেশায়, ওইটা আমাদের আঁকড়ে ধরে, সেইটা নিয়েও আপনাদের সঙ্গে একদিন আলাদাভাবে কথা বলবো। আর বন্ধু রয়েছেন সঙ্গে, কথা বলবো বন্ধুর সঙ্গে, শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন বলছে তোমায় পর্বে, আজকে আমরা কথা বলছি সুস্থ মনের সংজ্ঞা। নমস্কার, হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন? না না, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু আবারও চেষ্টা করতে পারেন 0381236253 এই নাম্বারে, বা যদি মনে করছেন যে এই মুহূর্তে ফোন করতে পারছেন না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও খোলা রয়েছে 9402169965, সেখানেও কিন্তু আপনারা ফোন আপনাদের বার্তাটা লিখে পাঠিয়ে দিতে পারেন।
2: নমস্কার,
1: নমস্কার, কে বলছেন?
2: একদম শোনা যাচ্ছে না, অনেক দূর থেকে বলছি, আমি নলহাটি পাইকপাড়া বীরভূম
1: আপনি কে বলছেন?
2: আমি শীষ মোহাম্মদ।
1: আচ্ছা, শীষ মোহাম্মদ বলছেন, বলুন শীষ।
2: নলহাটি পাইকপাড়া বীরভূম থেকে
1: বলুন,
2: শীষ মোহাম্মদ শীষান।
1: আজকের
2: বিষয় হলো হার্ট। হার্ট আমাদের শরীরে, আমরা যতদিন মায়ের জঠরে জন্ম নিয়েছি তখন থেকে চলছে একটি একটি পাম্প, এখানে সারা শরীরের অশুদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যায় এবং সেটা পরিষ্কার হয়ে আবার হার্টে ফিরে আসে, হার্ট থেকে সারা শরীরে ধমনীর মাধ্যমে ছড়িয়ে পড়ে।
1: হ্যাঁ, আর মোহাম্মদ শীষান বাবু, আমরা কিন্তু আজকে বলছিলাম সুস্থ মনের কথা, মানে আপনার কাছে সুস্থ মনের সংজ্ঞাটা কি সেটা জানতে চাইছিলাম।
2: হ্যালো,
1: হ্যাঁ, আপনার কাছে সুস্থ মনের সংজ্ঞাটা কি সেটা জানতে চাইছিলাম।
2: মনের সংজ্ঞা হচ্ছে হৃদয় বলতে তো কিছু নেই, মন বলতে গেলে বলি যে আমি, আমার মধ্যে যে আমিত্বটা আছে সেটাই হলো মন। আমার মধ্যে যে আমিত্বটা আছে, আমি, আমিটাই হলো আমার মন।
1: বাহ,
2: আমার মন যা বলে এই করি, আমার মন ওই করে, তাই তো। আমার মন যদি বলে আমি হাওড়া স্টেশনে ফুটবল খেলবো তাও হতে পারে, আইফেল টাওয়ারে গিয়ে নাস্তা করবো তাও হতে পারে, মন মনে মনে আমি অনেক কিছু করতে পারি, বলুন দিদি।
1: না সেটাই, মানে মনটাকে ভালো রাখার জন্য শ্রোতা বন্ধুরাও বলছিলেন যে

0: মনটাকে
1: তারা।
0: ভালো রাখার জন্য আমার রসদ আছে,
1: হুম
0: রেডিও, আমি গান শুনি,
1: বাহ,
0: বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করি, চিঠি লিখি আপনাদের আগরতলাতে,
1: হুম
0: বিজ্ঞাপনে চিঠি লিখি, প্রত্যুষায় শিলিগুড়িতে চিঠি লিখি, বুধ সকালে কলকাতায় চিঠি লিখি, প্রাত্যহিকীতে লিখি,
1: বাহ,
0: আকাশবাণী শান্তিনিকেতনে লিখি, এতগুলো আমার বন্ধু আছে। আর এই রেডিওর সোর্সে কয়েক হাজার আমার ফলোয়ার আছে।
1: বাহ, মানে সেইটা দিয়ে যে আপনি ভালো থাকেন সেটাই সবচেয়ে বড় কথা।
0: আর আমার লেখালেখিটা হচ্ছে আমার আর একটা ভালো থাকার উপায়। আর আমার পার্কিনসন্স হয়েছিল,
1: হুম হুম
0: তো আমার ডাক্তারবাবু বলছিলেন লিখবেন,
1: হুম
0: আমি প্রতিদিন কিছু না কিছু লিখি, সে ভালো হোক মন্দ হোক লিখি, তার মধ্যে যেটা আমার পছন্দ হয় সেটাকে আমি রাখি, বাকিগুলো ডিস্ট্রয় করে দিই।
1: আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আপনার সঙ্গে
0: ভালো
1: কথা
0: রাখার
1: বলে।
0: জন্য, হার্ট ভালো রাখার জন্য মস্তিষ্ক ভালো রাখতে হবে, আর মস্তিষ্কর ব্যায়াম মানে লেখালেখি করতে হবে।
1: বাহ বাহ, সুন্দর একটা বার্তা দিলেন শেষ মোহাম্মদ শিশানবাবু। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে শারীরিকভাবেও সুস্থ থাকবেন আর মনের ভাবেও সুস্থ থাকবেন। আর মন থেকে যে আপনি সুস্থ থাকবেন সেটা বোঝাই যাচ্ছে, মানে আপনি যে বলছেন আপনি প্রত্যেক দিন লেখেন, এইটা যে কত বড় একটা ঔষধ, মানে এটা যারা লেখেন তারাই বোঝেন বা যারা রচনা করেন তারাই বোঝেন, মানে সৃষ্টি যে কত বড় একটা মানে গুণ হতে পারে বা একটা মানুষের জীবনের কত সুন্দর একটা আশ্রয় হতে পারে সেটা যারা করেন তারাই বোঝেন, সেটা মানে ভাষায় আলাদাভাবে বোঝানোটা একটু কঠিন। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ভালো থাকবেন। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার মাতাজি।
1: নমস্কার।
2: নমস্কার, আমি কমলপুর থেকে নমস্কার বলছিলাম।
1: স্বাগত আপনাকে নিরঞ্জন বাবু, বলুন।
2: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক আন্তরিক অভিনন্দন সকল খবর থেকে আমার। সুন্দর একটা বিষয়, মনকে সুস্থ রাখুন, শরীরকে সুস্থ রাখা। হ্যাঁ, তাহলে একে এটা সমস্ত কিছু একটা অনুভূতিতে আনতে হয়, আমার মনের মধ্যে একটা অনুভূতিতে আনতে হয় এবং গুরুজনের কাছ থেকে শিক্ষা নিতে হয় যে মনকে সুস্থ রাখার পদ্ধতিটা কি। মনকে সুস্থ, মনের ক্ষেত্র ভূমি শরীর, আমাদের মনের ক্ষেত্র ভূমি শরীর, এবং মন খার শক্তিতে চলে, মন স্থির হয়ে কি করে। তো ব্যাপার হলো, রাস্তাতে হাঁটতেছেন, হাঁটতেছেন অন্ধকার রাস্তার মধ্যে আপনি একটা দেখলেন আর একটা সাপ, সাপ,
1: আচ্ছা,
2: এটা আপনার, হ্যাঁ, সাপ দেখলেন, সাপ দেখে আপনার মনে বুঝলো এটা সাপ, জ্ঞানেও বুঝাইলো আপনাকে সাপ, কিন্তু এই সাপটা কি জাত, এটা কি বিষাক্ত সাপ নাকি অন্য কিছু, এটা অনুভূতি করতে হইলে আপনার বুদ্ধির প্রয়োজন। বুদ্ধি এবং জ্ঞান, মনের গুরু জ্ঞান, জ্ঞানের গুরু বুদ্ধি, বুদ্ধির উপরে ভক্তি, ভক্তির উপরে বিশ্বাস, আর বিশ্বাসের উপরে আত্মা। সেই আত্মা হইতে আমাদের সমস্ত কিছু, সমস্ত দেহে, ইন্দ্রিয়ে, মনে, জ্ঞানে, বুদ্ধিতে যা প্রসারিত হয়। এই জন্য মনকে আপনি সুস্থ রাখতে হইলে, সঠিকভাবে সুস্থ রাখতে হইলে, আপনি থাকতে কি বই পড়েন, শরীরটা যদি এমন অসুস্থ হয়ে যায় যে রুচি হবে না, বই পড়তে রুচি হবে না, গান আপনি শুনতে ইচ্ছা হয় কিন্তু আপনার ইন্দ্রিয়গুলো এমন অস্থির হচ্ছে আর ভালো লাগে না, এই ধরনের অনেক কিছু আছে, সঙ্গ করবেন আর শান্তি রাখতেছে না। কিন্তু স্থিরতাটা যখন আপনার ঈশ্বর আত্মার মধ্যে আপনার মন জ্ঞান বুদ্ধি সংযোজিত হবে, মিশ্রিত হবে, যুক্ত হবে, আত্মার সাথে আত্মবিশ্বাস হবে, ভারত বর্ষটা ঋষি মুনিদের দেশ, এরা একা একা হাঁটে, এরা স্ত্রীপুত্র নাই, সুখ শান্তি ওদের নাই, কিন্তু ওরা একদম শান্ত, স্থির, নিরুগ্ন। এই জন্য আমাদের সুস্থ থাকবার জন্য ঐশ্বরিক শক্তি আমাদের মাতা পিতা সন্তানদেরও স্থিতি শক্তি

0: এবং কলেজ শিক্ষকরার মধ্যে দিয়েও আমাদের
1: একদম একদম
0: আত্মজ্ঞানটা
1: মানে সেইটাকে জাগ্রত করাটা খুব দরকার।
0: নিতান্ত প্রয়োজন আমি মনে করি। যে আমরা ভারতবর্ষটা দেবর্ষি রাজর্ষি মহর্ষি মনীষী এদের শক্তিতে এদের শক্তিতে আমরা কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থানে আছি, কিন্তু সেটাকে আমরা হারাইয়া এখন আধুনিক যুগের আধুনিকতায় সন্তান সন্ততিজন টিভি মোবাইল এবং বিদ্যা শিক্ষা যে সন্তান সন্ততি যেগুলা যে আসছে সেগুলা যে মা বাবার কাছ থেকে যে শিক্ষাটা নিচ্ছে এরা অস্থির হয়ে উঠছে আধ্যাত্মিকতার অভাবে, আত্মজ্ঞানের অভাবে, জ্ঞানের অভাবে। সেই জন্য আমি আকাঙ্ক্ষা করব আপনাদের মধ্যে দিয়া, আমি সাধারণ একজন মানুষ, আমি আমার জীবনে যত ঝড় আসছে সেটা বাসায় আলোচনা হবে না, কিন্তু ছোটখানো গিয়েছি সাধু সঙ্গ করেছি শান্তি হয় না, কিন্তু তারপরে আত্মারূপে আমার মধ্যে যে একজন আছেন
1: মানে সেইটাকে যদি আপনি জাগ্রত করতে পারেন, চিনতে পারেন, তাহলেই মানে জীবনে যে আপনিও একটা দিক পাবেন। আর আসলে জানেন তো নিরঞ্জনবাবু, মানে প্রত্যেকের কাছে সেটা আলাদা। মানে কেউ বলছেন বই পড়ে সেই শান্তিটা খুঁজে পান, আপনি বলছেন আধ্যাত্মিকতার পথে আপনি সেই শান্তিটা খুঁজে পান। আসলে শান্তিটা খুঁজে পাওয়াই সবচেয়ে বড় কথা, কোন পথটা বেছে নিলেন সেটা নয়। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: হ্যালো, নমস্কার, আমি অভনগর থেকে বুলবুল ভট্টাচার্য বলছি।
1: স্বাগত আপনাকে বুলবুল দেবী, বলুন।
2: বলছি এতক্ষণ ধরে সবার কথা শুনছি এবং মানে অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু লাইন পাচ্ছি না।
1: মানে তাও অনুষ্ঠানের একেবারে শেষে এসে আপনি আপনাকে পেলাম আমরা। আমরা অসংখ্য
2: অনেকক্ষণ মানে আমিও ধৈর্য হারাইনি।
1: বাহ বাহ।
2: বলছি আমি সংক্ষেপে বলে দিই, কাউকে হার্ট করে কথা বলা থেকে আমি সত্যি মানে অলওয়েজ বিরত থাকি। সেটা সেটা মনে করি একটা মানে ভালো মন ভালো রাখা এবং কাউকে ভালো রাখার একটা পদ্ধতির মধ্যে পড়ে। যদি কেউ আমাকে অকারণে হার্ট করার চেষ্টা করে তখনই আমি চুপ করে দিতাম, কিন্তু আমি সেই সময় পেলে আবার ঠান্ডা মাথায় ওকে দিয়ে বোঝানোর চেষ্টা করি যে ওর কোথায় ভুলটা হয়েছে। এখন ও যদি মানতে পারে তো সেটা ভালো, ওর জন্য ভালো আমার জন্য ভালো। আর বলি কি, সংসারে শান্তি এবং নিজের মন ভালো রাখার জন্য আমাদেরও অনেকগুলো মানে ডিউটি এবং কর্তব্য বলি বা আচরণ বলি সেটাও কিন্তু জড়িত থাকে। এখন আমরা আমাদের ছেলে মেয়ের সামনে যদি সেরকমটা আচরণ করি বা আমাদের যেগুলো ওদের সামনে প্রকাশ করা উচিত না সেগুলো প্রকাশ করি, এতেও কিন্তু সংসারে শান্তি বিঘ্ন হয়।
1: একদম একদম।
2: যেন আমরা সংসারে মানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখি সেদিকেও কিন্তু আমাদের দৃষ্টি দিতে হবে। এটা কিন্তু শুধু উচ্চ শিক্ষিতার মাধ্যমে হয় না, এটা কিছুটা ব্যাপার নিজের ওর থেকে যায়। যাক গে, আর আমি এই কথায় আসছি না, আমি মানে নিজের মন ভালো রাখার জন্য আর সংসারের পরিবেশ ঠিকঠাক রাখার জন্য নিজের হাতে সমস্ত কাজ করি, হাঁটি এবং আমার নিজের কিছু ক্রিয়েটিভিটি আছে, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি সারাদিন। আর আমার একটাই ফেভারিট জিনিস আছে, আমি কবিতা লিখি।
1: বাহ বাহ, সময় সুযোগ হলে একদিন কবিতা শোনাবেন আমাদের?
2: আজকে তিন চার লাইন আমি পরে শুনিয়ে দিই।
1: আচ্ছা বলুন, সময় আছে আমাদের কাছে।
2: হ্যাঁ, বলছি পায়রা এসে খবর দিল ভালো আছ তুমি, মনে জাগে একটাই বোধহয় মুদের স্বর্গভূমি, পাখির ডাকে ঘুম ভেঙে যায় সূর্যি মামলা ভাই, পায়রা এসে হাওয়ায় ভেসে সুখের বার্তা ছড়ায়।
1: বাহ, মানে এই যে নিজের সৃজনশীলতা, নিজের সৃষ্টি, এইটা যে নিজেকে কতটা আনন্দ দিতে পারে, এটা যারা নিজের সৃষ্টি নিয়ে কাজ করে তারাই বোঝে। এইভাবেই আপনি সৃজনশীলতায় থাকবেন বুলবুল দেবী, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
2: আমার কবিতা লেখা, ড্রয়িং করা, এটাও একটা আমার মানে একদম ফেভারিটের মধ্যে পড়ে, এটা নিয়ে আমি মন ভালো রাখি।
1: ভালো থাকবেন বুলবুল দেবী, ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের সব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আর নিজের সৃজনশীলতা নিয়ে থাকবেন, আরও এগিয়ে যাবেন। শেষ মুহূর্তে আরেক বন্ধু রয়েছেন, কথা

0: বলি, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো হ্যালো, নমস্কার নেবেন?
0: হ্যাঁ, কে বলছেন?
1: শুনতে পাচ্ছেন? আমি অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ, প্রেমজিৎ বাবু, একদম 2 মিনিট আছে হাতে, তাড়াতাড়ি বলতে হবে।
1: সত্যি সত্যি একদম মানে লাস্টে। যাই হোক, তবে আমার ভাগ্য বলো তাই পেয়ে গেছি, না হলে তো পেতাম না। অনেক সময় তাই করছি। আচ্ছা, আজকে দিদি ভাই আপনি আপনি রেখেছেন আজকে অনুষ্ঠানে মানে মন নিয়ে আলোচনা নাকি?
0: হ্যাঁ, সুস্থ মনের সংজ্ঞা।
1: সুস্থ মনের সংজ্ঞা আসলে দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, আসলে দেখুন মন ভালো সব ভালো। আসলে আমাদের শারীরিক এবং মানসিক যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে কিন্তু প্রথমে আমাদের মনটাকে ভালো রাখতে হবে। কারণ দেখুন মনের যে মনের মধ্যে কুচিন্তা বা কুদান্তা থেকে থাকে, সেই কুচিন্তা এবং কুদান্তা কিন্তু আমাদের সবার ত্যাগ করতে হবে, এবং সুচিন্তা সুচিন্তা আনতে হবে আমাদের সবার মনে, ভাবনা সুভাবনা আনতে হবে, এবং মানুষের প্রতি রাখতে হবে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি। কারণ দেখুন সেইগুলো যদি আমরা রাখতে না পারি তাহলে মনের মধ্যে যদি আমরা খালি কুচিন্তা বা কুদান্তা যদি আনি তাহলে কিন্তু আমাদের মন ভালো থাকে না, মানে যখন তখন আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে টাকা পয়সা থেকেও কিন্তু মন ভালো রাখতে পারছেন না, হঠাৎ করে হার্ট উইক হয়ে প্রাণ চলে যাচ্ছে অনেকজনের। তার জন্য আজকের দিনে জায়গাটা সেটি বলি যে মনকে ভালো রাখতে হলে আমাদের হৃদয়কে ভালো রাখতে হবে, হৃদয়কে ভালো রাখতে হলে সুচিন্তা সুভাবনা সেটি আমাদের মূল লক্ষ্য,
0: ঠিক না?
1: তাতে আমরা মানসিক এবং শারীরিক ভাবে সবাই সুস্থ থাকবো। আর ভালো থাকবেন,
0: আপনিও খুব ভালো থাকবেন প্রেমজিৎ বাবু।
1: নেশা দ্রব্য থেকে বেরিয়ে আসতে হবে, বিশেষ করে খাবার দিক দিয়ে আছে। আমরা যদি কিছু খাবার যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু তাতে আমাদের হার্ট দুর্বল হয়ে পড়ে, মনটাকে দুর্বল হয়ে পড়ে যায়।
0: আপনিও খুব ভালো থাকবেন। আর দুঃখিত আপনাকে মানে কাঙ্ক্ষিত সময়টা দিতে পারলাম না, যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ দিকে, আমরা ওই মানে স্টুডিওর ঘড়িটার দিকে আমার চোখ পড়ে থাকে, কারণ এইটাকে মান্যতা না দিয়ে চললে তো চলবে না একেবারেই। তাই কথা বলতে তো আরও ইচ্ছে করছে, দেখতে পাচ্ছি বন্ধুরা আরও ফোন করছেন, কিন্তু ওই সময় শেষ, আজকের মতো আর কথা হচ্ছে না। তবে শেষে এইটুকুই বলবো যে জীবন সবসময় যে আমাদের মনের মতো হবে সেটা কিন্তু নয়, কিন্তু মনটাকে যত্নে রাখলে জীবনের অনেক না পাওয়ার মধ্যেও ভালো থাকার কারণ খুঁজে পাওয়া যায়। আজ তবে এইটুকুই, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, মনটাকে ভালো রাখুন, কারণ মন ভালো থাকলে জীবনটা অনেক বেশি সুন্দর হয়। আজকে এই শুভচিন্তা শুভবার্তা নিয়েই আপনাদের থেকে আমি আপনাদের বন্ধু অপরাজিতা বিদায় নিচ্ছি। আশা করছি আজকের পর্বখানি আপনাদের ভালো লেগেছে, আর খানিকক্ষণ পরেই তুমি অনন্যা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবারও জুড়ে যাচ্ছি। চলুন প্রথা মেনে গানে গানে বিদায় নিই আজকের এই পর্বখানি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:02 আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ উমেন টাইম, তুমি অনন্যা।

0: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

তার তো একটা নিজস্ব বাড়ি বলতেও থাকে না, প্রথমে বাবার বাড়ি, তারপর শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি, আবার সে প্রথমে মেয়ে, বোন, স্ত্রী, মা, সহকর্মী, বন্ধু, মানে এই ধরনের পরিচয়ের মধ্যে যেন নিজের আসল পরিচয়টাই কোথাও না কোথাও হারিয়ে ফেলে। হ্যাঁ, সবাই নয়, কিছু কিছু নারীরা এর মধ্যে থেকেই নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারে, এবং তৈরি করতে পারে বলেই তারা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকে। তার নিজের স্বপ্ন কি, তার নিজের ভালো লাগা কি, কোন গান শুনলে তার মন ভালো হয়ে যায়, কোন কাজ করলে সে নিজেকে সবচেয়ে বেশি জীবন্ত মনে করে, কোন স্বপ্নটা সে এখনো বুকের ভেতরে লুকিয়ে রেখেছে, কোন কথাটা সে কাউকে বলতে পারেনি, এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গেলেই হয়তো আমরা আমাদের ভেতরের সেই অনন্যার কাছে পৌঁছে যেতে পারি। বন্ধুরা, একজন নারীর সৌন্দর্য নিয়ে আমরা অনেক কথা বলি। সৌন্দর্য মানেই যেন তার সুন্দর একটা মুখ, চোখ, সুন্দর চুল, সুন্দর পোশাক, সুন্দর হাসি, মানে নারী মানেই তাকে সুন্দর তো হতেই হবে, মানে সৌন্দর্য তো তার মধ্যে থাকতেই হবে, সেইটা মানে আমাদের একটা সমাজের বাধা ধরা নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু সত্যি কি সৌন্দর্য শুধু আয়নার সামনে দাঁড়িয়ে দেখা যায়? আমার মনে হয় না, একদমই না। একজন নারীর সবচেয়ে সুন্দর দিক হয়তো তার মুখের আদলে নয়, বরং তার মনের গভীরে, মানে তার মনটা কতটা সুন্দর সেটাই যেন একটা নারীকে শুধু নয়, সর্বোপরি একটা মানুষকে, মানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, মানে সবাইকে, ওই যে ভেতরের সৌন্দর্যটা সেটাই সত্যিকার অর্থে তাকে সুন্দর করে তোলে। মানে ধরুন না, আজকে কত ধরনের জিনিস বেরিয়ে গেছে, কত অত্যাধুনিক জিনিস বেরিয়ে গেছে, যেইগুলি দিয়ে আপনারা আপনাদের বাহ্যিক সৌন্দর্যটাকে যেই কোনো সময় হাতে টাকা পয়সা থাকলে সেটাকে যে মানে ঠিক করিয়ে নিতে পারেন, এইটা কিন্তু এখন আর ভগবানের হাতেও নেই। মানে যন্ত্র এত চলে এসেছে, এত ধরনের টেকনোলজি চলে এসেছে, মানে কারোর মাথায় চুল কম, তার মাথায় চুল হয়ে যাবে, আবার গজিয়ে যাবে, কেউর হয়তো রংটা একটু হতে পারে শ্যামলা, তাকে পরিষ্কার বানিয়ে দেওয়া যাবে, কেউ হয়তো খুব পাতলা দেখতে, তাকে মোটা করে দেওয়া যাবে, কেউ হয়তো খুব মোটা, তাকে পাতলা করে দেওয়া যাবে, মানে এই ধরনের সব কিন্তু ফ্যাসিলিটিস বা সব ধরনের যেই প্রসিডিউর রয়েছে, যেই টেকনোলজি রয়েছে, সেইগুলো কিন্তু এখন মানে আমাদের হাতের মুঠোয়, আমাদের হাতের কাছে একেবারে। কিন্তু যেটা এখনও হাতের কাছে না, আর কোনো দিন হবেও না, সেটা হলো আমাদের ভেতরের সৌন্দর্যটা, মানে যেটা আমরা ওই জন্মের পর নিজের মধ্যে আস্তে আস্তে গড়ে তুলি, সেইটা কিন্তু মানে লাখ টাকা কেন, কোটি টাকা দিয়েও আপনি বাজারে কোথাও কিনতে পারবেন না। আর এইটা যদি আপনার মধ্যে না থাকে, আপনি বাহ্যিক যতই সৌন্দর্য নিয়ে ঘুরুন না কেন, ভেতরটা যদি আপনার সুন্দর না থাকে, মনটা যদি সুন্দর না থাকে, তাহলে সব সৌন্দর্যই যেন অর্থহীন হয়ে পড়ে। যে নারী নিজের কষ্ট লুকিয়ে অন্য কাউকে সাহায্য দেয়, সাহস দেয়, তার মধ্যে একটা সৌন্দর্য আছে। যে নারী নিজের ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ায়, তার মধ্যে একটা সৌন্দর্য আছে। যে নারী নিজের ভুল স্বীকার করতে পারে, ক্ষমা চাইতে পারে, আবার অন্যকেও ক্ষমা করতে পারে, তার মধ্যে একটা সৌন্দর্য আছে। যে নারী নিজের জন্য দাঁড়াতে শেখে, আবার অন্য নারীর হাতটাও শক্ত করে ধরে, তার মধ্যে একটা সৌন্দর্য আছে। যে নারী হাজারটা দায়িত্বের মাঝেও নিজের ছোট্ট স্বপ্নটাকে বাঁচিয়ে রাখে, তার মধ্যেও সৌন্দর্য আছে। আর যে নারী অন্যের সাফল্য দেখে হিংসে নয়, বরং বলে তুমি পারছো, তোমার জন্য আমি সত্যিই খুশি, আমিও একদিন পারব, তার হৃদয়ের সৌন্দর্যের সঙ্গে পৃথিবীর কোনো প্রসাধনীরই তুলনা হয় না। আমরা অনেক সময় নিজের সৌন্দর্যকে অন্যের সঙ্গে তুলনা করতে শুরু করি, মাপতে শুরু করি, কার গায়ের রং সুন্দর, কার চেহারা, কার শরীরের গঠন, কার চুল সুন্দর, কার পোশাক সুন্দর, আর নিজের দিকে তাকিয়ে মনে হয় আমি বোধহয় তেমন কিছুই নেই, আমার মধ্যে বোধহয় তেমন কোনো ধরনের বৈশিষ্ট্যই নেই। কিন্তু বন্ধুরা, সৌন্দর্য কি সত্যি কোনো একটি সংজ্ঞা আছে? সেই নিয়েই কথা বলবো আজকের তুমি অনন্যা পর্বে। শোনাবো আপনাদের আমার দৃষ্টিভঙ্গিতে, আমার বিবেচনায় কি রয়েছে সেই বিষয়ে আপনাদের কিছু কথা।

শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গী, আপনাদের আপনজন, আপনাদের বন্ধু অপরাজিতা, আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তুমি অনন্যা। বন্ধুরা, অনন্যা শব্দটা খুব ছোট, কিন্তু এর মধ্যে যেন লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী। অনন্যা মানে যার তুলনা নেই, যে নিজের মতো, যে কারুর মতো হওয়ার চেষ্টা করে না, বরং নিজের অস্তিত্বটাকে নিজের মতো করে বাঁচতে শেখে। কিন্তু একটা প্রশ্ন দিয়ে আজকের কথাটা শুরু করতে চাই, আমরা কি সত্যি নিজের অনন্যতাকে চিনতে পারি? আমরা কি কখনো একটু থেমে নিজের দিকে তাকিয়ে বলি, হ্যাঁ আমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে অন্য সবার থেকে আলাদা করে? নাকি দিনের পর দিন আমরা অন্যের চোখ দিয়ে নিজেদের দেখতে দেখতে ভুলেই যাই যে আসলে আমরা কে? বিশেষ করে একজন নারী, ছোটবেলা থেকেই একজন নারীকে কত রকম পরিচয়ের মধ্যে দিয়ে যেতে হয়, আর

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে। আজকে কথা বলছিলাম অনন্যাদের নিয়ে। মানে খানিকক্ষণ আগে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম আপনাদের দিকে, যে সৌন্দর্যের কি সত্যি কোনো একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে? মানে আপনারা কি দিতে পারবেন সংজ্ঞা, যে মানে এই এই বৈশিষ্ট্যগুলো থাকলেই তাকে সুন্দর আর না হলে নয়? মানে একটা ফুল কি শুধু গোলাপ হলেই সুন্দর? শিউলি কি সুন্দর নয়? কৃষ্ণচূড়া কি সুন্দর নয়? শাপলা ফুল কি সুন্দর নয়? মানে প্রতিটি ফুলেরই সৌন্দর্য আছে এবং প্রত্যেকটাই একটা অপর থেকে আলাদা। তাদের রং আলাদা, গন্ধ আলাদা, ফুটে থাকার সময় আলাদা, তবু তারা প্রত্যেকেই তো সুন্দর। ঠিক তেমনি প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মানুষ তার নিজেদের মতো করে সুন্দর। আপনার সৌন্দর্য হয়তো অন্য একজন নারীর মতো নয়, আপনার জীবন হয়তো অন্য কারোর জীবনের মতো নয়, আপনার পথ চলা হয়তো অন্য কারোর মতো সহজ ছিল না। তাই নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করে নিজের মূল্য কমিয়ে দেবেন না। আপনি আপনার নিজের গল্পের নায়িকা। আপনার গল্পে হয়তো অনেক কষ্ট আছে, অনেক না পাওয়া আছে, কিছু ভুল সিদ্ধান্ত আছে, কিছু হারিয়ে ফেলা মানুষ আছে, কিছু অসম্পূর্ণ স্বপ্ন আছে, কিন্তু সেই অসম্পূর্ণতাগুলিকেও তো আপনারই গল্পের অংশ, আর হয়তো সেই কারণেই আপনি অনন্য। আমরা প্রত্যেকেই জীবনের পথে মানুষের কাছ থেকে কিছু না কিছু শিখি। কেউ আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কেউ শেখায় কিভাবে হার মানতে হয়, কেউ শেখায় নিজের মূল্য বুঝতে, আবার কেউ হয়তো আমাদের কষ্ট দিয়ে শেখায় নিজের সীমারেখা কোথায় টানতে হয়। তাই মানুষের কথা শুনুন, শুধু প্রশংসার কথা নয়, সমালোচনার কথাও শুনুন, শুধু নিজের কথা নয় অন্যের গল্পও শুনুন। কারণ প্রত্যেক মানুষের জীবনের পেছনে একটা গল্প থাকে। হয়তো আপনার পাশের বাড়ির সেই মহিলাটি প্রতিদিন খুব স্বাভাবিকভাবেই সংসার করেন, আপনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে, আপনি জানেন না তিনি হয়তো নিজের জীবনের কত বড় একটা যুদ্ধ লড়ছেন প্রত্যেক দিন তার ঘরের অভ্যন্তরে। হয়তো অফিসে আপনার সঙ্গে যে নারীটি প্রতিদিন হাসি মুখে কথা বলেন, আপনি জানেনই না বাড়ি ফিরে তিনিই হয়তো অসুস্থ বাবা মার দায়িত্ব সামলান। হয়তো আপনার পরিচিত কোনো মা নিজের সন্তানকে বড় করার জন্য নিজের অনেক স্বপ্নকে পেছনে রেখেছেন। হয়তো কোনো তরুণী আজও নিজের জায়গা তৈরি করার জন্য প্রতিদিন লড়াই করছেন। আমরা মানুষকে দেখি কিন্তু তার গল্পটা সবসময় দেখি না। তাই একটু শুনুন, মানুষের কথা শুনুন, কারণ কখনো কখনো অন্য একজন নারীর গল্প আমাদের জীবনের, নিজেদের জীবনের যেই পথ চলা তাকে নতুন করে দেখতে শেখায়। কখনো একজন অচেনা নারীর সাহস আমাদের মনে সাহস যোগায়। কখনো একজন মায়ের ত্যাগ আমাদের নিজের মাকে নতুন করে বুঝতে শেখায়। তাই কোথা থেকে যে কিভাবে আপনার জন্য একটা শিক্ষা চলে আসবে, সেইটা কিন্তু আমি আপনি কেউই জানি না।

আয়নার সামনে দাঁড়িয়ে কতদিন শুধু মুখটাই দেখেছ, চোখের নিচে জমে থাকা ক্লান্তি, ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হাসি, চুলের ভাঁজে সময়ের ছাপ, সব কিছুর হিসেব রেখেছ। কিন্তু কখনো কি দেখেছ তোমার চোখের গভীরে লুকিয়ে থাকা সেই মেয়েটাকে, যে এখনো স্বপ্ন দেখতে জানে, যে মেয়েটা হাজারবার ভেঙেও চুপচাপ নিজেকে জোড়া লাগায়, কেউ না দেখলেও রাতের অন্ধকারে নিজের চোখের জল মুছে সকালের আলোয় হাসতে শেখে, সেই তো তুমি। তোমাকে বলেছিল কেউ, সুন্দর মানেই শুধু নিখুঁত শরীর, সুন্দর মানেই সবার পছন্দের মতো হওয়া। তুমি বিশ্বাস করেছিলে, তারপর একদিন বুঝলে সৌন্দর্য তো শুধু আয়নায় থাকে না, সৌন্দর্য

0: লোচো থাকে এক মায়ের অপেক্ষায়, এক নারীর সাহসে, এক অসমাপ্ত স্বপ্নে, একটি না বলার শক্তিতে, একটি আমি পারব বলা কণ্ঠে। তুমি সুন্দর যখন তুমি অন্যায়ের সামনে দাঁড়াও, তুমি সুন্দর যখন নিজের ভুল স্বীকার করো, তুমি সুন্দর যখন অন্য নারীর সাফল্যে নিজের আলো নিভিয়ে না দিয়ে তার জন্য হাততালি দাও, তুমি সুন্দর যখন নিজের জন্য একটু জায়গা চাও, তুমি সুন্দর যখন সবাই ছেড়ে গেলেও নিজেকে ছেড়ে যাও না, তাই অন্য কারোর সঙ্গে নিজেকে মেলাতে যেও না। কেউ গোলাপ, কেউ শিউলি, কেউ কৃষ্ণচূড়া, কেউ বা নিঃশব্দে ফোঁটা এক নাম না জানা ফুল। ফুলেরা কি কখনো একে অপরকে জিজ্ঞেস করে, তুমি আমার মতো সুন্দর নও কেন? না, তারা শুধু নিজের মতো করে ফোটে। তাই তুমিও ফোটো, তোমার ঋতু যদি দেরিতে হয় তবু ফোটো, তোমার পথে যদি কাঁটা থাকে তবু হাঁটো, তোমার গল্প যদি অসম্পূর্ণ হয় তবু তাকে ভালোবাসো, কারণ অসম্পূর্ণতাই তো অনেক সময় একটা মানুষকে সম্পূর্ণ করে। মনে রেখো, তোমার এই একটা ব্যর্থতা তোমার পরিচয় নয়। কেউ তোমাকে প্রত্যাখ্যান করেছে বলে তুমি অযোগ্য নও, কেউ তোমাকে বুঝতে পারেনি বলে তুমি বোঝার মতো নও এমনটাও নয়। কেউ তোমারে মূল্য না বুঝলে তোমার মূল্য কমে যায় না, তুমি শুধু নিজের চোখে নিজেকে হারিয়ে ফেলো না। একদিন সব শব্দ থেমে গেলে, সব সম্পর্কের হিসেব মুছে গেলে, সব পরিচয়ের আলাল সরে গেলে, যে মানুষটির সঙ্গে তোমার দেখা হবে সে মানুষটি তুমি নিজে। তাই আজ থেকেই নিজেকে একটু ভালোবাসো, নিজের স্বপ্নকে আর পরে বলে সরিয়ে রেখো না, নিজের কণ্ঠকে অন্যের শব্দের ভিড়ে হারিয়ে ফেলতে দিও না, নিজের গল্পটা অন্য কারোর হাতে লিখতে দিও না, কারণ সেই গল্পের প্রধান চরিত্র তুমি, তুমিই অনন্যা, সেই তুমি।
1: এতটা পথ এমনি এমনি চলে এলে?

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ অনন্যাদের নিয়ে কথা বলছিলাম, মানে আপনাদের নিয়ে কথা বলছিলাম, মানে কিভাবে জীবনে অনন্যা হয়ে উঠতে হয় সেই কথাটা বলছিলাম। তবে আজকে কিন্তু একটা বিশেষ দিনও, মানে শ্রদ্ধার দিন, একটা মানুষকে শ্রদ্ধা ভরে স্মরণ করার দিন। আজকের দিনটি আমাদের জন্য শুধুমাত্র একটা, মানে আর পাঁচটা দিনের মতো সাধারণ তারিখ নয়, আজ এমন এক নারীকে স্মরণ করার দিন যার জীবনের গল্প আমাদের বারবার মনে করিয়ে দেয়, সাহসের কোনো বয়স হয় না, দেশপ্রেমেরও কোনো বয়স হয় না। আর একজন নারীর শক্তিকে কখনোই তার বয়স, তার পরিচয় কিংবা তার পরিস্থিতি দিয়ে মাপা যায় না। আজ 29শে সেপ্টেম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। 1942 সালের আজকেরই দিনে ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন বাংলার এক মহীয়সী, এক সাহসী নারী, মাতঙ্গিনী হাজরা, যাকে মানুষ ভালোবেসে ডাকতেন গান্ধীবুড়ি। আজ তার প্রয়াণ দিবসে তুমি অনন্যার পক্ষ থেকে সেই অদম্য নারীকে জানাই বিনম্র শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় আমরা অনেক বড় বড় নাম পড়েছি, অনেক স্বাধীনতা সংগ্রামের কথা জানি, অনেক বিপ্লবীর কথা জানি, অনেক নেতার কথা জানি, কিন্তু স্বাধীনতার লড়াই কি শুধুই তাঁদের লড়াই ছিল? না, আসলে প্রত্যেকটা মানুষের লড়াই হয়ে উঠেছিল একটা সময়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের গুরুত্বপূর্ণ সত্য হলো, নারীরাই সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে, কখনো সামনে থেকে, কখনো নেপথ্যে, আবার কখনো জীবন উৎসর্গ করে অংশ নিয়েছিলেন। আর সেই নারীদের মধ্যে মাতঙ্গিনী হাজরার নাম এক বিশেষ মর্যাদায় উচ্চারিত হয়। তিনি ছিলেন সাধারণ পরিবারের একজন নারী, কিন্তু তার সাহস ছিল অসাধারণ। তিনি রাজপ্রসাদে জন্মাননি, কোনো বিশেষ ক্ষমতা তার হাতে ছিল না, ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু দেশের স্বাধীনতার প্রতি গভীর বিশ্বাস, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানসিকতা এবং নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করার প্রস্তুতি। মাতঙ্গিনী হাজরা ছোটবেলা থেকেই কোনো রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে ছিলেন না, কিন্তু ধীরে ধীরে মহাত্মা গান্ধীর আদর্শ এবং স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সরকারি ঐতিহাসিক নথি অনুযায়ী 1930শের দশকে তিনি অসহযোগ এবং আইন অমান্য আন্দোলনে অংশ নেন এবং লবণ আইন ভাঙার জন্য গ্রেফতারও হন। পরবর্তী সময়ে তিনি কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন এবং খত্তর গ্রহণ করেন। একটু ভাবুন তো, একজন নারী যার জীবনের অনেকটা সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে, তিনি তখন দেশের স্বাধীনতার জন্য রাস্তায় নামছেন। আজ আমরা ভাবি আমার বয়স হয়ে গেছে, এখন আর নতুন করে কিছু একটা শুরু করা একেবারেই ঠিক হবে না, এখন আর হবে না। কিন্তু মাতঙ্গিনী হাজরার, মানে সেই সময় দাঁড়িয়ে তার যে জীবন কাহিনী, সেইটা আমাদের সামনে একটা প্রশ্ন দাঁড় করিয়ে দেয় যে কেন হবে না? জীবনের কোনো বয়সে এসে স্বপ্ন দেখার অধিকার শেষ হয়ে যায়, মানে একটার কি নির্দিষ্ট কোনো বয়স আছে সেক্ষেত্রে? কোন বয়সে এসে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার শেষ হয়ে যায়? কোন বয়সে এসে নিজের বিশ্বাসের জন্য দাঁড়ানোর সাহস শেষ হয়ে যায়? মাতঙ্গিনীর হাজরার জীবন বলে কোনো জীবনেই নয়। 1942 সাল, দেশ তখন উত্তাল, মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। সারা দেশ জুড়ে স্বাধীনতার দাবিতে মানুষ পথে নেমেছে। বাংলার মেদিনীপুর সেই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। তমলুক এবং কাঁথি অঞ্চলে আন্দোলনের ব্যাপক বিস্তার ঘটে। পরবর্তী সময়ে তমলুকে গড়ে ওঠে তাম্রলিপ্ত জাতীয় সরকার, যা ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে একটি সমান্তরাল জাতীয় প্রশাসনের রূপ নিয়েছিল। সরকারি ঐতিহাসিক নথিতে মাতঙ্গিনী হাজরার নাম এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। আর সেই উত্তাল সময়ই আসে আজকের দিনটি, অর্থাৎ 29শে সেপ্টেম্বর।

একটি মিছিল এগিয়ে চলেছে। লক্ষ্য, ব্রিটিশ প্রশাসনের প্রতীক হিসেবে থাকা পুলিশ প্রশাসনের দখল নেওয়া এবং জাতীয় পতাকা উত্তোলন। সেই মিছিলের সামনে ছিলেন মাতঙ্গিনী হাজরা, হাতে জাতীয় পতাকা, সামনে ব্রিটিশ পুলিশের বাধা। তারপর শুরু হয় গুলি। সরকার গুলি চালার পরও তিনি থেমে যাননি, তিনি ত্রিবর্ণ পতাকা হাতে নিয়ে এগিয়ে যেতে থাকলেন। গুলিতে তিনি আহত হন কিন্তু পতাকা নামিয়ে দেননি। পরপর গুলির আঘাতের মধ্যেও তিনি এগিয়ে যান এবং বন্দে মাতরম উচ্চারণ করতে থাকেন। শেষ পর্যন্ত পতাকা হাতে রেখেই তিনি শহীদ হন। দৃশ্যটা বলাটা সহজ, কল্পনা করাটা তো কঠিন, আর সেটা অনুভব করাটা আরও কঠিন। চারিদিকে আতঙ্ক, গুলির শব্দ, একজন প্রবীণ নারী সামনে দাঁড়িয়ে, তার হাতে একটি পতাকা, তিনি জানেন সামনে বিপদ, তবু তিনি পিছিয়ে যাচ্ছেন না। এখানেই মাতঙ্গিনী হাজরার গল্প শুধু স্বাধীনতা সংগ্রামের গল্প থাকে না, এটি হয়ে ওঠে একজন নারীর আত্মবিশ্বাস, আত্মমর্যাদার গল্প।

মানে আমাদের তুমি অনন্যা পর্ব কিন্তু প্রত্যেক দিনের গল্প কথায় এই কথাটাই বারবার চিৎকার করে বলতে চায় যে দুর্গা তুমি থেমো না, এই অর্থেক আকাশ তোমারই, এই আকাশ ছেড়ে নেমো না। এইটাই যেন বারবার আমরা প্রতিস্থাপিত করতে চাই। আর আজকের এই পর্ব থেকে স্বাধীনতা সংগ্রামী

মা তঙ্গিনী হাজরাকে আমরা নতমস্তকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। সেই দিনে তিনি যে সাহসিকতা দেখিয়েছিলেন, সেই সাহসিকতা ভারতের ইতিহাসে তো অমর হয়ে আছে, আর আমাদের হৃদয়ে, আমাদের মননে সেটা চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। আমরা আবারও তাকে আমাদের আজকের এই পর্ব থেকে শ্রদ্ধা জানাই। শ্রোতা বন্ধুরা, আজকের এই আলোচনার একেবারে শেষ দিকে এসে মনে হচ্ছে যে যখন আমরা মাতঙ্গিনী হাজরার কথা ভাবছি, তখন মনে হচ্ছে কিছু মানুষকে আসলে শুধু স্মরণ করা যায় না, অনুভব করতে হয়। আর আজকে আমরা চেষ্টা করেছি তাকেই অনুভব করার আমাদের এই পর্বে কথায় কথায়। চেষ্টা করেছি আমরা শ্রদ্ধা জানাবার, চেষ্টা করেছি আমরা এমন কিছু নারীর কথা আপনাদের সামনে তুলে ধরার, বা আপনাদের মধ্যে যেই অনন্যতা লুকিয়ে রয়েছে, যেই অনন্যাটা লুকিয়ে রয়েছে সেইটাকে কিভাবে জাগিয়ে তোলা যায়, কিভাবে সশক্ত করা যায় সেইটা নিয়ে একটু কথা বলার আমরা কিন্তু আজকের এই পর্বে চেষ্টা করেছি। আশা করছি আজকের পর্বখানি আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, শেষে এটাই বলবো যে মাতঙ্গিনী হাজরা হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার জীবন যেন আজও আমাদের সঙ্গে কথা বলে। তিনি যেন বলেন, তোমার সামনে বাধা আসবে, তোমাকে থামাতে চাইবে অনেকে, তুমি ক্লান্ত হবে, তুমি ভয় পাবে, কখনো মনে হবে আর পারছো না, তবু এক পা এগিয়ে যেও, তারপর আরেক পা, তারপর আরেকটা, হয়তো তুমি জানবে না শেষ কোথায় তবু হাঁটবে, কারণ কখনো কখনো গন্তব্যের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পথে নিজের সঙ্গে দেখা হওয়া। আর আজকের এই আলোচনার একেবারে শেষ কথাগুলো আমি উৎসর্গ করতে চাই সেই সমস্ত নারীদের যারা প্রতিদিন নীরবে লড়াই করছেন, যাদের লড়াইয়ের কোনো সংবাদপত্র নেই, কোনো মাইক নেই, কোনো করতালি নেই, যারা সকালবেলা উঠে সংসার সামলান, নিজের সন্তানকে মানুষ করেন, বৃদ্ধ বাবা মায়ের পাশে দাঁড়ান, অফিসে যান, নিজের স্বপ্নের জন্য লড়েন, ব্যর্থ হন, আবার চেষ্টা করেন, কাঁদেন, হাসেন, আবার রাতের শেষে নিজেকে বলেন, কাল আবার শুরু করব। আপনার সেই কাল আবার শুরু করব বলাটাও সাহস, আপনার সেই নীরব লড়াইটাও সাহস, আপনার নিজের জীবনকে ধরে রাখাটাও সাহস। আপনি হয়তো ইতিহাসের পাতায় থাকবেন না, আপনি হয়তো কারোর মুখে মুখে থাকবেন না, হয়তো আপনি কারোর গল্পে থাকবেন না, কিন্তু আপনি থাকবেন আপনার নিজের গল্পের প্রধান চরিত্র হয়ে। আজকে এই বলেই আমরা শেষ করছি আমাদের আজকের এই পর্বখানি, তবে গানে গানে শেষ করবো।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো আপনাদের বন্ধু অপরাজিতাকে এখানেই আপনাদের বিদায় জানাতে হবে। আর খানিকক্ষণ পরেই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আর দিনভর আর যে অঙ্কিতা এবং আর যে মানালির সঞ্জে শুনবেন কিন্তু এফএম উজ্জয়ন্তীর বিভিন্ন ধরনের আপনাদের পছন্দের অনুষ্ঠান। তাই সঙ্গে থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন এফএম উজ্জয়ন্তী।

ังคอยเปรย์เบิก

那那样开不得吧？妈咪又唱个拉下拉来个哒，拉呀快点来！嗯，要咋的？买酒。

的心里默默我上来看的我等了咱们别忘了让我等我弟弟还到了干热班个杨克还是让你三百

문화대나 문화대나 하랑라이 하가사 타지마 빈데 와달고 코드로 부이바 바다노 빈데

bagai Kulasa maya salba naila tabung ni jorarogu

살바는 라살아버디니 탕은 살짝 산이 탕은 살짝 니네 가버니 야무노 사보 마이크당 보솔에 양가다 바이

বসলে বসনে খালে খালি নে মেখে কাইনে পন বিশলে কথা নে বতে কলাই আসলে মেখে কাই সুগিয়া বসলে কথা নে বতে কলাই আসলে মেখে কাই সুগিয়াম নাইতে খাব ওয়াসগো নাই ও

0: ஹலோ. ஏ বিশ্বকুমার ভাই, বিশ্বপতি দাকন তে সব কগ্দুগত হ্যালো হ্যালো তে সপ্তম কগ্দুগো 2326253 কগ্দুগ নাম্বার নরকনাই তোমার হাজক নিয়ে যাম। হ্যালো
1: হ্যালো
0: লামসাগো সাবুন খাতা খুব এ বুরঞ্চি মি কল খালাই দাও পালে বাঙানছি মি সাদে অর সামু সাবাই রা সাবজাগ রা সামু সাবাই সাব বিশ্বকুমার ভাই বিশ্বপতি দাগন লাগি দাং দে সামনে চাকা সাইখানা নাই 2326253 কগ্দুগ নাম্বার আসো জরা যেরা কল খালেখা যত না বিশ্বকুমার তাই বিশ্বপতি বাইরে চাপ জাগ্র সামু সালাইখা। হ্যালো লামসগো সাবুং কা মান্দানি আবুকু রন সারি আর সামু সাবাই বিশ্বপতি বাই বিশ্বকুমার সাত নাই রগি দং দি লাস্ট কল ইয়া সঙ্গে 2326253 কগ্দুগ নাম্বার। হ্যালো
2: হ্যালো
0: লামসাগো সামুকা
2: আঙ্গিদি বাজানি
0: লক্ষ্মী বিদি বাজানি লক্ষ্মী সারি আর সামু আদা সাদি সাব সাবাই রা সাবজাগ সামু বিশ্বপতি বাই বিশ্বকুমার দাকান বেলে হামবাই কল খালাইনি রক যতন আবহ অর সামু বিশ্বকুমার দেব্রমা তাই বিশ্বপতি দেব্রমা বাই রা সাবজাগ সামু নরং বেলাই বেলাই হামবাই তামুনি বেসব তেতাংসার সামু নরং খনার না থাকাই দঙ্গ খনাদি অর সামু সাব বাই সাবজাগ সামু
3: জাতিলে তংব হকি নাংলাই নক্ত সঙ্গানী পুরু হকি তংব জাতি নাংলাই নাচলাম সাইনা পুরুষ

Sangolai kemai warai mai tubuh.

사살아디퍼서야고키마노보나수야더하노메라노와라마야자노고통나와시방와수노고수오나일라카판

vaca cu voi. Ca vaca cu voi, cu lața mai adanat.

Yaga ni hoga to nani ko yada yagi mayani piti

সামগ্র তাং চংবারী কমিশন গরংজাক যত আদংরুনি কক নাহারিনো সামগ্র ফুরাং জাগ মন্ত্রী অক প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রী বক নরেন্দ্র মোদী লোক হামকরাই তাই হাক্তর হামকরাই নিবিশিংতেই লোকরকনি হামকরাইও জায়কে সামং তাঙ্গই তঙ্গ জাপান সংসার জাগ এশিয়া গেমস ভারত মিয়াবো মেডেল মানখা শুটিং ক্রিকেট কোরাস তাই বক্সিং হাই বাতাই মঙ্গ থাইর বাইথংনি রংমা ফনুগুই মানখা তিনি নখা চুমুই বাই কিসা গদালজাক তঙ্গ হাস্তি গনাঙ্গ কিসা মিসা আমচাই ফেরাং

চীনের স্টুডিও নি জরাখগ তাবক দাম চিনি তামুই সতী সাতামুই মুফলি বাছিবা খাবং তাকু দেব খুব সঙ্গন লামসগ তিনি ওয়ান সুমং পান্ডাওয়া

0: jotono chung pai leya jotono bai thangno toi nei yang wase khaisik lai dong layo yang wase aro wase sai chok lai dong layo phia osini pai leya ngi tong ma jora phano tomong chung kisa ba thagi khoroksa barok ni phaising nahari bini wan chuma kokno babi bini biti sayang ni tong ma ne bo sana mo chuma ni kokno tomong kharu khana kangke angai mano o shal joton chai kotor abon bagino tini ni wan chumu kotor kaisa samong khalaina na baginai kaisa samung kaham khalainam bagai kaisa joto jara kotor samung khalainanango ba kotor sujuk nango ba proj samung kotor sujuk nango okok shoya kaisa samung khalainan bagai nai joto jara kaisa kotor sujuk nango okok shoya tam honnaro 232-6253 kogdung number mobile user 0381 akut number nani tapo de hello
1: hello da kata ra kana jitan da
0: ei sadi
1: anka chu borona sulu su bata aba ada khana klai go ye hanya dari mas rokakan pakai sabu bukeng terhad di kalau pelajar karena 8000 muka orang kita kita buat ya kok sabu kan itu saya sudah senung li ya apa saya suruh muda borongan panjang yang terhad di kalau
0: এই সারি নিনে অসুবাম বেলাই হামবাই বেলাই নামমানি কেব সুকি আঙি তংমা যারা চবাই তংখান খানকে বেলাই নামমানি খাবং তাকু বুকুক ওয়ান সুবিধা নাইকা নাসিগি নাইকা খরকসানি কিসি সামনে মং নে খরকসানি বখানো বেলাই খাবা সারি মানো কিসা মনে মূ বাই বাই তিন অকক থাইসা সঙ্কা কেন জেসুফা নই তিনি বনি বখা জেসুফা নখা অদল মদল অঙ্গি তংথং ওয়ানসুক বাই আঙি তংথং চাবই মে আঙি তংথং ফিয়া বন বখাবো কিসি সান বাকিলে কিসি সান বাকি ফানংথং থাকসাই ফাইও বাসাই ফাইও খা বাসাই ফাইও হ্যালো লাম ছগো সামুং কাছারি সাদি মানে ককে কতর কাইসা সামুং খালাইনা বাগিনাই যত জরাব কাইসা সামুক কাহাম খালাইনা বাকি যত জরাও কতর কাইসা সুযোগ দরকার নাইয়া যান সুগিয়া দিবা আমম হয় সামুক খালাইনাকা আং চাকরি মানা নাই আন চাকরি তংনা নাই অথবা আং মন্ত্রী মিনিস্টার হাইকবা রং তংনা নাই আন জিয়াগো রং তংনা নাই হাইক আং বইন সুবাই মানায় আমহাই চিন তো আপতিনে ওয়ান সুগো ফিয়াবা কেবন কিসিসা সুবানা বাকিনে বা কেবন কাইসা সামু কাহাম কেমনি বাকি খালাইনা বাকি কাইসা সামু কাহাম খালাইনা বাকি নিয়ে যত জরা অভয় সুযোগ নাইয়া রং পয়সা আং বা রং পয়সা তো নাঙ হাইফন আবু কারি বসুন
1: রাঙ্গি রিমা সিং বাজু এফার বরং

0: মই তোমান খাঙ্কে নিনি বাই থাকন দোস্তার দি অবলে আন বাগিনে অংকা আবাই তাহানি আজি চাহিয়াং মানে আরো ঝিমি সরম উনাওনে বসখাং আগুদি ওয়ানসুক দিয়াও ককনোসে মই তোমানকে ককনোসে মই তো খালাই দি আও আরো ঝিমি কাইসা সরম মানখা আসাম ফিয়া আনো কাইসা সরম কতর ফরঙ্গাই রেখা যে সামু চাসাই মালিয়া আরঞ্চি মিলে আং কাইসা সরমং মানখা হেকবা আনো কাইসা কতর ফরমং রেখা তামহন নরকলে 232-6253 কক্রুক নাম্বার কবিতা আভিদা সানানা না তে কবন লামা দাত হ্যালো লামসুগো সাবুং কথাকো দেবর কাহাম এ সাদে তাকো বিচরাই অকলুক উসলিয়াবই আগু খান চাও বেলাই হামবাই আও জবামুং জবামুং তো আবনো জেসং মানসা কেবনো জবাই মানখানকে আবো তো যতন সে কত কেমন তাকুতে বুঝছো নরল তামহন 232-6253 কত নাম্বার হ্যালো
1: হ্যালো
0: লামসগু রেসাবুংনি রিকুয়েস্টনি পান্ডাইয়া তিনি তাকু সানো চিনি লংমাও আর আবনো মূসাসক আগে চাসারি মেয়া সামুন ওয়ান সুকানকে আমি আনেন চায়ংস আক ওয়ান সুগিয়াওইনে আরঞ্চি মে আং কাইসা কতর সরমং মানখা অবশ্যই ওয়ান সামলা নাগো হ্যালো হ্যালো হ্যালো
2: হ্যালো দারানো বেলাই দিবর কাহাম
0: দিবর কাহাম
2: দারানো আং শিবচন্দ্র পারানি রবীন্দ্র দেবরুমা দারা কক বঠমা ইসা সাওন দারা
0: সাদে
2: ওয়ান সুমানি তো গরৈ গনাং কোনো নাই হ্যাঁ দেবা দারা গরৈ ভাষা নামি খা কোয়া

kaham kaham 1 am bunyo kaham ma sanai nok nu khungo kaham tong ko sang kha ka sang ka kok ma sanai ka sang ka sang ka kok ma sanai nok ni simino ma cheng nai nok ni simi nogono hut hat ni ne shalai ka ke to te ngna ni ko gya aran simi charai bu sereng nai charai rog bu sereng nai gana gi ni tong nai bu sereng nai abai ke sal burum ni kaisa loi ngi thanai nin bu kha bu abai sayang ke tong se mai ang nai আমন বৈ কাহাম কক কসাং কসাং খে কক সানান বিশিং তৈন নি খাওয়াব ওয়ান সুম কাহাম আফ্রু ন লয়ং নাই নো তাই সে নো ফুরংনাবো নাঙ্গা নরক চা দোকান রই তাই দোকান কাস্টমার কাহাম ফাইনা হামিয়া তাই আবো মনগৈছে নোকান রই তাই আামিয়ান নি কাস্টমার কাহাম কাস্টমার হামিয়াব কাস্টমার কাহাম কাস্টমার হ্যাঁ দিবা কখা কতই মা মনক নাই আবনো কখা কতই মনগই আব হাইকেন মনগই তং দি বেলাই হামবাই করমান বাগৈ বেলাই বেলাই হামবাই তাকুক সালনো কাহাম তং দি কাবং তাকুতে বুকুক সং তিনি নে ওয়ান সং মং পান্দা পাইথা পাইছেন ফাইছ কইকে পাইথা কল সাব তং নাইনে কলার সাব তং হ্যালো বেলাই বেলাই হামবাই লামসগো চিকুন সাপা নতরফা নরক সারা চুবাই মাকা আবাসে যতন সে কতর্ক আবনো যে সুবাজাং নাই বব থা সা অকং মৈতো তাই ববতে অবনতে দানা ফে না খালাইমানলিয়া অ রং রহকা বা যে বাবে সুবাকা আবন ব সাকসেস খালাইনি বনি ফাইসিং তৈব মানে চাইতংনাই চাইতংনাই অবন অবন বেলাই হামবাই দুই মিনিট এক্সট্রা টাইম বেলাই বেলাই বেলাই হামবাই

বুকু কনিকা টাকার জলা নিয়ে সিমি কল খালাইমান বাকে অম হাইকেন সবাই তুং দি অবনো খরক চাতে খরক চান চুবামু অবনো কাহাম ওয়ানসুমুংনি নাই দি সানা সঙ্গিয়া সায়াবই বুনখুগ খামা বাইন ব রহরকা বুন চুমা জ্যোতি ব রকা বুনু কবাং রহকাঙ্কে কবাং আবংনাই আক গিয়া কিসা কিসাপন চুবামু অবনো কঠোর মোলা জাতি ফেমানু আবনে বাকিনে যে আনথানি মাইতং নাই হাইতং নাই আক গিয়া কে নাইকে চুবাইমান চুবামু যে চুবাজং বহাই ন বই চুবাই তোমাকে আবনো বাইকে আং বংনি কক ন ব যে আনো চুবামানি আবনো বংনি পুইতো নাইকে নারগনাই আবুবু ওয়ানসংনা নাগ তিনি বাকে আসং সেতন ওয়ানসংমা পান্ডা ফাইনাই পান্ডা তে ওইসা নরগাই মালাই ফিনাই কতাল ওয়ানসংমুং নতৈনে আবন জিয়া গুলো তংনাই কাহাম তংদি রং তং লাংমা

malmata rernai rong bagi bo hai ham krai to malmata rernai rong bagi kama ma ham krai to wag rernai kon rernai ta khum rernai ta rernai jaton bagi no tong bo hapang ni kobang ma sep sap tong bo nang lon na kan ke baksa baksa jaga 50% subsidy tong bo 30% 20-30% to common no tong bo আমি কারি নেই ওয়াক ফান রেখা ফোন ফান রেখা মোসক ফান রেখা নাসে রং ইনভেস্ট খাই লস থাই বাকি নেই দাম খাই মানকে নাল মাতা রং ইন্সুরেন্স খাই ওয়াক ইন্সুরেন্স বড় খাই গানাগিনি মাল মাতা হামক্রাই তং নক বড় বাইক্রং দি বড় ইন্সুরেন্স খাই রে মানো ইন্সুরেন্স বিশ্বাস রং কিসাবো নই থাম ওয়াক সারকে ইন্সুরেন্স খাই যাকে তুমুং মূসা দেরাকে দশ হাজার লে মানে কত রঙে ত্রিশ হাজার জলে মানে মানো মাই আনসলাই মান মাফানো যাও আপনার বাকি ও ইন্সুরেন্স খাই তাপক দিই

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর যে অঙ্কিতা। শ্রোতা বন্ধুরা, চলে এলাম আপনাদের এফএম উজ্জয়ন্তের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। আর সেখানেই আজ যেহেতু মঙ্গলবার, 2:30 থেকে আপনারা জানেন যে যে পর্বটি নিয়ে আমরা হাজির হই সেই পর্বটি হচ্ছে চিরায়ত পর্ব। আর ঠিক তারপর যে পর্ব নিয়ে আমরা থাকব সেটা হচ্ছে লোকগানের অনুরোধের আসর। হ্যাঁ, লোকগানের অনুরোধের আসর নিয়ে আমরা থাকব একেবারে 3টে থেকে হৃদমাঝারে অনুষ্ঠানে। তারপর রয়েছে ফেলে আসা দিনের গান, সেই সঙ্গে আরও অনেক অনুষ্ঠান আমাদের রয়েছে যেখানে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, গান শোনাবো। আর আজকে শ্রোতা বন্ধুরা, চিরায়ত পর্বে কোন গল্প শোনাবো, কী গল্প শোনাবো সেটাই ভাবছেন তো? না, ভাবাভাবির দরকার নেই, কারণ এই মুহূর্তে যেটা করবো সেটা হচ্ছে একেবারে চলে যাব চিরায়ত পর্বে। আর

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। চিরায়ত আসুরে চলে এসেছে, আজকে যার লেখা গল্প আপনাদের শোনাব তিনি আর কেউ নয়, যে এই ছদ্মনামে তিনি লিখেছেন সেই ছদ্মনামটি হচ্ছে পরশুরাম। ইতিমধ্যেই বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, রাজশেখর বসুর কথা বলছি, আজকে তারই লেখা একখানি গল্প রামধনে বৈরাগ্য, সে গল্পখানি আপনাদের শোনাব। চলুন শুরু করছি আজকের গল্প।

সাহিত্য গগনে উড়ন্ত উবরির মতন রামধন দাসের উত্থান যেমন আশ্চর্য, তার হঠাৎ অন্তর্ধানও সেই রকম। কিন্তু এখন তাঁর নাম কেউ করে না, কারণ বাঙালি পাঠক অতি নিমখারাম। তারা জয় ঢাক পিটিয়ে যাকে মাথায় তুলে নাচে, চোখের আড়াল হলেই কিছুদিনের মধ্যে তাকে ভুলে যায়। রামধনেরও সেই দৃশ্য হয়েছে। রোজগার তার প্রচুর ছিল, এককালে তিনি অদ্বিতীয় কথাসাহিত্যিক বলে গণ্য হতেন, খ্যাতিরও সীমা ছিল না। তারপর হঠাৎ একদিন নিরুদ্দেশ হলেন। তার ভক্ত পাঠকরা এবং স্বপক্ষ বিপক্ষ লেখকরা অনুসন্ধানের ত্রুটি করেননি, কিন্তু ঠিক খবর কিছুই পাওয়া গেল না। কেউ বলে নোবেল প্রাইজের তদবির কারণে তিনি বিলেতে আছেন, আবার কেউ বলে সাহিত্যিক গুন্ডারা তাঁকে গুম করে খুন করেছে, আবার কেউ বলে সোভিয়েত সরকার তাঁকে মোটা মাইনে দিয়ে রাশিয়ায় নিয়ে গেছে।

তিনি কমিউনিস্ট শাস্ত্রের বাংলা অনুবাদ করেছেন। আসল কথা, রামধন দাস তাঁর নাম এবং বেশ বদলে একেবারে বিষ্ণুপ্রয়াগে আছেন এবং গুরুর উপদেশে সস্ত্রীক যোগ সাধনাও করছেন। কেন তিনি সাহিত্য চর্চা আর বিপুল প্রতিপত্তি ত্যাগ করে আশ্রমবাসী তপস্বী হলেন, তার রহস্য তার মুখ থেকে কেবল একজনই শুনেছেন, তাঁর গুরুদেবের প্রধান শিষ্য ও আশ্রম সেক্রেটারি নিবিড়ানন্দ। এই নিবিড় মহারাজের পেটে কথা তো একেবারেই থাকে না। এর মুখ থেকে লোক পরম্পরায় যে খবর এখানে এসে পৌঁছেছে তাই বিব্রত করছে। কিন্তু শুধু শুধু এই খবরটি শুনলে তো চলবে না, রামধন দাসের ইতিহাস গোড়া থেকে জানা দরকার। তাহলে শুনুন, বিএ পাস করার পর রামধন একজন বড় প্রকাশকের অফিসে চাকরি নিয়েছিলেন। মনিবের ফরমাশে তিনি কতগুলি শিশু পাঠ্য পুস্তক লেখেন, যেমন ছেলেদের গীতা, ছোটদের বেদান্ত, কচিকাচাদের ভারতচন্দ্র, খোকাবাবুর গুপ্ত কথা, খুকুমনির আত্মচরিত ইত্যাদি। বইগুলি বলা যায় একেবারে সত্য, সচিত্র আর প্রাইজ দেবার একেবারে উপযুক্ত। সেজন্য কাটতি তো ভালোই হলো। একদিন রামধন এক বিখ্যাত প্রবীণ সাহিত্যিকের কাছে শুনলেন, গল্প রচনা খুব সোজা কাজ, সাহিত্যে কালোবাজার একেবারেই নেই, কিন্তু চোরাবাজার অবারিত। বাঙালি লেখক ইংরেজি থেকে চুরি করে হিন্দি লেখক বাংলা থেকে চুরি করে, এই হলো দস্তুর। কথাটি রামধনের মনে লাগল। তিনি দেদার, বিলিতি এবং মার্কিন ডিটেকটিভ গল্প আত্মসাৎ করে বই লিখতে লাগলেন, এবং যার ফলে তার মনিবও তাকে মোটা অংশ দিলেন, কারণ খদ্দেরের তো অভাব হল না। কিন্তু রামধন দেখলেন তাঁর রোজগার ক্রমশ বাড়লেও উচ্চ সমাজে তাঁর খ্যাতি হচ্ছে না। মোটর ড্রাইভার, কারিগর, টিকিট বাবু, বকাটে ছোকরা আর অল্প শিক্ষিত চাকরিজীবী তাঁর বইয়ের পাঠক। পত্রিকাওয়ালারা বিজ্ঞাপন ছাপেন কিন্তু সমালোচনা প্রকাশ করতে রাজি হন না, বলেন এ হলো নিচু দরের সাহিত্য, এর সমালোচনা ছাপলে পত্রিকায় জাত চাপে। রামধন মনে মনে বললেন, বটে, আমার রোমাঞ্চ লহরীকে হরিজন সাহিত্য ঠাউরেছ, প্রেমের প্যাচে চাও, মনস্তত্ব চাও, আচ্ছা আমার শক্তি তাহলে দেখতেই পাবে। রামধন হুঁশিয়ার, কর্মবীর, আগাগোড়া না ভেবে কোনো কাজে কিন্তু হাত দেন না। তিনি প্রথমেই মনে মনে পর্যালোচনা করলেন, বাংলা সাহিত্যিকের শুরু থেকে আজ পর্যন্ত কীরকম পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে তিনি একটু ঝালাপালা করলেন। সেকালের লেখকদের হাত পা বাঁধা ছিল, প্রণয় ব্যাপার দেখাতে হলে প্রাচীন হিন্দু যুগে অথবা মোগল রাজপুতের আমলে যেতে হতো, না হলে যে নায়িকা জুটত না। তারপরের লেখকরা নোলক পড়া বালিকা নিয়ে পরীক্ষা শুরু করলেন, কিন্তু বলা যায় যে বেশি জুত করতে পারলেন না। আর দুর্গেশ নন্দিনীর তিলোত্তমা নেহাত বাচ্চা, তবু বঙ্কিমচন্দ্র তাকে সসম্মানে তিনি বলেছেন, রবীন্দ্রনাথ নাবালিকা সাবালিকা কোনো নায়িকাকেই খাতির করেননি, কিন্তু তার কমলা, সুচরিতা, ললিতা এখনকার দৃষ্টিতে একেবারেই খুকি। এভাবেই চেষ্টা করতে লাগলো এবং সব কিছু নিয়ে একটু ঝালাভালা করতে লাগলেন রামধন। আধুনিক বাঙালি লেখকরা বুঝেছেন যে শেক্সপিয়ার

হচ্ছে উৎকৃষ্ট গল্পের প্রাণ। এই জিনিসটি আসলে আমাদের সনাতন আদিরস, কিন্তু তার ফর্মুলা যে বড় বাঁধা ধরা, বৈচিত্র্য নেই, ঝাঁঝু মরে গেছে, সেজন্য আধুনিক রুচির উপযুক্ত অদলবদল করে তার নাম দেওয়া খুব একটা সুবিধার হয়নি। এবং বলা যায় যে রবীন্দ্রনাথের কোনো নায়িকাই যশস্বিনী হতে পারেনি। চারু, কমলা, বিমলা আর বিনোদ বৌঠানকে তিনি রসাতলের মুখে এনেও একেবারে রাস টেনে সামলে রেখেছেন। এদেশের কথা সাহিত্য এখনও সতীত্বের মোহ একেবারে কাটাতে পারেনি। পাশ্চাত্য লেখকরা যা পেরেছেন রামধনও তা পারবেন, এ ভরসা রামধনের আছে। সমাজের মুখ চেয়ে লিখবেন না, তিনি যা লিখবেন সমাজ তাই শিখবে। রামধন তার পদ্ধতি একেবারে স্থির করে ফেললেন এবং বাছা বাছা পাশ্চাত্য উপন্যাস মন্থন করে তা থেকে সার উত্থান করলেন। এই বিদেশি নবনীতের সঙ্গে দেশি শাক, ভাত আর লঙ্কা মিশিয়ে তিনি যে ভোজ্য রচনা করলেন তা বাংলা সাহিত্যে একেবারে অপূর্ব। প্রকাশক ভয়ে ভয়ে তা ছাপালেন। বইটি বেরোবা মাত্র সাহিত্যের বাজারে একেবারে হুলুস্থুল পড়ে গেল। প্রবীণ লেখক আর সমালোচকরা বজ্রাহত হয়ে বললেন, এ কি গল্প না খিস্তি। তাঁরা পুলিশ অফিসে একেবারে দূত পাঠালেন, মন্ত্রীদের ধরলেন যাতে বইখানা বাজেয়াপ্ত করা হয়। কিন্তু কিছুই হলো না। কারণটা হচ্ছে কর্তারা তখন বড় বড় সমস্যা নিয়ে ব্যস্ত। প্রগতিবাদী নবীন সমাজ গল্পটিকে একেবারে লুফে নিলেন। এই তো চাই, এই তো নবাগত যুগের বাণী, মিলনের সুসমাচার, প্রেমের মুক্তধারা, হৃদয়ের ঊর্ধ্বপাতন আর আকাঙ্ক্ষার পরিপূর্ণ। একজন উঁচু দরের সাহিত্যিক যিনি চুলে কলপ না দিয়েও মনে কলপ লাগিয়ে আধুনিক হবার চেষ্টা করেছেন বললেন, এবং রামধনও লিখে চলেছেন, এতে দোষের কি আছে? প্রথমে যে দু চারটে বিরুদ্ধে সমালোচনা বেরিয়েছিল পরে তা কিন্তু উচ্ছ্বসিত প্রশংসার তোড়ে ভেসে গেল। বইটি কেনবার জন্য দোকানে দোকানে যে পরিমাণ ভিড় হলো তা বোধহয় তার কাছে সিনেমার ভিউর মতো কিছুই নয়। এক বছরের মধ্যে 7টি সংস্করণ ফুরিয়ে গেল। রামধন পরম উৎসাহে গল্পের পর গল্প লিখতে লাগলেন। যেসব সম্পাদক পূর্বে তাকে গাল দিয়েছিলেন তারাই এখন তার গল্পের জন্য রামধনের দ্বারস্থ হতে লাগলেন। উপন্যাস, তার অনেক উপাধি রয়েছে, সাহিত্যিক গজ, গল্পরাজ চক্রবর্তী, উপন্যাস ভাস্কর, এরকম বহু উপাধিতে তিনি ভূষিত হয়েছেন। তাঁর ভক্তের দল এক বিরাট সভায় প্রস্তাব করলেন যে তাঁকে জগত্তারিণী মেডেল দেওয়া হোক, কিন্তু একেবারে তো 9 ক্যারেট গোল্ডের তৈরি জানতে পেরে রামধন বললেন, ও আমার চাই না, 72-এ বুড়োদের জন্যই ওটা থাক। যার লক্ষ টাকা জমেছে তিনি কোটিপতি হতে চান, যিনি MLC হয়েছেন মন্ত্রী হতে চান, সেকালে রায়বাহাদুররা CIE আর সার হবার জন্য লালায়িত হতেন। রামধনেরও উচ্চাশা ক্রমশ বাড়তে লাগল। তিনি স্থির করলেন এবারে এমন একটি উপন্যাস তিনি লিখবেন যার প্লট কোনো দেশের কোনো লেখক কল্পনাতেও আনতে পারেনি। ভেড়ু বাঙালি লেখক কদাচিৎ নায়ককে উচ্ছৃঙ্খল করলেও নায়িকাকে একেবারে বলা যায় যে একানু রক্তাই করে। তারা বোঝে না যে নারীরও জঙ্গলি জুঁই অর্থাৎ ওয়াইল্ড ওটস বোনা,

এভাবেই তিনি ভাবতে লাগলেন এবং প্রচলিত সামাজিক আদর্শ তিনি মানবেন না বলে ঠিক করলেন এবং যেমন খুশি চরিত্র বা যেমন খুশি গল্প তিনি রচনা করবেন বলে ঠিক করলেন। রামধন যে নতুন গল্পটি আরম্ভ করলেন তা খুব সংক্ষেপে বুঝি। রাধাকৃষ্ণের লীলাস্থান যেমন বৃন্দাবন, সিনেমার তারকারার গগন যেমন টালিগঞ্জ, অভিজাত নায়ক নায়িকার বিলাসক্ষেত্র তেমনি বালিগঞ্জ। আনাড়ি পাঠক, বিশেষত প্রবাসী আর পাড়া গিয়ে পাঠক, মনে করে বালিগঞ্জে হচ্ছে অলকাপুরী, যক্ষ গন্ধর্ব কিন্নর অপ্সরার দেশ, যেখানে মশা আছে, মাছি আছে, পচা ড্রেনও আছে, দারিদ্রও আছে, কিন্তু তার খবর কে রাখে বলুন তো। সেই কল্পলোক বালিগঞ্জেই রামধন তার গল্পের ভিত্তি স্থাপন করলেন। তিনি একর জমির মাঝখানে একটি প্রকাণ্ড প্রাসাদ, তাতে থাকেন প্রৌর ব্যারিস্টার পিপি মল্লিক আর তার রূপসী বিদুষী যুবতী কন্যা রম্ভা। বাড়িতে অন্য কোনো আত্মীয়ের জঞ্জাল নেই, অবশ্য দারোয়ান খানসামা বাবুর্চি যথেষ্ট আছে। মল্লিক সাহেব সকালে ব্রেকফাস্ট করেই তাঁর চেম্বারে যান, যেখান থেকে কোর্টে যান, ফিরে এসে বাড়িতে ঘণ্টাখানেক থেকেই ক্লাবেও যান। বাড়ির তিন দিকে বাগান, একদিকে গাছে ঘেরা সবুজ মাঠ, আর বিকেলে সেখানে নানা জাতের শৌখিন পুরুষের সমাগম হয়। তাঁরা টেনিস খেলে, চা বা ককটেল খায়। তারপর রম্ভাকে ঘিরে একেবারে শুরু হয় আড্ডা। এরা সবাই বলা যায় একেবারে একটা অন্য রকম প্রশ্রয় পেয়ে যেত। রম্ভা সকলের সঙ্গে সমান ব্যবহার করছে, পূর্বে অনেক মেয়েও এখানে আসত, কিন্তু বলা যায় যে সেরকম কোনো গল্প হতো না। এইভাবেই একেবারে 7.5 জনের মধ্যে তিনজনের পরিচয় রম্ভার সঙ্গে ভালোই হলো। প্রথম লোকটি ডক্টর বিদ্যাপতি ঘোষ, বিস্তর ডিগ্রি নিয়ে সম্প্রতি বিলাত থেকে ফিরেছেন, সরকারি ভালো চাকরি পেয়েছে। দ্বিতীয় হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট বিক্রম সিং রাঠোর, লম্বা চওড়া জওয়ান, এয়ারফোর্সে কাজ করে, এখন ছুটিতে আছে। আর তৃতীয় লোকটি শ্যামসুন্দর ভ্রমণ বররায়, উড়িষ্যার কোনো রাজার জ্ঞাতি, অতি সুপুরুষ, একেবারে সব কিছু ধরনের নাচ তিনি জানেন। ক্রমশ সকলের সন্দেহ হলো যে বিদ্যাপতি ঘোষের দিকেই রম্ভা বলা যায় একটু বেশি ঝুঁকেছে, কিন্তু দুদিন পরেই দেখা গেল না, ওই সন্ডা মার্কা বিক্রম সিংটার উপরেই রম্ভার টান। আরও দুদিন পর বোধ হলো ওই উড়িষ্যার নবকার্তিক শ্যামসুন্দরের প্রতি রম্ভা বরমাল্য দেবে তার গলায়। কিন্তু সকলেই ভাবল যে এই তিনজনের মধ্যে যে কোনো একজনকেই রম্ভা বরমাল্য দেবে অগত্যা, আর সবাই আড্ডা দেখে ভেগেই পড়ল। কিন্তু সেই স্কুলের ছেলেটি রয়েই গেল। একদিন বিদ্যাপতি ঘোষ এক ঘন্টা আগে এসে রম্ভাকে যথারীতি প্রণয় নিবেদন করলেন। রম্ভা গদগদ স্বরে বললে, এর জন্যই আমি অপেক্ষা করছিলাম, অনেকদিন থেকেই তোমাকে আমার পছন্দ হয়েছে, তবে আজ বেশি কথা নয়, 10 দিন পরে তোমার কাছে আমার হৃদয় উদ্ঘাটন করব। বলা যায় পরদিন বিক্রম সিং রাঠোরও সেরকমই করলেন, আর তার পরদিন শ্যামসুন্দরবাবুও সেরকম করলেন। আর নির্দিষ্ট দিনে সকলে উপস্থিত হলে চা খাওয়ার পর সেই ম্যাট্রিক ছাত্রটিকে রম্ভা বললে, গাবলু তুমি বাড়ি যাও। আর গাবলু কোনো কিছু মানে কি বলবে ভাবছে, কারণ গাবলুর তো পৌরুষে ঘা লাগলো। একটু রুখে বললে, কেন, দুদিন পরে পরীক্ষা তা মনে নেই? তুমি অঙ্কে বেজায় কাঁচা, যাও বাড়ি গিয়ে গসাগু আর লসাগু কর, এখানে ইয়ারকি দিতে হবে না তোমাকে। গাবলু সকলের দিকে একবার কটমট করে তাকিয়ে চলে গেল। রম্ভা তার তিন প্রণয়ীকে বললে, এখন এখানে কোনো লোক নেই, আমার মনের কথা খোলসা করে বলছি,

তোমাদের তিনজনই ভালো এবং তিনজনকেই আমার পছন্দ হয়েছে। ভীতাপতি হতভম্ব হয়ে বললে, তুমি কি পাগল হয়েছ? বিয়ে তো একজনের সঙ্গেই করতে হবে। বিক্রম সিং বললে, এটা তো ঠিক বলেছে। শ্যামসুন্দরও বললে, তবে রম্ভা উত্তর দিলে, আমি সত্য বলেছি, আমার কথার নড়চর হবে না। শোনো বিদ্যাপতি, তুমি আমার দেশের লোক, বিদ্যার জাহাজ, তোমাকে আমার চাই। আর বিক্রম সিং, রাজপুত জাতির উপর আমার ছেলেবেলা থেকেই একটা টান আছে। তোমার মতো নজওয়ান বীরকে আমি কিছুতেই ছাড়তে পারি না। আর শ্যামসুন্দর, তুমি ললাটেন্দু কেশরীর বংশধর, তোমরা চিরকাল সৌন্দর্যের উপাসক, তাই তুমি নিজেও পরম সুন্দর, তোমাকে না হলে আমার চলবে না। শ্যামসুন্দর বললে, তবে আর এদিক ওদিক করছো কেন রম্ভা? তুমি রাধা, আমি শ্যাম। রম্ভা বললে, রাধার সঙ্গে শ্যামের বিয়ে হয়নি। বিদ্যাপতি বললে, রম্ভা তুমি স্পষ্ট করে বলো তো, কাকে বিয়ে করতে চাও? কাউকে নয়, বিবাহের কোনো দরকার নেই, তোমরা তিনজন মিলেই আমার সঙ্গে থাকবে। যদি নিতান্ত না বনে, তখন তোমরা নিজেরা নিজেরা বাড়িতেই চলে যাবে। আর সমাজের কোনো ভয় নেই তোমার? আমরা সমাজের কেন ভয় পাবো? সমাজ তো আমরা গড়ব, এক নতুন সমাজ। আবারও বলছি, শোনো, তোমরা তিনজনকেই আমি আমার সঙ্গে রাখতে চাই। শ্যামসুন্দর বললে, সে তো ভারী মুশকিলের কথা। এভাবেই এই পর্যন্ত লেখার পর রামধন একটু চিন্তিত হয়ে পড়লেন। গল্পের প্রথম খণ্ড শেষ হয়েছে, কিন্তু আসল জিনিস সমস্তই বাকি। এর পরের প্লটই জমে উঠবে, কারণ পাত্রপাত্রীর সম্পর্ক জটিলতর হবে। রামধন ভানুমতির খেল দেখাবেন। এভাবেই তিনি ঠিক করলেন যে তার গল্পটা এত তাড়াতাড়ি প্লট চেঞ্জ করা ঠিক হবে না। তিনি দিন কতক লেখা বন্ধ রেখে বিশ্রাম নেবেন। তারপর সমাজের একটা অবয়ব তিনি দেখবেন, আর সমাধানের একটা প্রকৃষ্ট পদ্ধতি তার মাথায় ইতিমধ্যে এসে পড়বে। রামধন কলকাতা ছেড়ে কোন্নগরে গঙ্গার তীরে তার এক বন্ধুর বাগান বাড়িতে এসে বিশ্রাম করতে লাগলেন। বিশ্রাম ঠিক নয়, একরকম তপস্যা। রাত 12টা, রামধন বিছানায় শুয়ে শুয়ে সশব্দে ঘুমোচ্ছেন, হঠাৎ তার নাক ডাকা থেমে গেল। জাগা আর ঘুমের মাঝামাঝি অবস্থায় নিয়ে তিনি মশারির ভেতর থেকে দেখলেন তিনটে ছায়ামূর্তি, আর সেইগুলো যেন জীবন্ত হয়ে উঠল। রামধন তাদেরকে চিনতে পারলেন, তার গল্পের তিন নায়ক। তারা একটা গোল টেবিল বৈঠকে বসে তর্ক করছেন। বিদ্যাপতি বলছে, এই যে বিশ্রী বিপরিস্থিতি, এ থেকে উদ্ধার পাবার উপায় তো আমার মাথায় আসছে না। বিক্রম সিং উত্তর দিলে, উপায় আছে। এই মানে বলা যায়, প্রথমে তোমার সঙ্গে শ্যামসুন্দরের লড়াই হলো আর তুমি মরে গেলে, তারপর শ্যাম আর আমার লড়াই হলো, শ্যাম মরল, তখন আর কোনো ঝঞ্ঝাট থাকবে না, আমার সঙ্গে রম্ভার বিয়ে হবে। শ্যামসুন্দর বললে, তোমার মুন্ডু হবে, মানুষ খুন করার জন্য তোমাকে ফাঁসিতে লটকে দেবে। তাছাড়া এখন হচ্ছে এখন যে সময় চলছে, সেখানে জখম হলেও চলবে না। আমি বলি কি, একটা কাজ করো, একটু চিন্তা করো। বিদ্যাপতি বললেন, রম্ভা তো এরকমভাবে রাজি হবে না, ভারী বেয়ারামে, ওকে ছেড়ে দেওয়াই ভালো। এমন সময় রম্ভা হঠাৎ এসে বললে, তোমরা কি স্থির করলে? তিনজনে একমত হয়েছ তো? শ্যামসুন্দর বললে, তোমার নাক কেটে দেব, তোমাকে আমাদের চাই না, আমার দেশে বহু ভালো ভালো মেয়ে আছে। বিক্রম সিং সেরকমই বললে, এবং নায়কদের এই বিদ্রোহ দেখে রামধন আর চুপ থাকতে পারলে না, শুয়ে থেকেই হাত নেড়ে বললে, না না, ওসব চলবে না। শ্যামসুন্দর বললে, তুই কে? রামধন উত্তর দিলেন, আমি গল্পের লেখক, তোমাদের স্রষ্টা আর তোমাদের ভাগ্য বিধাতা। তোমরা নিজের মতলবে চলতে পারো না, আমি যেমন চালাবো ঠিক তেমনি চলবে, আমার মাথা থেকেই তোমরা বেরিয়েছ। বিক্রম সিং বললে, কি বলে, এ আমাদের পয়দা

0: আছে? আমাদের বাপদাদা পরদাদা নেই?
1: রম্ভা বললে, কেউ নেই, কেউ নেই, আমরা সব ঝুটো।
0: বিক্রম সিং এক টানে খাটের মশারি খুলে ফেলে এক কাঠ হাতে নিয়ে রামধনকে বললে, আমরা সব ঝুটা?
1: রামধন ভয়ে ভয়ে উত্তর দিলেন,
0: তা এরকম ঝুটা বই কি যখন আমারই কল্পনা প্রসূত আপনারা? তা তুমি সচ্চা না ঝুটা? আগে আমি তো ঝুটা হতে পারি না। আগে ঠিক এভাবেই তিন নায়ক আর এক নায়িকা ছতরের কাঠ দিয়ে বেচারা রামধনকে পিটতে লাগল। স্বামীর আর্তনাদ শুনে রামধন পত্নী ননীবালার ঘুম ভেঙে গেল। তিনি একটি চিৎকার ছেড়ে মূর্ছিত হলেন। তারপর চার মূর্তি তাণ্ডব নাচতে নাচতে অদৃশ্য হল। রামধন বেশি জখম হননি। একটু পরে তিনি প্রকৃতস্থ হয়েও কোনো রকমে বিছানা থেকে উঠলেন, আর ননীবালার মুখে চোখে জলের ছিটেও দিতে লাগলেন। ননীবালা ক্ষীণস্বরে জিজ্ঞাসা করলেন, গেছে?
1: গেছে।
0: ডাকাত?
1: ডাকাত নয়।
0: সাহিত্যিক গুন্ডা?
1: তাও নয়।
0: বেতাল জানো? নিরাশ্রয় প্রেত মরা মানুষের দেহে ভয় করলে বেতাল হয়।
1: শুনেছি।
0: যদি পছন্দ মতন লাশ না পায় তবে তারা গল্পের খাতায় ঢুকে নায়ক নায়িকাদের উপর ভর করে। এ তাদেরই কাজ। তোমার উপর ওদের রাগ কেন? বোধহয় সেকেলে প্রেতাত্মা আমার গল্পের সেই প্লটের রসও গ্রহণ করতে পারেননি। তুমি আর ছাই ভস্য কিছু লিখো না তো বাপু।
1: রামধন বললে, আবারও লিখব। দেখছো না আমার সমস্ত খাতা কুচি কুচি করে ছিঁড়ে দিয়েছে,
0: দামি ফাউন্টেন পেনটা পর্যন্ত চিবিয়ে নষ্ট করে দিয়েছে, ডান হাতের বুড়ো আঙুলটা থেতলে দিয়েছে। তোমার দিদিমার গুরুদেব বিষ্ণুপ্রয়াগে থাকেন না?
1: তার আশ্রমেই বাস করব ভাবছি। ভোরের গাড়িতে কলকাতা ফিরে যাই, চলো।
0: তারপর দিন দুইয়ের মধ্যে সব গুছিয়ে নিয়ে চুপি চুপি বিষ্ণুপ্রয়াগে রওনা হব।
2: শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন, আর আপনাদের শোনাচ্ছিলাম রাজশেখর বসুর লেখা একখানি গল্প, রামধনে বৈরাগ্য। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে যে পর্ব, সে পর্বটি হচ্ছে হৃদ মাঝারে পর্ব, যেখানে আপনারা অনুরোধ করতে পারবেন আপনাদের পছন্দের গানটি।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি। আর এই মুহূর্তে চলে যাচ্ছি রিদমা ছাড়ে পর্বে, যেখানে আপনারা শুনবেন আপনাদের পছন্দের গান। তাহলে শ্রোতা বন্ধুরা, ফোন লাইনের ওপারে একজন তো রয়েছে, কারণ ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি যে ফোন লাইনটি ব্লিঙ্ক করেই যাচ্ছে। 0381-232-6253 আমাদের টেলিফোন নাম্বার, সেখানে আপনারা অনুরোধ করতে পারবেন আপনাদের পছন্দের গান। সেই সঙ্গে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও খোলা রয়েছে, 9402169965। তো সেখানে আপনারা মেসেজ লিখেও পাঠাতে পারেন। ইতিমধ্যে লালন ঘরামি পরীক্ষিত বালার কণ্ঠে একখানি গান শুনতে চেয়েছেন, মাটির দেহ মাটি হবে। এই গানটি যদি পাওয়া না যায় তাহলে শিল্পীর কণ্ঠে যে কোনো একটি গান শোনাবেন। ঠিক আছে লালনবাবু, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এই মুহূর্তে ফোন লাইনের ওপারে আরও একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন? না, শ্রোতা বন্ধুরা, 0381-232-6253। আর এই মুহূর্তে আরেকজন, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, আমি সায়ন।
0: সায়ন,

বলুন। আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন? আমি তো বললাম লোকগান হৃদ মাঝারে অনুষ্ঠান, সেখানে আপনি কি করে হিন্দি ছবির গানের অনুরোধ করছেন? আচ্ছা ঠিক আছে, শুনে তারপর ফোন করবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন? কে বলছেন আরেকবার বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনি রেডিও থেকে একটু দূরে গিয়ে ফোন করুন, না হলে আমার কথা আমি শুনতে পাচ্ছি, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, না, আবারও বলছি শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ফোন করুন, নিশ্চয়ই ফোন করুন, কিন্তু রেডিও সেটটিকে মিউট করে আমাদের ফোন করুন। যেমন এক্ষুনি হলো, উষারানী দেবীর কোনো কথা আমি শুনতে পাচ্ছিলাম না ঠিকভাবে।

0: আমার গলাটা আমি শুনতে পাচ্ছি, তাই অনুরোধ করব আপনাদের কাছে যে ফোন করবেন নিশ্চয়ই, কিন্তু একটু রেডিও সেটটিকে বন্ধ করে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো অঙ্কিতা।
0: বাচ্চুদা বলুন। আচ্ছা,
1: রাজশেখর বসুর রামধনের বৈরাগ্য।
0: হ্যাঁ,
1: ভালো লাগলো,
0: ধন্যবাদ। আজকে কি গান শোনাতে পারি? কি গান শোনাতে পারি এবারে?
1: আচ্ছা, তোমাকে একটা রিকোয়েস্ট করি।
0: নিশ্চয়ই,
1: তুমি আরেকদিন রবি ঠাকুরের খুদিত পাষাণ গল্পটা নিয়ে এসো।
0: আচ্ছা, চেষ্টা করব। সময়ের মধ্যে একটু বড় গল্প যদি পারি আমি নিশ্চয়ই নিয়ে আসব। ঠিক আছে বাচ্চুদা, ঠিক আছে, খুদিত পাষাণ আমি চেষ্টা করব।
1: আজকে তুমি লালন শাহের একটা গান শোনো, তোমার ইচ্ছে।
0: লালন শাহের যে কোনো গান, তাই তো? ঠিক আছে বাচ্চুদা, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, লালন শাহের যে কোনো একখানি গান তিনি শুনতে চাইছিলেন, চেষ্টা তো করব অবশ্যই শোনাতে বাচ্চুদাকে। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? সুমন বলুন। লোকগান এটা? আচ্ছা, যদি লোকগান হয় আমি চেষ্টা করব শোনাতে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, শুরু করব যার পছন্দের গান দিয়ে। তিনি হচ্ছেন আর কেউই নয়, আমাদের লালন বাবু। তিনি শুনতে চাইছিলেন পরীক্ষিত বালার কণ্ঠে একটি গান, মাটির দেহ মাটি হবে, সে গানখানি আমি দেখতে পাচ্ছি না, তাই পরীক্ষিত বালার যে কোনো একখানি গান আপনাকে শোনাচ্ছি এবারে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, কে হ্যালো,
0: কে বলছেন?
2: হ্যাঁ
0: বলুন।
2: মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা,
0: দে দে পাল তুলে দে। ঠিক আছে,
2: মাঝি হেলা করিস না।
0: ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবারে পরীক্ষিত বালার কণ্ঠে একখানি গান দিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। তাহলে শ্রোতা বন্ধুরা চলুন। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, আমি রেখা রায় বলছি, নাগেরদোলা থেকে।
0: হ্যাঁ বলুন।
3: আমি একটা লোকগীতি বলছি। গাঙ্গে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই?
0: গাঙ্গের জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? ঠিক আছে রেখা দেবী, যদি পাই আমি নিশ্চয়ই শোনাবো, সঙ্গে থাকুন।
3: না পেলে, না পেলে অমর পাল বা নির্মলেন্দু চৌধুরী,
0: যে কোনো একখানি গান তাদের,
3: যে কোনো একটা আপনার নিজের পছন্দ মতো, যদি না পান।
0: ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন,
3: ভালো থাকবেন,
0: ভালো থাকুন আপনিও। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে তাহলে গানে যাবার পালা, অনুরোধ নিয়ে নিলাম অনেকগুলো, চলুন গানে যাই।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর শোনাচ্ছিলাম লোকগান। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:25 হয়ে 26 সেকেন্ড। আরও অনেকটা সময় হাতে রয়েছে, যে সময়টা আমরা আপনাদের শোনাব আপনাদের পছন্দের গান। তবে এই মুহূর্তে যেটা বলার সেটা হচ্ছে বাচ্চুদার পছন্দের গান শুনিয়েছি, সেই সঙ্গে দেবী সেনগুপ্ত দেদে পাল তুলে দে গানখানি শুনতে চেয়েছিল, সে গানখানিও শুনিয়েছি। সুমনবাবু, আপনি বলেছিলেন পাগল মন মন রে, আপনি বলছেন এটা লোকগান। না, এটা লোকগান নয়, তাই এই গানখানি শোনাতে পারছি না। আর রেখা দেবী, আপনি যে গানখানির কথা বললেন গাঙের জোয়ার এলো ফিরে তুমি এলে কই, সে গানখানি কিন্তু নজরুল গীতি, লোকগীতি নয়, তাই সেই গানখানিও শোনাতে পারছি না। তবে আপনাদের দুজনকেই আমি আমার পছন্দের একটি লোকগান নিশ্চয়ই শোনাব। এই মুহূর্তে ফোন লাইনের ওপারে আরও একজন রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: লক্ষ্মী।
0: হ্যাঁ বলুন।
1: আমি একটি গান শুনতে চাই, অসময়ে বাঁশি বাজায় কে রে, পরাণ আমার বাইরম বাইরম করে, রেণুকা দাসের গল্প।
0: অসময়ে বাঁশি বাজায় কে, এটা লোকগান? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব, যদি সংগ্রহে থাকে আর বাজানো যায় নিশ্চয়ই বাজাব, সঙ্গে থাকুন। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেক মেসেজ চলে এসেছে, বাঁশি শুনে আর কাজ নাই, এই গানখানি শুনতে চাইছেন একজন। আরেকজন শ্রোতা বন্ধু, তিনি শুনতে চাইছেন তাপসী রায়চৌধুরীর কণ্ঠে বিশ্বকে শ্যাম শোকেতে আমারই মরণ হয় না কেন, এই গানখানি শুনতে চাইছেন। আর না হলে যে কোনো একখানি লোকগীতি শুনিয়ে দিতে বলেছেন। আমি শুভ্রা ভট্টাচার্য। ঠিক আছে শুভ্রা দেবী, সঙ্গে থাকুন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন। গুরু চেষ্টা করব, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনানো। শ্রোতা বন্ধুরা সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর এই মুহূর্তে যে প্রথম গানখানি শোনাবো সেই গানখানি সুমন বাবু এবং রেখা দেবী আপনাদের দুজনের জন্যই, তারপর একে একে অন্য গান।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সেই সময় বলছে 3:43:55। আর কিছুটা সময় হাতে রয়েছে যে সময়টা আমি আপনাদের গান শোনাতে পারবো। তবে একটাই কথা যে লক্ষ্মীদেবী, আপনি রেণুকা দাসের অসময়ে বাঁশি বাজায় কে এই গানখানির কথা বলছিলেন, কিন্তু আপনি যে গানখানির কথা বললেন মানে অসময়ে বাঁশি বাজায় কে, সেই গানখানি তো আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি শোনাতে পারিনি। তাই আমার পছন্দের একখানি লোকগান আপনাকে শোনালাম। এবারে যাব পরের গানে। পরের গানের অনুরোধ করেছেন রুবি।

শিল্পী, গুরু তুমি আমার, আমি তোমার এই গানখানি। তবে এটা ভক্তিমূলক গান, লোকগান নয়, তাই রুবি দেবী ভক্তিমূলক গান তো আমরা লোকগানের আসরে শোনাতে পারি না, তাই এই গানখানি আমি শোনাতে পারছি না, আরেকটি গান আপনাকে নিশ্চয়ই শোনাবো। আর ইতিমধ্যে আমাদের আরেকটি গান আপনাদের শুনিয়েছি, বাসি শুনে আর কাজ নাই। এবারে শুভ্রা দেবী তাঁর পছন্দের একখানি গান শোনানোর পালা, তারপর যাব আরেকটি গানে। বাগবাসা থেকে রথীন্দ্রনাথ, নিটোল পায়ে রিনিক ঝিনিক, তিনি এই গানখানির কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। শ্রোতা বন্ধুরা সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

101.4 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে জানিয়ে দেবার পালা আজকের সংবাদ শিরোনামের। এতক্ষণ আপনারা ছিলেন হৃদ মাঝারি অনুষ্ঠানে, যেখানে আপনারা শুনেছেন আপনাদের পছন্দের লোকগান। এই মুহূর্তে চলে এসেছি আমাদের পরবর্তী পর্বে। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোট পড়েছে 81.01%। রাজ্যের 44টি ব্লকে গতকাল এই ভোট অনুষ্ঠিত হয়। রাজ্য নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসেব অনুযায়ী পুরুষ ভোটারের ভোটদানের হার 80.21% এবং মহিলা ভোটারের হার 81.8%। অর্থাৎ পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার বেশি। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ ব্লকে, 89.25%। 85% বেশি ভোট পড়েছে মোট 10টি ব্লকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জয় করায় নীরু ধান্দাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেছেন, মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত ইভেন্টে নীরু ধান্দার এই জয় একটি নতুন এশিয়ান রেকর্ড গড়েছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই সোনালি মুহূর্তে দেশের অনেক তরুণ তরুণী শুটিংয়ের প্রতি আগ্রহী হতে এবং শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে সেবা জ্যোতি কলস যাত্রা কর্মসূচিকে সফল করতে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনসেবার প্রতি অঙ্গীকার, দেশের প্রতি শ্রদ্ধা এবং সমাজের প্রতিটি মানুষের কাছে সেবা ও সরকারের জনকল্যাণমূলক ভাবনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলোচনা হয়। তাছাড়া কর্মসূচির সার্বিক প্রস্তুতি, সমন্বয়, অংশগ্রহণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশ দেওয়া হয়। বৈঠকে বিধায়ক অভিষেক দেবরায়, সচিব কিরণ গিত্তে, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকার

কর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। ভারত ও সৌদি আরব প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা পর্যালোচনা করেছে দোহায় অনুষ্ঠিত এআইবির বার্ষিক সভার ফাঁকে। সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদানের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সৌদি আরবকে ভারতের এক বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করেন। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, এবারে যে পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সেটা হচ্ছে ফেলে আসা দিনের গান। হ্যাঁ, ফেলে আসা দিনের গানের পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর যে অঙ্কিতে আপনাদের সঙ্গে রয়েছি, স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:05:10। অনেকটা সময় হাতে রয়েছে, যে সময়টা আমি আপনাদের গান শোনাবো, গল্প শোনাবো। গল্প তবে সেটা এখনকার সময় নয়, আজ থেকে যদি আমরা অনেকটা বছর পিছিয়ে যাই শ্রোতা বন্ধুরা, সেই সব দিনটার কথা, যখন হয়তো আমাদের জন্মও হয়নি। 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, সেই সময়টাকে আমরা ফেলে এসেছি। আমাদের স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে প্রতিটা দিন সেই সময়ে। না, আমার স্মৃতিতে একেবারেই থাকবে না, এরকম আমার মতো আরও অনেকে রয়েছে যাদের হয়তো তখন জন্মই হয়নি, যেটা আমরা বলি। কিন্তু আমাদের মা বাবাদের কথা যদি বলি, কিংবা আমাদের মাসি পিসি, এরকম বহু মানুষ রয়েছে যে সময়টা তারা ফেলে এসেছে। তারা আজও হয়তো সংসারের চাপে, হয়তো তারা আজও এমন এমন কিছু গান গুনগুন করে ওঠে যে গানগুলো আজ খুব একটা শোনা যায় না। তবে শ্রোতা বন্ধুরা, ধীরে ধীরে সময় পাল্টাচ্ছে, আমরা সময়ের সাথে চলতে গিয়ে সেসব গানকে কখনো কখনো মনে হয় যে ভুলে যেতে বসেছে, কিন্তু তারপরও আমাদের প্লে লিস্টটাকে যদি একটু ঝালাই পালাই করে নিই, তখন মনে হয় না, আজও কিন্তু সেই সব গান আমাদের স্মৃতিতে রয়ে গেছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মনে পড়ছে আজ থেকে বহু বছর আগের কথা, সেই সময়টা 80-এর দশক। বহু গান যখন কেবলমাত্র গায়ক গায়িকাদের কথাই আমরা মনে রাখব তা নয়, অভিনেতা অভিনেত্রীরাও আমাদের মন কেড়ে নিয়েছিল। অভিনেতারা তো সবসময়ই মন কেড়ে নেয়, সেখানে অভিনেত্রীরাও কিন্তু পিছিয়ে যায় না। এরকম বহু অভিনেত্রী রয়েছে যাদের গান, মানে বলা যায় যে যাদের অভিনয়ে সিনেমাটা একটা অন্য রূপ পেয়েছে। আর সেখানে দাঁড়িয়ে বহু অভিনেত্রীর গলায় যিনি গান গেয়েছেন, সে মানুষটার কথা আমরা কী করে ভুলে যাই? 60-এর দশক বলুন, 70-এর দশক বলুন, 80-এর দশক বলুন, তারপর বলা যায় 90 বা তার পরের সময়টাতেও তিনি তার ছাপ রেখে গেছেন। যে মানুষটাকে আজ আমরা আমাদের মাঝে পাই না, কিন্তু আজও তার গানগুলো আমাদের প্লে লিস্টে থেকে যায়। লতা মঙ্গেশকর। শ্রোতা বন্ধুরা, আজ এমন এমন কিছু গান আপনাদের শোনাবো, অবশ্যই সে গানগুলো লতা মঙ্গেশকরের কণ্ঠে তো হবেই, তবে সে গানগুলোর 80-এর দশকের। আর সেখানে কিছু কিছু গান শুনে হয়তো আপনাদের স্মৃতিতে জ্বলজ্বল করে উঠবে সেই সব গান বা সেই সব স্মৃতি, যে স্মৃতিগুলো আজও আপনারা আঁকড়ে ধরে থাকতে ভালোবাসেন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে চলুন গানে যাই।

ষাটের দশক। শ্রোতা বন্ধুরা, যে দশকে একটি মেয়ে তার জীবনের ছোট ছোট কিছু গান, বলা যায় কিছু মুহূর্ত অনুভব করছিলেন, তিনি তখনও জানতেন না যে তার গান সকলের এতটা হৃদয়ে পৌঁছে যাবে, আর তিনি এমন এক জায়গায়

ভুলে যাবেন। ষাটের দশক দিয়ে শুরু, তারপর সত্তরের দশক, বহু বিখ্যাত গান, বহু এমন গান তিনি আমাদের উপহার দিয়েছেন। ঠিক তারপর চলে এলো আশির দশক। লতা মঙ্গেশকর পৌঁছে গেল তার জীবনের একেবারে চরম উৎকর্ষে। বিখ্যাত পরিচালক কালিদাস নির্দেশিত হিন্দি ছবি আখরি ইনসাফ বক্স অফিসে একেবারে সাড়া জাগিয়েছিল। অশোক কুমার, প্রদীপ কুমার, জরিনা ওয়াহাব থেকে শুরু করে তাদের অভিনয়ের দৌলতে বলা যায় সেই ছবি বক্স অফিসে একেবারে সাড়া ফেলে দিয়েছিল। এই ছবিতে লতার গাওয়া একখানি নজম, আইয়ে আপসে হাম প্যার কা ইজহার করে, বলা যায় যে আমাদের এই বলিউড জগতে সঙ্গীতের এক অনন্য সংযোজন। এই গানটির সুরকার আর কেউই নয়, রাজেশ রোশন, আর গীতিকার কুলবন্ত জানি। তারপর আঁচল, এই ছবিতে সুরের ঝর্ণা যেন বইয়ে দিল রাহুল তেপরমন। লতা মঙ্গেশকরের সেই অনবদ্য পরিবেশনা, ভোর ভয়ে পঞ্ছি ধুন ইয়ে সুনায়, অসম্ভব ভালো একটি গান, যে গানটা আজও আমাদের মনের মধ্যে গেঁথে রয়েছে। জে ওম প্রকাশ নির্দেশিত ছবি আশা, সেই ছবির এক বলা যায় হিট গান, যে গান তার সাফল্যের শীর্ষ একেবারে অতিক্রম করেছিল। হ্যাঁ, 80 সালে এমন অসংখ্য ছবি মুক্তি পেয়েছিল যে ছবির গান আজও আমরা শুনতে ভালোবাসি। সেই বিখ্যাত গানের কথা মনে পড়ছে কি শ্রোতা বন্ধুরা? আশা ছবির সেই বিখ্যাত গান। চলুন আবারও পরপর দুটো গান শোনাই, তারপর ফিরে আসছি।

1980-এর দশক। এমন অসংখ্য ছবি, এমন অসংখ্য গান, যে গানগুলো আজও আমাদের মনের গহীনে রয়ে গেছে। আপনে পরায়ে থেকে শুরু করে বলা যায় যে

बदला और बलिदान, बंदिश, बॉम्बे 405 माइल्स, चालबाज, चोरों की बाड़ा, 2 और 2 5, दो प्रेमी, कत कत छवि, कत कत गान। तबे एर माझे दोस्ताना, कर्ज बा शानीर मतो किछु हिट छवि अवश्यई छिल 1983 साल जखन रिलीज हवा फिल्म राजिया सुलतान। বলা যায় যে আক্ষরিক অর্থেই এক ঐতিহাসিক ভেঞ্চার। এবং যে ছবিতে আমরা ধর্মেন্দ্র, হেমা মালিনী থেকে শুরু করে পারভিন বাবির অভিনয় একেবারে বলা যায় আমাদের তাক লাগিয়ে দিয়েছিল। খয়ামের সুরে লতার পরিবেশনা, এদিল্লে নাদান এক চিরকালীন মাইলস্টোন হিসেবে পরিচিতি পায় আজও আমাদের কাছে। যিনি লিখেছেন গানখানি, প্রখ্যাত উর্দু কবি জান নিসার আক্তার। আর বলা যায় যে একটি ছবির কথা না বললেই নয়, সেটি হলো 80-এর দশকের ব্লকবাস্টার হিট ছবি সুরজ বরজাতিয়া পরিচালিত ম্যায়নে প্যায়ার কিয়া, যে ছবির গান আপনারা শুনেছিলেন একটু আগে। রাম লক্ষ্মণের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া সেই ছবির প্রায় সবকটি গান সুপার টুপার হিট, তার মধ্যে দিল দিওয়ানা বিন সজনাকে মানে না। সেই সময়টাতে প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে, প্রতিটা শহরে কিংবা প্রতিটা দোকানে বিভিন্ন অনুষ্ঠানে এই গানখানি বাজাতে শোনা যেত। কিংবা আতে যাতে হাসতে গাতে কবুতর যা যা। আসলে শ্রোতা বন্ধুরা, গানের কথা যদি বলি তাহলে শেষ হবে না। তবে এই মুহূর্তে এত কথা তো ভালো লাগছে না, এই মুহূর্তে গান শুনতে ইচ্ছে করছে, আবারও গানে যাবার পালা। চলুন আবারও গানে যাই, তারপর আবারও ফিরে আসছি কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, চারটে থেকে যে গানের পর্ব শুরু করেছিলাম, ফেলে আসা দিনের গানের পর্ব, সেই পর্বের কিন্তু প্রায় ইতি টানার সময় এসে গেছে। তবে একটা কথাই, ষাটের দশক বলুন, সত্তরের দশক বলুন, কিংবা আশির দশক, এমন কিছু গান আজও আমাদের প্লে লিস্টে থেকে যায় যে গানগুলো কখনো পুরনো হয় না। আসলে একটা কথা রয়েছে শ্রোতা বন্ধু, গান কি কখনো পুরনো হয়? একদমই না, গান তো কখনো পুরনো হতেই পারে না, কারণ গান আমাদের সবসময়ের সঙ্গী। হতে পারে সেটা দুঃখের খানিকটা, হতে পারে সেটা খানিকটা আনন্দের, কিন্তু সব কিছুর পরেও গান আমরা সবাই শুনি, সেটা হোক ফেলে আসা দিনের, হোক এই প্রজন্মের গান। তবে শ্রোতা বন্ধুরা, মনকে ভালো রাখার জন্য, শরীরকে ভালো রাখার জন্য কিন্তু গান শোনাটা বা মনটাকে ভালো রাখা খুব দরকার। এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি শ্রোতা বন্ধুরা, এই পর্বের শেষ গান আপনাদের জন্য। শুনতে থাকুন, সঙ্গে থাকুন আরজে অঙ্কিতার। আর হ্যাঁ, 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম জয়ন্ত টিউন করে রাখুন।

পরবর্তী পর্ব কোনটি? গান শুনে ঠিকই আন্দাজ করেছেন, সেটা হচ্ছে আমাদের পরবর্তী পর্ব ঝুমে সাথ সাথ। যে পর্বে আপনারা এমন এমন কিছু গান শুনবেন, যে গানগুলো, যেটা আমি সবসময় বলি, মন ভালো করে দেয়, যেখানে কোনো দুঃখ নেই, কেবল আনন্দ, আর না হলে মাঝে মধ্যে একটু মনটাকে ভালো করা আর সেই সঙ্গে শরীরটাকে ভালো করা। কারণ এই যে গানগুলো আপনাদের শোনাচ্ছি আর এই মুহূর্তে যে গানগুলো আপনারা শুনবেন আমাদের এই পুরো 5টা থেকে 6:30 পর্যন্ত, সেখানে মনে রাখবেন একটা কথা, যে গান শুনবেন সে গান মনটাকে ভালো করে দেয়, সেই সঙ্গে আপনাদের মনে হয় যে শরীরটাকেও কি একটু আনন্দ দেওয়া যায়। হ্যাঁ, মাঝে মধ্যে এমন কিছু গান থাকে না, যে গানগুলো শুনলে আমাদের শরীরটাও একটু নেচে ওঠে, তেমনই কিছু গান। আর যে গানগুলো শোনাচ্ছি সেই সময়কার গান, সেই সময়টাতে হয়তো আমি, হয়তো আপনি, এরকম বহু বহু মানুষ জন্মেছিলেন 90s সব গান। আজকে এমন কিছু আনন্দের গান, এমন কিছু গান যে গানগুলো একটু আমাদের বসে বসেই নাচিয়ে দেবে। চলুন শ্রোতা বন্ধুরা আবারও গানে যাই, তারপর ফিরে আসছি আবারও কথায়।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, যে গানখানি শুনছিলেন শিল্পা শেঠি এবং অক্ষয় কুমার অভিনীত সেই বিখ্যাত ছবি, আর সেই বিখ্যাত গান আপনারা শুনছিলেন। আসলে শ্রোতা বন্ধুরা, গান যে কোনো ধরনের হতে পারে, ভালোবাসার গান হতে পারে, বিরহের গান হতে পারে, কত ধরনের গান হতে পারে বলুন তো। কিন্তু সেখানে এরকম এরকম কিছু গান, যে গানগুলো আমাদের আনন্দ দেয়, আমাদের মনটা যখন দুঃখে থাকে মনে হয় যে না, এবারে একটু অজান্তেই যেন ঠোঁটের কোণে একটা হাসি এসে পড়ে। শ্রোতা বন্ধুরা, আসলে গান শুনতে তো আমরা সবাই ভালোবাসি। এই মুহূর্তে ঝুমে সাত সাত পর্বে আমি শোনাচ্ছি আপনাদের এমন কিছু গান, 90-এর দশকের বেশ কিছু বিখ্যাত গান, যে গানগুলো শুনলে আমাদের সত্যি অর্থেই বলা যায় যে মন বলে ওঠে, একটু নেচে উঠি। হ্যাঁ, আমাদের মনটাও কিন্তু নেচে ওঠে, সেই সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদের শরীরও নেচে ওঠে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও গানে যাবার পালা। চলুন আবারও গানে যাই। সেই কৃষ্ণা ছবির কথা মনে আছে, যেখানে অভিনয় করেছিল সুনীল শেঠি আর তার সঙ্গে কারিশমা কাপুর? সে বিখ্যাত গান অনু মালিকের সুরে, অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে সেই গান।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর এই মুহূর্তে ঝুমে সাত সাত পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু। আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরছি কথায়।

বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি আর যে অঙ্কিতা, ঝুমে সাত সাত পর্ব নিয়ে, যেখানে আমি আপনাদের গান শোনাচ্ছি। আর যে গানগুলো আপনারা শুনছেন, সে গানগুলো শুনে আশা করি হয়তো মনটা ভালো হয়ে গেছে। যদিও এই মুহূর্তে বলা যায় যে একেবারে ছুটি হয়ে গেছে, যারা অফিসে ছিলেন, যারা স্কুলে ছিলেন, যারা কলেজে ছিলেন, সকলেরই ছুটি হয়ে গেছে। আর এই মুহূর্তে এই সন্ধেবেলায় হাতে চায়ের কাপ কিংবা কফির কাপ নিয়ে মাঝে মধ্যে মনটা বলছে টিউন করে নিই FM উচ্চান্ত। হয়তো অনেকে টিউন করেছেন, আর যারা টিউন করেননি তাদেরও বলবো টিউন করে ফেলুন, কারণ বিভিন্ন অনুষ্ঠান নিয়ে FM উচ্চান্ত আপনাদের সঙ্গে রয়েছে আর সঙ্গে থাকবেও। এই মুহূর্তে আবারও একখানি গান, চলুন।

স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 6:10 হয়ে 2 সেকেন্ড, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, তারপর যে থাকবে তার সঙ্গেও আপনারা গানে গল্পে আড্ডায় মেতে উঠবেন, কারণ বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, আজ রাতে অনুষ্ঠান রয়েছে, সেই সঙ্গে আরও অনেক অনুষ্ঠান রয়েছে, ছন্দে গানে রয়েছে, তারপর সুস্বাস্থ্য রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও কি গান শোনাবো? হ্যাঁ, গান তো শোনাতেই হবে, কারণ গান শুনে আমাদের মনটা ভালো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ভালো তো হচ্ছেই, এমন এমন কিছু গান যে গানগুলো সচরাচর আমরা খুব একটা শুনি না, সেই সব গান নিয়েই আজকে হাজির হয়েছি ঝুমে সাথ সাথ এই পর্বে। তাহলে শ্রোতা বন্ধুরা, চলুন আবারও গানে যাবার পালা। এবারে কোন গান শুনব, মনে পড়ছে কোন গানের কথা? দেখা যাক, আপনার পছন্দের গান, মানে আপনি শুনতে চাইছেন এই গানটা আমি যে গানখানি শোনাচ্ছি তার সঙ্গে মিলে যাচ্ছে কিনা, দেখা যাক।

শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্টজ আকাশবাণী বেমুদ্রায়ন্ত শুনছেন। আর যে গানখানি শুনছিলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে, সেই গান আঁখে ছবির গান। আর এমন এমন কিছু গান আমাদের মনে করিয়ে দিচ্ছে সত্যি অর্থেই দুর্গাপুজোর আর বেশি দিন নেই। আর কিছু কিছু গান থাকে না যে আমরা মানে দুর্গাপুজোয় তো সকলে মিলে মেতে উঠি, সকল বাঙালিরা একেবারে মানে এই কটা দিন পুজোর আর অন্য কোনো কথা নয়, এটাই তো আমাদের মনে থাকে। ঠিক তেমনটাই মনে হচ্ছে এই গানগুলো শুনে। আর এই মুহূর্তে আর যে অঙ্কিতা তাহলে বিদায় নিচ্ছে আপনাদের থেকে, কারণ এবারে বিদায় নেবার সময় এসে গেছে আমার। আর আমার পরে যে থাকছে সে আর কেউই নয়, আর যে মানালি আপনাদের সঙ্গে থাকছে। তাহলে আর যে মানালির সঙ্গে গানে গল্পে আড্ডায় মেতে উঠুন। আর এই মুহূর্তে আমার পছন্দের একটি গান দিয়ে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব

শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও চলে এসেছি আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। থাকবো রাত 11টা পর্যন্ত নিয়ে নানান অনুষ্ঠান। স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্ততে। স্টুডিওর ঘড়িতে সন্ধ্যে 6:31। আজকে আমার অনুষ্ঠান ঝুলিতে রয়েছে প্রথমেই ছন্দে গানে, রয়েছে তারপর প্রণমী তোমারে, এবং তারপর রয়েছে আজ রাতে। শ্রোতা বন্ধুরা, আজ রাতে পর্বে কথা হবে হৃদয়ের কথা, তাই হৃদয় উজাড় করে আমরা কথোপকথনে থাকব। স্বাগত জানাচ্ছি ছন্দ।

0: দে গানে পড়বে।
1: শ্রোতা বন্ধুরা, সেই কথোপকথন আজ শুধুমাত্র পূর্ণেন্দু পত্রের কবিতা কথোপকথন নিয়েই আজ আপনাদের সঙ্গে, যে কথোপকথন অবিরত চলে সেই কথোপকথন। আসলে প্রেম আমাদের সবার জীবনের এক অনন্য সম্পদ, যা আঁকড়ে আমরা বাঁচতে চাই। একটা গুল্ম যেভাবে একটা আকর্ষকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে, ঠিক মনে হয় আমরাও বেড়ে উঠি সেই প্রেমকে আঁকড়ে ধরেই। আর প্রেম হয়তো আমাদের হৃদয়ের কখনো উথাল পাথাল উত্তাল সমুদ্রের মতন জোয়ার ভাটা দেয়, কখনো বা জ্যোৎস্নার চাঁদের মতন স্নিগ্ধ চুমু খায় কপালে। পূর্ণেন্দু পত্রী লিখছেন, তোমার আঁচল কাল উড়েছিল মেঘে, পৃথিবী পেয়েছে ছায়া, আজ তুমি মেঘ, আকাশে সাঁতার কাটো রাজহংসের কায়া, হাঁটো চলো যেন ভুবন খোপার ফুল, ঈর্ষায় মোরে পেখম ছড়ানো বন, আজ যদি পাতে চৌচিরে ডাঙা আমি, দেবে কি বৃষ্টি জল, ভূগর্ভ ভূগর্ভ জোড়া খিদের স্বৈরাচারে শুষ্কতা সম্বল, আমার বাঁকুল খাখা রোদ্দুরে পড়ে তোমার কলসি উপছয়ে শত ঝর্ণায়, হঠাৎ লাফিয়ে কেড়ে নেয় যদি ক্রোধ কলসিটি দুই হাতে, গণ্ডুষ যদি গরুড়ের ক্ষুধা নিয়ে অবিবেচনায় মাতে, তখন হাসিতে বিদ্যুৎ রেখা এঁকে চিরুনি বুলিয়ে দেবে তো এই নষ্ট চুলে।

এসেছিল, এসে চলে গেছে। গোধূলি দেখেছে নদীর ওপারে তাকে, নদীও দেখেছে তাকে, গোধূলি রঙের শাড়ি পরা, বটের ঝুরির দীর্ঘ বেণী, বটের পাতার দীর্ঘ চোখ।

মুখের ভেতরে নীল চৌবাচ্চা উপচানো গূঢ় জলে বিভ্রান্ত স্বপ্নের টুকরো মাছের মতন খেলা করে। যাকে সে হারাবে তাকে পেতে যাওয়া কেন? ভেজানো দুয়ার ভেঙে প্রত্যেক ঘুমের রাতে তবু তার আশা, যাকে সে পাবে না, এসেছিল, এসে চলে গেছে, এখন রয়েছি তারই ঘ্রাণে শুয়ে, ঘাসে ও কাটায়। না ডাকতেই উড়ে এসে জুড়ে বসলো ঘর হলুদ সে পাখি। তাকে এই ছেঁড়া ছোড়া বসতবাটির কোনখানে রাখি? পালকে এনেছে একে খবর খবর আকাশের দিকে, চতুর্দশের চাঁদ যেরকম হাসে, দু ঠোঁটে মেখে তা নাইলনের শাড়ি, আর তার নাকি সার্ফে কেচে দিয়েছে বাতাসে। নক্ষত্রেরা সখী, তারা বলেছে এলো চুলে ব্রাশ ছুঁতে গিয়ে দেখি, হে কি সারা গায়ে জ্বর, মূর্ছাটুকু বাকি। হলুদে পাখিটাকে যথাসর্বস্বের কোনখানে রাখি?

তোমার চিঠি পেলাম আজ, পোস্ট অফিসের দয়ায় পাক্কা 7 দিন পরে। অ্যাপয়েন্টমেন্টের দিন তুমি যখন আয়নার সামনে সাতশো মায়ের বেনারসিতে, শত জাহাজ ডুবুনো হেলেন, আমার তখন 103-এর পারা নেমেছে 101-এ। 6-7-76 থেকে পুরোপুরি বিছানা বন্দি, গনগনে চুল্লি সেঁকে এঁকেছে ব্রেকফাস্টের রুটি, অথচ কি আশ্চর্য তুমুল জ্বরে অচৈতন্য তখন। এলিয়েটের সেই বিখ্যাত কবিতার মতো যখন বিছানায় ইথারাইজড এক এক করে 147টা কলাপসেবল ভেঙে তুমি জীবন পালিনি, আমার আগুনে পোড়া শস্য ক্ষেত্রে ছুটে এসেছো গোপন ফায়ারের উৎক্ষিপ্ত জলোচ্ছ্বাস হয়ে মহাজাগতিক শূন্যতার ভেতরে, ভারহীন নিরবিচ্ছিন্ন ওড়াওড়িত আমাদের সিস্টাইন চ্যাপেলের দেবদূত অথবা নিউজ উইকের রূপবান রঙিন রকেটের মতো, আমাদের নির্বাস ব্ল্যাকের সোনালি বিভার পালিশ, অনন্তের ভেতরে অদ্ভুত বদলে গিয়েছিলে তুমি, কোটি কোটি নক্ষত্রের মোজাইকে দপদপ করছিল তোমার বাইজেন্টাইন রূপ। পৃথিবী নয়, পৃথিবী নয়, কলকাতা নয়, 236-এর এ ভবানী দত্তের গলির একতলার অন্ধকার কুঠুরি নয়, এই জ্যোতি সমুদ্রের দেয়াল, দরজাহীন সামান্য বায়ুস্তর, এই আমাদের যোগ্য বাসর ঘর। অথচ অথচ এই তোমাকেই কলকাতার ইট কাঠে পাই যখন, শরীরের চারপাশ দিয়ে 144, সন্ধে হলেই মিলিটারি হাঁকানো কারফিউ, দুধে গর্বিত গ্রীবা, হাতে সংবিধানের শাখের কারাত, যে কোনো ন্যায়সঙ্গত তৃষ্ণা কিংবা রক্তের দরখাস্তকেও নাকচ করে দিতে পারো তোমার এক ওই ভ্রুকুটিতে। জ্বরের ভেতর কি লাজ লজ্জাহীন ছিল তোমার সমর্পণ যখন বললাম, নন্দিনী শীত ছিঁড়ে চলেছে কষায়ের ছুরিতে, নিজেকে বিলিয়ে আমার ওপর দিয়েছ মোলায়েম বুটি চাদরে, পুনশ্চ জ্বর নেমেছে, এখন বুক জ্বলছে ঈর্ষায়, হায় মায়ের বেনারসি, হায় বৌদ্ধ ভিক্ষুর জুঁই ফুলের গোড়ে দুঃখ।

তোমার রাজেন্দ্রনন্দিনী রূপের দ্রষ্টা হলো এমন একজন, বেশি চিনিতে আমাদের চা কফিতে বিষিয়ে দেওয়াই যার নিত্যকার কুশলতা।

সাদা হাতে সোনার কাঁকুনের মতন কলমি লতা আমাকে জড়িয়ে, জলের সুস্বাদ পেয়েছি আমি একদিনে। পানের সঙ্গে যেমন চুন সুপুরি, গানের সঙ্গে যেমন ভিতরকার কথা, কলমি লতা আমাকে সেইভাবে জুড়ে দিয়েছে জলকল্লোলে। যত আসতেই বলো না কেন, বৃষ্টির শব্দে বাজবে আমার কানে। যতই লুকিয়ে রাখতে চাও না কেন, ছেঁড়া পালক প্রতিবিম্ব পৌঁছে দেবে সিঁড়ির শেষ ধাপে। জলে ঢেউ দিলে কতদূর ছড়িয়ে যায় তার আল্পনা, কলমিলতা দেখিয়ে দিয়েছে আমাকে। শুভঙ্কর, কি যে কৃতজ্ঞ আমি তোমার কাছে। অভ্যাসের বদ্ধ চিলে কুঠুরি থেকে এই কিনারাহীন জলসমারোহের কিনারায় তোমারই হাঁচকা টানে মনে হচ্ছে বতিচেল্লির ঝিনুক থেকে জন্মালাম আর একবার। শুভঙ্কর নন্দিনীকে, শুভঙ্কর এবং নন্দিনীর যে সিরিজ তা নিয়ে কিন্তু পূর্ণেন্দু পত্রের কথোপকথন, আর আজ তাই ছন্দে গানে পর্বে শুধুমাত্র পূর্ণেন্দু পত্রের কবিতা নিয়েই আমি আপনাদের বন্ধু আরজে মানালি। স্টুডিওর ঘড়িতে সন্ধে 6:58 রয়েছে ছন্দে গানে পর্বে। ছন্দে গানে পর্বে আরও একটা আমার খুব প্রিয় গান আপনাদের সবার জন্য।

প্রেম দুটো মাত্র শব্দ, কিন্তু তার মধ্যেই লুকিয়ে থাকে কত গল্প। কখনো প্রথম দেখার লজ্জা, কখনো প্রথম কথা বলার উত্তেজনা, কখনো অপেক্ষা, অভিমান, দূরত্ব, আবার কখনো এমন একটা মানুষ যার সঙ্গে কথা না বললেও মনে হয় সে যেন পাশেই আছে। শ্রোতা বন্ধুরা, প্রেমের কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। কারো কাছে প্রেম মানে সারাদিন ফোনে কথা বলা, আবার কারো কাছে প্রেম মানে নিশ্চুপ থাকা, উপভোগ করা। অনেকের কাছেই হয়তো প্রেম মানে খেয়েছো, আবার বাড়ি পৌঁছলে একটা ফোন করো। হ্যাঁ, কেউ ভালোবাসা প্রকাশ করে হাজারটা কথায়, আবার কেউ কিছুই বলতে পারে না, শুধু নীরবে যত্ন করে বাঁচায় সেই ভালোবাসাকে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ ছন্দে গানে পর্বে আমি ছিলাম আপনাদের সঙ্গে কিছু প্রেমের কবিতা নিয়ে। শ্রোতা বন্ধুরা, এবারে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।

0: আকাশবাণী আগরতলা।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমানো রোগী অসেবনা হার নাই যত অন্য খাকাহামিয়া ভারত নুংতাইনি নিন্নুকুনি বড় রোগ নিশা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাংয়াও চুবা মুরুই দং ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ডস নামনা নি সামু খলাই জাগি দং ক্যাম্প সাখাম নগ তাই নব নগ চিনি বদল নি বড় রোগ খাঙ্গি দং নি নিন্নুকুন চুগুই তংখে দিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ও ওয়েবসাইট বিশিংতি এবার আয়ুষ্মান আয়ুষ্মান কার্ডস নামে মাননাই সা কাহাম না রুকনা যতনি মানথাই আয়ুষ্মান উঙ্কুন যতনি নুকুম তেইব কাহামকে সিনানি বাকি টোল ফ্রি হেল্পলাইন 14555 এবা 1800 3453 797 ও নাম্বারও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিও চিত্ত দেববর্মা তিনি ককটুমা বুভাগ রকা লোক হামক্রাই সামুং টাংমাও মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বিচিনু চিপা পুংসুকমানোর গে বসকাং অক্টোবর তালনি সালচিনি ও হাস্টে ও সংসার জাগানে সেবা জ্যোতি কলজ যাত্রা হাস্টে চংবরি কমিশন এডিসি ভিলেজ কমিটি কাইনুনি আসুকথাই কাইটাম্ব তাইসা বুট নাহানি ককচাপকা কেন্দ্রনে হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হুকবার খালাইনেরকনি ফচলনি রাংমারি কাহামকে মানা বাকে হাপাং দাল বিদাল লামরমই সামুং টাঙ্গি টঙ্গু এশিয়ান গেমস ভারতীয় কাইনি রাংচাকনি ইয়াকমু মানখা তাবু ককটমা সুক্রুবই লুকু হামক্রাইতাই লুকু হামজাক মঙ্গ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বিচিনি চিপা পুংসমান রগে বসকাং অক্টোবর তালতিন সালচিনি ও হাস্টেও সংসার জাগান সেবা জ্যোতি কলজ যাত্রা আরও টঙ্গান সাইকেল তাই বাইক রেলি নকুবই নাইডটক হিমবটক ও সামুং বুতং কাহামকে চারি তিসানা বগে তিনি তাংন কতর বেড়াইক্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী নাচুক ফাংবাই কগলাম পানা কাছা সংজাকা

0: মন্ত্রী হাস্তিন যত জেলা নাইকল ফাংরক বাই বাজওয়ালটি কগলাম সালাইকিয়াটাই অ পান্ডা সংজানা নতুই সুকুরবুই নামমনি দায়িকা পান্ডব মঞ্জকা এমএলএ অভিষেক দেবরাই ককটুমতাই হুকুমু নাইকুনি তাংফং কিরণ গীতে তাই দাগি ফাং বিশ্ব ভট্টাচার্য আকর্ষণ হাস্তে চংমরি কমিশন এডিসি নি বিলেজ কমিটি কাইনি আচুকথাই কাইতম্ব তাইসা বুট নাহানি ককচাপকা তিনি সানজাও তাংন কতর ককটুমা থুমনের উঠুম্ব হাস্তে চংমরি কমিশনার প্রদীপ চক্রবর্তী সাকা মাতাবাড়ি ব্লকনি গামারিয়া এডিসি বিলেজ কমিটি নি আচুকথাই কাইনি তাই অমরপুর ব্লকনি পাহারপুর এডিসি বিলেজ কমিটি নি আচুকথাই কাইছব বসখাং অক্টোবর তালনি সালতাম্ব ফুংনি দামচিনি সিমি বুট নাহার জাগান বতাইব সাকা মাতাবাড়ি ব্লকনি আচুকথাই কাইনিও বুট ইয়াচাকমা কেসেকেরং উমানী কক সিটা মানখা তাই অমরপুর ব্লকনি আচুকথাই কাইছব বাতাই মুংনি মারি করজাক টংমনি কক শিলচা মুং কাসাকা হাস্তানি ব্লক ব্রীচিনুই ইয় মিয়া সংগ্রাচাক বিলেজ কমিটি চংবরিব যত বুট ক্লাইকা রাও চারশিসা দশমিক বুক চাছা হাস্তে চংবরি কমিশননি পাইথা ককথমরগৈ চোলারক বুট খা রাও চারশি দশমিক নই সা তাই বুড়িরক বুট খা রাও চারশিসা দশমিক চার চোলারং সাই বুড়িরক বুট রিমানী গবাং খা যতনি সাই গবাং বুট ক্লাইকা সালগ্রা হাঙ্কনি চার চার ব্লক রাও চারশি চুকু দশমিক নই বা আবুনি উল তঙ্গো পোয়াং বারিব রাও চারশি চুকু দশমিক বুক চা দক রাও চাচিবানী গবাং বুট ক্লাইকা ব্লক কাইচিব আবরকা রূপাই সরিব রাও চাচিসিনি দশমিক থামসিনি জুলাই বারিব রাও চাচিডক দশমিক ডক চার বিশি নগর রাও চাচিডক দশমিক ডক থাম তাই রয়েছা বারিব রাও চাচিডক দশমিক থাম চার আবনকারী রিসুমুক ব্লক রাও চাচিডক দশমিক নৈসা গঙ্গানগর রাও চাচিডক দশমিক বুক চা নৈ কুমারঘাট রাও চাচিবা দশমিক বা চা তাই চন্দীপুর ব্লক রাও চাচিবা দশমিক সাত থাম কেন্দ্রনি হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাকা হুকবার খাইনের বরংনি ফলিজাক ফচলনি রাংমারি কাহামকে মানাবাগৈ হাপাং কাইসা দাল বিদাল লামরমই সামুটাঙ্গি তঙ্গ তিনি দিল্লি কটালো সংযোজাক জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026 সালনি সালো কক নারথনি মোচাং চৌহান কগ্রকা হুকবার খাইনের রংনি মানৈ খুনৈন হাপাং পাইনানি তাই ডাক্তিন বরকনি রাংমারি রনাবাগৈ নামনে ইয়াপিরি রমজাকা হাস্তানি হুকবার মন্ত্রী রতনলাল নাথ অ সম্মেলন কক নারথানি হুকবার হামক্রাইনি বাগৈ প্রধানমন্ত্রী ফচল বিমা যোজনা ও তাইব ক্যাশ ককচাপ নারনানি বাগৈ কবকা দিল্লি কটালো তিনি হাস্তেপা ইন্দ্র সেনা রেডি নালো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাই মালাইকা আগরতলা লোকভবনী বখাক্রী অকক্টমা সাইমানজাক্কা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্টমা খনাই তংবায়ু আকাশবাণী ককটমা আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপস ফলো খাইডি হডালাম্ব ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা আপডেট মানা খাই এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গেন মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লোক হামক্রাইন সিমি হা কতন হামক্রাইন সামুং বাই গদালই তাবুক জরা যাইকি বাদ যাই আচাগৈ লোক হামক্রাইন সামুঙ্গ বিশি নৈচিবা পুংসুকা সেবাতাই কাহাম নাইকল মুংনি ওয়ানসুক মুংবাই কেন্দ্র হাপাং নৈসাই ব্রীচি সিনি বিশিনি বিশিং হামসাজাক ভারত সোনামতি সানা নাহারৈ চয়াই সামুং টাঙ্গি তঙ্গু বিশিংনি হামক্রাইতে হদানি ফান টুবুমানি বিশিংটৈ অ সাকথারমুং বরক লাংমাও কাহামনি সেলাইমুং টুবুকা তিনিও আলাদা চয়াই সেবা সংকল্প অভিযান চংনরং থানি মাই গভ প্লেটফর্মনি বিশিংটৈ রাম মান্ডব টংরাইদন হজাক বাংরিমুংনি সিচারিপমানি নতুয়ী কক খালায়েন
1: রাম মান্ডব আবো কাইসা মান্ডব সিমিয়া ভারতনি হুকুমু টংরাইদানি কাইসা কথাং ফুনুক মারি কুসুম কুসুম জরা রমই রামনি লাংমা বিনি সামং তাংলাংমা লুকু রকনি বাকি কাইসা কাহাম ফুনুক মারি অযোধ্যানি রাম মান্ডব ও লাইবুমান কতাল আচাই সঙ্গে বস্কাঙ্গ খোসাই তিসাকা অ মান্ডব লাইবুমা বাই তাবুক জরানি বিশিং গদাল রুমানি জাইজর আরো পৈতুনি লগি লগি সকাং জরানি লাইবুমা হুকুমু টংরাইদা সাইমান্না মুচুংমা বাংরবো আবনি বাগিনো রাম মান্ডব মান্ডব তিমিয়া আবো কাইসা লাইবুমানো মৈতু খাইমা হুকুমু রমই তিসামা তাই থিনাংনি আজাইসংনি থানি টংরাইদানি খাইথাইনো সাইমান রানানি কাইসা।

0: কাটলাম। সুমন ভট্টাচার্য কক্থুম কক্তমা খতলনিশমি আং বিপুর্ণা আকাশবাণী আগরতলা।
1: তিনি ওয়াল হার্ট ডে বখানে বেমান কাসুনাতা হায়ুং গনাঙ্গই আবনি সাম্পলি ক্লাইমান হজা ক্লাইমুং বাংরিনা নাহারই বিশি ব্রুম অ সেপ্টেম্বর তালনি তিনি হায় অ সাল পালাইজগো হদালাম তৈ কেন্দ্রের সাকতাম নুকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা সাকা অ সাল লুকরগ্ন বখানি বেমারগনি হজাক টংমুংনি কক্রগ্ন সাইমান্না সাক কাহাম টংনানি রায়দা তাই জরাতই সাক নাইজাকনানি খাটং দিব ওয়াল হার্ট ডে নি তাকলাইনি ওয়ানসুমা ককা ডু নট মিস এ ব্যাট আপনারগে তিনি আগরতলানি জিপিপি সাকাম নগ হজাক খ্লাইমুংনি তাংবতাং কাইসা পালাইজাকা আরও মানজাকা মুংগনাং বখানে বেমার নাইকরং ডক তাই মুংগনাং সাক নাইনাই প্রদীপ ভূমিক আকর্ষণ থংলাইমানি ককটুমা এশিয়ান গেমস ভারত তিনি কাইনি রাংচাংনি ইয়াকুমু মানকা নিরু দান্ডা বরিরকনি ইন্ডিভিজুয়াল ট্রেক ইভেন্ট রাংচাংনি ইয়াকুমু কপ্লাইংকা আবনি লগি লগি বরিরকনি ফোর ইন্টু ফোর হান্ড্রেড মিটার রিলে খাসিক মুংনি বাতাইলামেও রাংচাক ইয়াকুমু মানকা ভারতনি বরি বদল বেবাক মিলগৈ ভারতনি তাবচাক জরা ইয়াকুমু মানমানি বাংমারি ইংখা কাইডক রাংচাক খবুই কাই বাঁচি নই বসকা অক্টোবর তাল সাল পুইলানি সিমি উদয়পুরনি জামজুরি থংখলাও শারদীয় ইস্ট জুন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 চেঙ্গজাগনে অ বাতাইমুঙ্গ ত্রিপুরান কারী আসাম ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ তাই বিহার মানজাগনে বাতাইমুঙ্গ চেঙ্গই রেওনে হাস্তেপা ইন্দ্রসেনা রেডি নালো তাবু নবর্তিবানি ককটুমা ভারতের নবরতিবের বেডেক সাকা বঙ্গোপসাগর আচার্যাক তলেনি নবর শিবসামাবাই তিনি হরনি বিশিংন নবর হেলেংসাউই মায়ানমানি তৈরকুংনি সিমি সালগ্ল সালকা বাংলাদেশনি ফাইচিং শিবসাই থাঙ্গিমানো আবাবাই মিজোরাম ত্রিপুরাতাই উত্তর সালকা বঙ্গোপসাগরনি ফাইচিং শিবসাই থাঙ্গিমানো আবনি বাকি বুসকাং দাম ব্রিচি চার ত্রিপুরা নখবই নাগাল্যান্ড মণিপুর তাই মিজোরামনি জুদা জুদা থাই আচমসা নবর কত শিবসা ওয়াতে ওয়াইমানো ইয়াং আগরতলা নবরতিবের নাইকুং সাকা খনা হাস্তেও সালনি তুকমারি সাকাও 35.2 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 97 ডিগ্রি সেলসিয়াস গানে গিনেও টঙ্গইমানো তিনি সালনি তুমারি সাকাও টঙ্কা 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামাও 96 ডিগ্রি সেলসিয়াস পাইথাগো ককটমা বুবাগ্র তাই বেশ পড়ব লুকো হামক্রাই সামুং টাংমাও মন্ত্রী বক্রকনি বিশি নুচিবা পুংসমান রুগই বসগাং অক্টোবর তালনি সালচিনি ও হাস্টবা সঙ্গে সেবা জ্যোতি কলজ যাত্রা হাস্টে চংমরি কমিশন এডিসি ভিলেজ কমিটি কাইনি আসুকাই কাইটামো তাইসা বোট নাহানি কক চাপকা কেন্দ্রনি হুকবার মন্ত্রী সাকা হুকবার খ্লাইনে রোগনি ফসলনি রাংমারি কাহামকে মানা বাগে হাপাং দাল বিদাল লামরমই সামুং টাঙ্গি টঙ্গ এশিয়ান গেমস ভারত তিনি কাইনি রাংচাংনি ইয়াকমু মানকা কক তুমা তিন বাগে অরণ্য পাইখা ওলনি কক্তমা আওয়াই গানে খনা পুং দামচিনি সতি ব্রিজিব
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান। ক্যাম্পে, হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার। আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য নির্বাচন কমিশন এডিসির দুটি ভিলেজ কমিটির তিনটি আসনে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। জনকল্যাণ এবং জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে 7ই অক্টোবর রাজ্যে সেবা জ্যোতি কলস যাত্রা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। আজ এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এলো জোড়া স্বর্ণপদক। রাজ্য নির্বাচন কমিশন এডিসির দুটি ভিলেজ কমিটির তিনটি আসনে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ চক্রবর্তী জানান, মাতাবাড়ি ব্লকের গামারিয়া এডিসি ভিলেজ

0: এর দুটি আসনে এবং অমরপুর ব্লকের পাহাড়পুর এডিসি ভিলেজ কমিটির একটি আসনে আগামী 13 অক্টোবর সকাল 7টা থেকে ভোট নেওয়া হবে। তিনি বলেন, মাতাবাড়ি ব্লকের দুটি আসনে ছাপ্পা ভোটের অভিযোগ পাওয়া গেছে এবং অমরপুর ব্লকের আসনটিতে নির্বাচনী প্রতীক চিহ্নে গোলযোগ ধরা পড়েছে। রাজ্যের 44টি ব্লকে গতকাল অনুষ্ঠিত ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোট পড়েছে 81.01%। রাজ্য নির্বাচন কমিশনের চূড়ান্ত হিসাব অনুযায়ী পুরুষ ভোটারের ভোটদানের হার 80.21% এবং মহিলা ভোটারের হার 81.8%। অর্থাৎ পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার বেশি। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ ত্রিপুরা সাঁচাদ ব্লকে 89.25%। এরপরই রয়েছে পোয়াংবাড়ি 89.06%। 85% বেশি ভোট পড়েছে মোট 10টি ব্লকে। এগুলি হল রুবাইছড়ি 87.37%, জোলাইবাড়ি 86.68%, বিসিনগর 86.63%, রৈশাবাড়ি 86.38%। এছাড়া ঋষ্যমুখ ব্লকে 86.21%, গঙ্গানগর 86.02%, কুমারঘাটে 85.58% এবং চণ্ডীপুর ব্লকে 85.13%। রাজ্যপাল ইন্দ্র সেন রেড্ডি নাল্লু আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আগরতলায় লোকভবন সূত্রে খবর জানা গেছে। জনকল্যাণ এবং জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে আগামী 7ই অক্টোবর রাজ্যে অনুষ্ঠিত হবে সেবা জ্যোতি কলস যাত্রা। এতে থাকবে সাইকেল ও বাইক র্যালি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচিকে সফল করতে আজ সচিবালয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। পর্যটনমন্ত্রী রাজ্যের সবকটি জেলার জেলাশাসকদের সঙ্গেও ভার্চুয়ালি মত বিনিময় করেন এবং অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিভিন্ন নির্দেশ দেন। শ্রী চৌধুরী এই কর্মসূচিতে কলেজ স্তরের ছাত্র যুবাদের বেশি করে অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। 7ই অক্টোবর সকাল 11টার আগে সেবা যদি কলস যাত্রা কর্মসূচি সম্পন্ন হওয়ার পর সকাল 11টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। সভায় বিধায়ক অভিষেক দেবরায়, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আপনারা মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে রাম মন্দির সভ্যতা সচেতনতার পুনর্জাগরণ সম্বন্ধে শুনবেন।
1: অযোধ্যায় রাম মন্দির শুধু একটি মন্দির নয়, ভারতীয় সভ্যতা ও সাংস্কৃতিক অতীতকে মনে পড়ানোর এক গুরুত্বপূর্ণ প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে রাম ভারতীয় চেতনায় ন্যায়, কর্তব্য, মর্যাদা ও মানবিকতার প্রতীক। আজ অযোধ্যায় রাম মন্দির সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে আরও দৃশ্যমান করে তুলেছে। এ যেন ইতিহাসের সঙ্গে বর্তমানের এক সেতুবন্ধন, যেখানে বিশ্বাসের পাশাপাশি উঠে আসে নিজের শিকড়, সংস্কৃতি ও সভ্যতাকে জানার আকাঙ্ক্ষা। রাম মন্দির তাই শুধু একটি স্থাপত্য নয়, এটি ঐতিহ্যকে স্মরণ, সংস্কৃতিকে ধারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সভ্যতার মূল্যবোধ পৌঁছে দেওয়ার এক প্রতীক। অযোধ্যা থেকে যেন প্রতিধ্বনিত হচ্ছে এক বার্তা, নিজের শিকড়কে জানুন, ঐতিহ্যকে সম্মান করুন আর মানবিক মূল্যবোধকে জীবনে ধারণ করুন। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: আজ ওয়ার্ল্ড হার্ট ডে। হৃদরোগ, এর প্রতিরোধ এবং বিশ্ব জুড়ে এর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর 29শে সেপ্টেম্বর এই দিবস পালন করা হয়। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, এই দিনটি মানুষকে হৃদরোগের সতর্কবার্তাগুলো চিনতে, স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি গ্রহণ করতে, ঝুঁকির কারণগুলো নিয়ন্ত্রণে রাখতে এবং সময়মতো চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করে। কেন্দ্রীয় মন্ত্রী হৃদযন্ত্রের সুরক্ষা ও হৃদরোগ প্রতিরোধের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ওয়ার্ল্ড হার্ট ডের এবছরের মূল ভাবনা ডোন্ট মিস এ বিট। এ উপলক্ষে আজ আগরতলায় জিবিবি হাসপাতালে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞগণ। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক হৃদযন্ত্র সুস্থ সবল রাখার লক্ষ্যে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরলের মতো ঝুঁকি নিয়ন্ত্রণ করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং

0: খান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য ও লাভজনক মূল্যবান তা নিশ্চিত করতে সরকার এক বহুমুখী কৌশল নিয়ে কাজ করছে। এই কৌশলের মধ্যে রয়েছে ফসল তোলার পরবর্তী ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক উপায়ে গুদামজাতকরণ এবং বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করা। আজ নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এর দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী চৌহান আশ্বাস দেন, ন্যূনতম সহায়ক মূল্যে অড়হর, কলাই এবং মসুর ডালের 100% সরকার ক্রয় করবে এবং 48 ঘণ্টার মধ্যে কৃষকদের অর্থ প্রদান নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, ভারত আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে তৈরি হওয়া নতুন সুযোগগুলোকে কাজে লাগিয়ে দেশের কৃষি পণ্য ফলমূল, শাকসবজি ও খাদ্যশস্যকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করবে। শ্রী চৌহান বলেন, এর ফলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং ভারত বিশ্বের দরবারে এক প্রধান খাদ্যভাণ্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নির্দেশিকায় আরও কিছু বিষয় অন্তর্ভুক্ত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব রাখেন। তিনি বলেন, ত্রিপুরায় গত রবি মৌসুমে 25,000 হেক্টর জমিতে হাইব্রিড ধান, 9,500 হেক্টর জমিতে রবি ডাল এবং 9,700 হেক্টর জমিতে রবি তেলবীজ চাষ করা হয়েছে। রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে আজ কৈলাস শহরের চণ্ডীপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গন মিলন সেবা কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন করেন সমাজকল্যাণ সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। বক্তব্য রাখেন চণ্ডীপুরের গ্রাম প্রধান জ্যোৎস্না রানী দাস, সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে 2 জন সন্তান সম্ভবাকে পোষণ সামগ্রী শিশুদের উপহার প্রদান করা হয়। তাছাড়া বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাদের শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয়। গোমতী জেলার কাঁকড়াবনের রাজধরনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আজ নবম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন করা হয়। এবছর পোষণ মাসের মূল ভাবনা আমাদের অঙ্গনওয়াড়ি আমাদের দায়িত্ব। পুষ্টি, স্বাস্থ্য ও শিশুদের প্রাথমিক বিকাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তরের গোমতী জেলার আধিকারিক বিপ্লব ঘোষ। উপস্থিত ছিলেন কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা, ভাই চেয়ারম্যান প্রণব দাস প্রমুখ। বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে আজ সোনামুড়া মহকুমার মতিনগর এলাকা থেকে প্রায় 25 লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করেছে। এই অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোনামুড়ার কাস্টমস সুপারিনটেন্ডেন্ট অলোক কুমার খবর জানিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর এসপিআর কর্পসের উদ্যোগে আজ আগরতলার মিলিটারি স্টেশনে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও শক্তি ও সম্পদের অপচয় কমানো ইত্যাদি নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনীর আধিকারিকরা স্বচ্ছতাই সেবা 2026-এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আজ রাতের মধ্যে দুর্বল হয়ে মায়ানমার উপকূল থেকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ অভিমুখে অগ্রসর হবে। এই নিম্নচাপটি মিজোরাম, ত্রিপুরা ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী 48 ঘণ্টায় ত্রিপুরা সহ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের বিভিন্ন স্থানে দমকা হওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল রাজ্যের দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 87 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। এশিয়ান গেমসে আজ ভারতের ঝুলিতে এলো জোড়া স্বর্ণপদক। নিরু ধান্দা মেয়েদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা জিতলেন। এর পাশাপাশি মেয়েদের 4x400 মিটার রিলে দৌড়ে সোনা পেয়েছে ভারতীয় মহিলা দল। 6টি সোনাসহ সব মিলিয়ে এ পর্যন্ত ভারতের পদক সংখ্যা হয়েছে 52টি। আগামী 1 অক্টোবর থেকে উদয়পুরের জামজুড়ি মাঠে শারদীয়া ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2026 শুরু হবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 5 অক্টোবর পর্যন্ত। এই টুর্নামেন্টে স্বাগতিক ত্রিপুরা ছাড়াও আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার অংশগ্রহণ করবে। 1 অক্টোবর সকাল 8:30 টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্য নির্বাচন কমিশন এডিসির 2টি ভিলেজ কমিটির 3টি আসনে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। জনকল্যাণ এবং জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে 7ই অক্টোবর রাজ্যে সেবা জ্যোতি কলস যাত্রা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। আজ এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এলো জোড়া স্বর্ণপদক। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা। শ্রোতাবন্ধুরা, আজ কিন্তু বিশ্ব হৃদয় দিবস। শ্রোতাবন্ধুরা ভাবুন তো, এই আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু এটি, আর যেটি নিরলসভাবে কাজ করে

0: যাচ্ছে আমাদের শরীরকে ভালো রাখার জন্য। হৃদযন্ত্রের বিভিন্ন রোগ এবং চিকিৎসা নিয়ে কথা বলবো, আর এই কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক শিব শেখর দত্ত। সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বর। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: প্রথমে যেটা বলবো, আজ কিন্তু একটি বিশেষ দিন, তো এই বিশেষ দিনে যারা অনুষ্ঠান শুনছেন ওদের জন্য কি বলতে চাইবেন একদম প্রথমে?
1: দেখুন, আমাদের

0: হবে।
1: হুম হুম
0: এবং ভগবান আমাদের একটাই শরীর দিয়েছেন, দুটো তো শরীর দেননি যে আমরা রিপ্লেস করে নেব। যার জন্য এই শরীরের যত্ন নেওয়া উচিত, এবং এছাড়া কোনো উপায়ও নেই। আর আমাদের অনেক রকমের চিন্তাধারণা, আমাদের বিভিন্ন আমাদের ব্যস্ততা জীবনে, আমরা অনেক সময় নিজের কর্মক্ষেত্রে, পরিবার নিয়ে, সব কিছু নিয়ে দেখবেন আমাদের অর্থ সম্পদ চাকরি যত মাথা ব্যথা থাকে, কিন্তু যখন দেখবেন কেউ অসুস্থ পড়ে তখন কিন্তু সেটাই একমাত্র চিন্তার কারণ হয়। যার জন্য এটাই বলে দিচ্ছে যে স্বাস্থ্যই সম্পদ, এবং এই সম্পদের রক্ষা করা আমাদেরই দায়িত্ব। অনেকে বলেন যে আমাদের দায়িত্ব, আমি বলি যে আমাদেরই দায়িত্ব, প্রত্যেকের সেই দায়িত্ব নিতে হবে, এছাড়া তো উপায়ও নেই। আর আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস বলছে, আমি বলবো প্রতিটি দিনই বিশ্ব ওয়ার্ল্ড হার্ট ডে, কারণ এই একটা মাত্র যন্ত্র, ধরুন আমরা কিছু কাজ করছি, টায়ার্ড হলাম, বসে গেলাম, আমি আমাদের পেশেন্টদের বা আমার স্টুডেন্টদেরও সবসময় একটা কথা বলি যে সব কিছু বন্ধ হতে পারে, তোমার হৃদয় বা হৃৎপিণ্ড বা হার্ট কিন্তু এক সেকেন্ডের জন্য বন্ধ হতে পারবে না, কারণ ওটা বন্ধ হলো মানেই সব শেষ। যার জন্য এটা চালু আছে বলে আমরা চালু আছি। এটাই আমার মনে হয় এইবারের যে বিশ্ব হৃদয় দিবস সেটার এই যে স্লোগানটা এরা দিয়েছে, ডোন্ট মিস এ বিট, কারণ ইউ ক্যানট মিস এ বিট। একটা বিট মিস হওয়া মানেই অনেক বড় ব্যাপার হয়ে গেল। সুতরাং এর চেয়ে সঠিক পাঞ্চ লাইন বা ট্যাগ লাইন আমার মনে হয় হতে পারতো না।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু। হ্যাঁ আমরা হৃদয় নিয়ে কথা বলছি। শ্রোতা বন্ধু আপনার সমস্যা নিয়ে অন্য কোনো দিন কথা বলবো, কিন্তু আজ নয়। যেটা ডাক্তারবাবু বলছিলেন যে প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে হৃদযন্ত্র সেটা কিভাবে কাজ করে আমাদের শরীরের জন্য।
0: দেখুন হৃদযন্ত্র তো আমাদের অনেকেই ভাবে যে আমাদের হৃদযন্ত্র কোথায় আছে বা হৃৎপিণ্ডটা কিভাবে, হার্ট যেটাকে বলি, হৃদযন্ত্রটা বুকের মাঝখানে আছে, দুটো ফুসফুসের মাঝখানে আছে। এবং আমরা যদি ভাবি প্রত্যেকে, আমরা যদি নিজের বাহাতের মুঠো যদি বন্ধ করি, সে বাহাতের মুঠোর সমান হচ্ছে আমাদের হৃৎপিণ্ডটা। এবং এটা প্রতিনিয়ত জন্মর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের হৃৎপিণ্ডটা কিন্তু চলেই যাচ্ছে,
1: কাজ করেই যাচ্ছে।
0: এবং এটা এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছে না, বন্ধ হতে পারবে না। আর এটার অনেকে দেখবেন আমরা হৃৎপিণ্ড বা হৃদয়টা যখন চলছে, এটা কিন্তু আমাদের বুঝতেও পারি না আমাদের চলছে। তার কারণ হচ্ছে আমরা ঘুমের মধ্যে ওটা চলছে, আমরা যখন লক্ষ্য করছি না তখনও চলছে। আর এটাকেই যখন, এটার গতি আমরা অনেকে বলি, আমার অনেকেই বলেন যে আমার হৃদয়ের গতি চলছে 100, আমার তো 60 হয়ে গেল। দেখুন দুটোই নর্মাল, 60ও নর্মাল, 110ও নর্মাল, দুটোই নর্মাল।
1: ডাক্তারবাবু আমরা অনেক সময় কিন্তু হঠাৎ করে আমার এটা বেড়ে গেল বা কমে গেল একদম ভয় পেয়ে যায়।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো যাদের হৃদয়ের গতি হঠাৎ করে কমে গেল বা হঠাৎ করে বেড়ে গেল, তখনই আমরা বুঝতে পারি যে কিছু একটা অনুভূতি অ্যাবনর্মাল হচ্ছে হৃদয়, মানে আমাদের শুধু বুকের ভেতরটা যেন কেমন করছে। অনেকেই বলতে পারে না যে কি করছে, কিন্তু ওরা বলতে পারে না এতটুকু যে আমার বুকের ভিতর কিছু একটা হচ্ছে, হয়তো ব্যথা হচ্ছে কিছু, কিন্তু বা চাপ মনে হচ্ছে, ভার মনে হচ্ছে, বা হয়তো কিছু একটা অস্বস্তি হচ্ছে। অল দিস সিমটমস আর অ্যাকচুয়ালি রিলেটেড টু হার্ট। ধরুন আমার হঠাৎ, অনেকে বলবেন যে মনে হচ্ছে বুকের ভেতরটা ভার, হয়তো প্রেশার বেড়ে গেছে। অনেকে বলবেন যে বুকটা ধড়ফড় করছে, যেটাকে আমরা বলি পালপিটেশন। আবার অনেকে বলে যে বুকটা ব্যথা করছে, ইট কুড বি এ সাইন অফ হার্ট অ্যাট্যাক, বা আমরা যেটাকে অ্যাঞ্জাইনাও অনেক সময় বলি, হার্ট অ্যাটাকের আগের কন্ডিশনগুলো। তো বুকের ভেতর যদি কোনো রকমের অস্বস্তি হচ্ছে, সেটা রিলেটেড টু, মোস্ট রিলেটেড টু হার্ট। এবং এটার জন্য আমাদের খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ এটার জন্য ওয়েট করা চলবে না। আমি যেটা বললাম, কারণ হার্টের জন্য টাইম ইজ মানি অ্যান্ড টাইম ইজ হেলথ, এটার জন্য একটুও যদি মুহূর্ত দেরি করি তাহলে অনেক বড় গণ্ডগোল হওয়ার প্রবাবিলিটি থেকে যায়।
1: ঠিক। একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোনে আছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার।
2: হ্যাঁ, নমস্কার।

0: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
0: হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার।
1: হ্যাঁ বলুন।
0: না বলছি ডাক্তারবাবুকে বলছি।
1: হ্যাঁ ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন আপনার কথা।
0: না বলছি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলছেন, আমার মতো অনেক শ্রোতার খুব উপকার হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এটা একটা মূল্যবান জিনিস, একটা হার্ট দিতে এটা বলার সুবর্ণ সুযোগ আমরা পাচ্ছি। একটা প্রশ্ন ডাক্তারবাবু, এই যে প্রেশারটা আপ ডাউন করে, এটার কারণটা কি আমি বুঝতে পারি না। অনেকে বলে যে প্রেশার বেড়ে গেল, আবার এই কমে যাচ্ছে, এটার বিষয়টা কি? আর কোলেস্ট্রলের ব্যাপারটা, এটা আমাদের কিভাবে মেনটেন করা, এটার কার্যকারিতাগুলি কি ভাবে এফেক্ট করে যদি একটু বলেন হার্টের ক্ষেত্রে, তাহলে উপকৃত হব।
1: হ্যাঁ ধন্যবাদ, সঙ্গে থাকুন। উনি যেটা বলছিলেন যে প্রেশার হঠাৎ করে কমে যাচ্ছে বা কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সেটা কেন হয় আর সেটার এফেক্ট কি কিছু হৃদযন্ত্রের উপর পড়ে?
2: দেখুন, অনেক পেশেন্ট থাকে যাদের অলরেডি হাইপারটেনসিভ এবং কোনো মেডিসিন নিচ্ছেন, ওদের যদি ডোজ যদি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয় তখন কিন্তু প্রেশার বেড়ে কমে যাওয়ার চান্স থাকে। অনেকেই বলেন যে ডাক্তারবাবু আমার প্রেশারটা তো ইদানিং বাড়ছে কমছে, বাড়ছে কমছে না, হয়তো বেড়ে আছে, সেটা নর্মাল হচ্ছে এবং হয়তো ওষুধ বন্ধ করে দিলে আবার বেড়ে যাচ্ছে। তো এটা আমাদের বা পেশেন্টদের যেটা ধারণা যে বাড়ছে কমছে, সেটা কতটুকু বাড়ছে এবং কতটুকু কমছে সেটা জানা অত্যন্ত জরুরি। কারণ না হলে ওনারা অনেক সময় বলেন যে আমার তো নর্মালি ছিল 160-100 ছিল, আর যখন ওষুধ খাচ্ছে তখন কমে যাচ্ছে, হয়ে যাচ্ছে 120-80। তখন আমি বলি দ্যাট ইজ পারফেক্টলি নর্মাল, আপনি কমছেন কেন বলছেন, আপনার নর্মাল আছে। আর কোলেস্ট্রলটা সম্বন্ধে অনেকেরই ভুল ধারণা থাকে, সবাই ভাবে সব কোলেস্ট্রলই হয়তো ভালো বা হয়তো সব কোলেস্ট্রলই খারাপ। আমাদের কোলেস্ট্রলের মধ্যে কিছু ভালো কোলেস্ট্রল আছে, কিছু খারাপ কোলেস্ট্রল আছে। যেমন ধরুন আমরা যেটাকে বলি টোটাল কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড, আপনারা হয়তো শুনেছেন, এলডিএল, ভিএলডিএল, এগুলো হচ্ছে গিয়ে খারাপ কোলেস্ট্রল। আর এইচডিএল বলে একটা আছে, অনেকে বলেন যে আমার এইচডিএল অনেক বেশি গেছে, আমার তাহলে কি কোলেস্ট্রল বেশি? এইচডিএল ইজ এ গুড কোলেস্ট্রল। সুতরাং কোন কোলেস্ট্রলটা বেশি আছে বা কোন কোলেস্ট্রলটা কম আছে সেটার উপর নির্ভর করছে, ওটা বোঝানোর জন্য কিন্তু আমাদের অনেক জরুরি আছে। না হলে আমরা অহেতুকভাবে অনেকেই ভাবে যে আমার কোলেস্ট্রল কমছে বাড়ছে। দেখুন একটা জিনিস, মানুষের শরীর, আমাদের শরীর যেটা আছে সেটা সব কিছুই বাড়বে কমবে। আবার অনেকে দেখবেন বলে ডাক্তারবাবু আমি বাড়িতে দেখেছিলাম আমার প্রেশার ছিল 134-80, এখন দেখছি 130/80, এটা কীভাবে হয়ে গেল? আমাদের যেহেতু বডিটা একটা ডাইনামিক প্রসেস, সুতরাং ব্লাড প্রেশার হোক, শ্বাসের গতি হোক, যেমন আমাদের মুড চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত, ব্লাড প্রেশারটাও ডাইনামিক। এবং ইট ইজ কোয়াইট নর্মাল যে ডান হাতের প্রেশার আর বাঁ হাতের প্রেশার অ্যাবনর্মাল থাকবে, মর্নিংয়ের প্রেশার ইভিনিং প্রেশার মানে আলাদা থাকবে, দু মিনিটের অন্তরে যেটা প্রেশার নিলাম সেটাও ডিফারেন্স থাকবে, সেটাই নর্মাল। এই জিনিসটাও বোঝা দরকার আছে
1: আমাদের। দরকার। একটা ফোন নিয়ে নিচ্ছি আমরা। নমস্কার।
3: নমস্কার, আমি পাতারঘাট থেকে বলছিলাম। ডাক্তারবাবুকে নমস্কার, আপনাকেও নমস্কার।
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
3: আমি বলছি যে আজকে যে হৃদরোগ নিয়ে যে আলোচনা হচ্ছে হার্টের, আমি ডাক্তারবাবুকে বলছি যে আমি যদি কিছুক্ষণ হাঁটি তখন যেমন আমার একটু অস্বস্তি বোধ হয়, বা আমি যদি দুতলা তিনতলা সিঁড়ি বেয়ে উঠি তখনও মনে হয় যেন আমার একটু অস্বস্তি হচ্ছে, তখন শ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হয়। কিন্তু আমি এমনিতে এখনো আমি কোনো হার্টের ডাক্তার দেখাইনি, বা তখন আমি মনটাকে এসি একটা ট্যাবলেট অনেকদিন আগে একজন ডাক্তারবাবু আমাকে দিয়েছিল, সেই মনটাকে এসি ট্যাবলেটটা আমি খাওয়ার পরে কিছুটা সুস্থ বোধ করি। আর কিছুদিন আগে আমি হাঁপানিয়া হাসপাতালে গিয়েছিলাম, ডক্টর শ্রী অভিক চক্রবর্তী মহাশয়কে দেখিয়েছিলাম, উনি আমাকে সাজেস্ট করেছিলেন ডক্টর তপন দাস মহাশয়কে দেখার জন্য, অঞ্জন দাস, উনিও আমাকে দেখিয়েছেন। কিন্তু আমার এখন মনে হচ্ছে ডাক্তারবাবুকে তো আমার জানার যে আমাকে কোন সেই সমস্যা হতে পারে, যে আমি কিছুক্ষণ হাঁটলে একটা অস্বস্তি বোধ হয় এবং সিঁড়ি বিলে বা একটু বেশি একটু পরিশ্রম করলে মনে হয় যেমন আমার একটু শ্বাস প্রশ্বাস কষ্ট হয়,
1: শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর আপনি যেটা বলছেন যে মন্টেকেলসে আপনি খাচ্ছেন,
3: মন্টেকেলসে আমি খাচ্ছি, আর তাই বলছি যে ডাক্তার বলে যে মানে দেখার জন্য।
1: আপনার শ্রোতা বন্ধু বয়সটা কত যদি বলেন?
3: এখন আমার বয়স 56-57 হয়েছে।
1: আচ্ছা ধন্যবাদ, সঙ্গে থাকুন।
2: রাইট, আপনি শুরুতে জিজ্ঞেস করছিলেন আমাকে যে আমাদের হার্টের কাজটা কীভাবে করে। দেখুন হার্টের দুটো পার্ট, যারা সাধারণ যারা শুনছেন শ্রোতারা ওদের জন্য বলছি, হার্টটা একটা চারটা চেম্বার আছে। অন্যদিকে যদি দেখতে যে আমাদের একটা ডান দিকে দুটো চেম্বার আছে, বাঁ দিকে

0: দুটো চেম্বার আছে, আবার ওপরের দিকে দুটো চেম্বার আছে, নিচের দিকে দুটো চেম্বার আছে। এই যে চারটা বক্স আছে, এদিকের বক্সের উপরে দুটো বক্সের কাজ হচ্ছে সারা শরীর থেকে একদিকে ব্লাড আসছে, এরপর ওটা পাম্প হয়ে যাচ্ছে আমাদের ফুসফুসে, সেখানে অক্সিজেনের আদান প্রদান হচ্ছে যেটা আমরা শ্বাস নিচ্ছি, এরপর সেই রক্তটা ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আমাদের বাঁদিকের যে হার্টের পার্ট আছে সেটার উপরে ঢুকছে, এবং বাঁদিকের যে নিচের পার্টটা আছে সেটাকে আমরা যেটাকে বলি ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল যেটা বলি, সেটা থেকে শরীরের চারদিকে ছড়িয়ে পড়ছে। ইন আদার ওয়ার্ড, আমাদের শরীর থেকে চারদিকে ব্লাড আসছে, আর ফুসফুসের কাজ হচ্ছে প্রতি মুহূর্তে সেই ব্লাডটাকে পাম্প করে চারদিকে ছড়িয়ে দেওয়া। ইট ইজ লাইক এ পাম্প মেশিন, যেটা প্রতি মুহূর্তে আমরা যেটাকে বলি ছোটোবেলায় শুনেছেন হয়তো লাভডুপ করে চলে, সো বেসিক্যালি ওটা পাম্প আউট করছে, যেটার গতি আমরা বলি যে 70-80 per minute, 72 স্ট্যান্ডার্ড বলে, বাট দ্যাট ইজ নো স্ট্যান্ডার্ড, অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভ্যারি করে। এইবার এই হার্ট বলি বা আমরা যে হৃদয় আছে বা কার্ডিয়াক অ্যাক্টিভিটি, হার্ট ইজ এফেক্টেড বাই সো মেনি থিংস। একটা হচ্ছে যখন আমাদের বয়সের সঙ্গে সঙ্গে প্রেশার বাড়ে তখন আমাদের বুকে চাপ হয়, যেটা আমরা বলি ব্লাড প্রেশার থেকে। অনেকে বলেন যে আমার বুকে চাপ করছে, মাথা ব্যথা হচ্ছে, চলতে গেলে অস্বস্তি হচ্ছে, ভার ভার লাগছে। ইনি যেটা বলছেন সেটা হচ্ছে শ্বাসের প্রবলেম থেকে, কারণ আমি বললাম কারণ শ্বাস একটু হাঁটছেন, এটার দুটো প্রবলেম হতে পারে। যারাই ভাবছেন যে আমার একটু হাঁটলে একটু দম হয়ে আসছে, যেটাকে আমি বলি দম, এবং একটু দাঁড়িয়ে রেস্ট করলে ভাল লাগছে বা একটু ডিপ ব্রেথ নিলে ভাল লাগছে যেটা বলি আমরা, সেটা হচ্ছে আইদার হার্টটা লোড নিতে পারছে না। ধরুন আমি একটা ভারী ওজন নিয়ে হাঁটছি এবং কিছুটা হাঁটার পর আমার একটু পরে আমার দম নিতে হচ্ছে বা আমি আই এম ফিলিং টায়ার্ড, ঠিক সিমিলারলি আমার হার্টটাও ফিলিং টায়ার্ড, যার জন্য আমার অস্বস্তি হচ্ছে। এই ক্ষেত্রে ওনাকে হয়তো ডাক্তারবাবু যা বলেছেন সেটা ওনাকে বলেছেন মন্টেকেলস, ইটস অ্যান অ্যালার্জিক ট্যাবলেট, এটা অ্যালার্জির জন্য নেওয়া হয় এবং মোস্টলি এটা অ্যালার্জি প্রিভেন্ট করার জন্য নেওয়া হয়। যদি ওনার শ্বাসকষ্ট থেকে থাকে তাহলে ওটা দিয়ে উনি বেনিফিট হবেন, কারণ আমি যেটা বললাম হৃদয়ের সাথে কিন্তু ফুসফুস বা আমাদের রেসপিরেটরি সিস্টেমের একটা কানেকশান থাকে এবং রাইট সাইড হার্টের কানেকশান থাকে, এটাতে উনি বেনিফিট হতে পারবেন। কিন্তু যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে ওনার হার্টের কোনো প্রবলেম হচ্ছে। ইট ক্যান বি বিকজ অফ ব্লাড প্রেশার, ইট ক্যান বি বিকজ অফ স্লাইট হার্ট ফেলিওর, যেটা আমরা বলি যে এটা হার্ট ফেলিওরটা কমপ্লিট হচ্ছে না বাট একটু পার্শিয়াল হচ্ছে। উনি পরিশ্রম যখন করছেন তখন কিন্তু ওনার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। দেয়ার আর ভেরি ফিউ টিপস যেগুলো আমি পরে বলবো যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার, আমাদের সাধারণত বাঙালিদের জন্য, যে কীভাবে বুঝবেন যে আপনার হৃদয় সুস্থ আছে, আপনি সুস্থ আছেন।
1: ঠিক ডাক্তারবাবু, আলোচনায় ফিরবো, নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি।
2: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
1: শ্রোতা বন্ধুরা, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসছে সুস্বাস্থ্য অনুষ্ঠান নিয়ে। আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা আজ এই অনুষ্ঠানে কথা বলছি হৃদরোগ নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক শিবশেখর দত্ত। আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু আছেন ফোনে, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু। হ্যাঁ বলুন।
4: হ্যালো।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছি, বলুন।
4: আচ্ছা আচ্ছা, আগে প্রথমেই একটা কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
4: অনামিকা ম্যাডাম, আমি গত

0: গত মঙ্গলবার দিন ফোন করছিলাম, অরূপ রায় বর্মন আসলো, ডাক্তার অরূপ রায় বর্মন, আপনি ফোনটা রিসিভ করছেন না।
1: শ্রোতা বন্ধু, আজ আমাদের সঙ্গে আছেন শিবশেখর দত্ত, আপনি কি কিছু প্রশ্ন করতে চাইছেন?
0: ফোনটা তুলেন না কেন? ফোনটা তুলেন না।
1: শ্রোতা বন্ধু, আমরা ফোন যতটুকু আসে ফোন নিতে চেষ্টা করি। হ্যাঁ, যেটা আমরা কথা বলছিলাম যে কি লক্ষণ দেখলে আমরা বুঝব।
2: দেখুন, যেহেতু প্রোগ্রামটা মোস্টলি বাঙালিরা শুনছেন, বাঙালিদের জন্য আমি কিছু বেসিক টিপস বলছি কিভাবে বুঝতে পারবেন আপনি সুস্থ আছেন, আপনার হৃদয় সুস্থ আছে এবং শারীরিকভাবে আপনি সুস্থ আছেন। প্রথমত আমাদের দুটো জিনিস দেখতে হয়, যে আপনি স্থূল বা ওবেসিটি আছে কি না, প্রেশার আছে কি না, কী খাচ্ছেন, কীভাবে কন্ট্রোল করবেন ডায়েট, এগুলোর দিকে দেখতে হয়। কতটুকু এক্সারসাইজ করবেন, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যদি আমাকে কেউ বলে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, এই দুটোই হচ্ছে হৃদরোগ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ওবেসিটি বলি বা আমরা যেগুলোকে নন কমিউনিকেবল ডিজিজ বলি, এখন যেটা বেশি মাত্রায় চলে যাচ্ছে, সেটার জন্য একমাত্র ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। কিন্তু আপনি সেটা কীভাবে বুঝবেন? টিপ নম্বর ওয়ান আমি যেটা বলবো, যে আমরা যখন শার্ট পরি বা আমরা যাই ড্রেস পরি, আম্বিলিকাস বা নাভির লেভেলে আমরা যদি ফিতা নিয়ে যদি আমরা মাপি, তাহলে পুরুষদের ক্ষেত্রে, বয়স্কদের জন্য মানে অ্যাডাল্টদের বলছি, তাদের পুরুষদের জন্য কাট অফ হচ্ছে 90 সেন্টিমিটার বা ইন আদার সেন্স 35 ইঞ্চ, ফিমেলদের হচ্ছে 80 সেন্টিমিটার বা 31.5 ইঞ্চ।
1: সেটা একদম পারফেক্ট আমরা ধরে
2: নিলাম। আমি আবারও বলছি 90 সেন্টিমিটার এবং 80 সেন্টিমিটার পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য। যারাই শুনছেন আপনারা আজকে বা কালকে ফিতা নিয়ে ওটা মেজার করে নেবেন, ওটার যদি বেশি আসে তাহলে আপনার ওবেসিটি আছে, এবং যদি ওবেসিটি থাকে তাহলে আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার দুটোরই রিস্কে আছেন, নাম্বার ওয়ান। সেকেন্ড আমি বলবো যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি সুস্থ আছেন। দেখুন, আমরা ধরুন আপনি যদি 20 মিনিট বা 25 মিনিটস বা ইন আদার সেন্স সিঁড়ি, দুতলা সিঁড়ি ওঠার পরে যদি আপনি রেস্ট নিতে হচ্ছে, 20 মিনিটস ওয়াক করার পর যদি আপনি খোলা মনে গান গাইতে না পারছেন, কথা বলছি না কিন্তু, দুতলা সিঁড়ি বা ফোর, আমরা যেটাকে বলি ফোর সেট অফ স্টেয়ার্স, বা 20 মিনিটস হাঁটার পর, ব্রেস্ক হাঁটার পর আপনাকে যদি দম নিতে হচ্ছে বা খোলা মনে গান গাইতে না পারছেন, কথা বলতে পারছেন কিন্তু গান গাওয়ার জন্য আপনাকে একটু শ্বাস নিতে হচ্ছে, তা দ্যাট মিন্স আপনার হার্ট ইজ কম্প্রোমাইজড, তার মানে আপনার হার্টের একটু অসুবিধা আছে, সো সেটার জন্য লক্ষ্য রাখতে হবে। থার্ড আমরা যেটা বলি, যে আমরা যেটা বলি গান গাইছেন বা জোরে জোরে হাসছেন, এগুলো করতে যদি আপনার দম নিতে হচ্ছে, দ্যাট মিন্স ইউ নিড মেডিকেল অ্যাটেনশন। এই তিনটা হচ্ছে। এবার হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যদি 140/90, মানে আমরা যেটাকে বলি ওপরেরটা হচ্ছে সিস্টলিক, নিচেরটা হচ্ছে ডায়াস্টলিক, এটা যদি আপনার 140/90-র ওপরে আসছে, উপরেরটা 140-র ওপরে, নিচেরটা 90-র ওপরে যদি আসে, দুটোর একটা হলেও কিন্তু আপনি হাইপারটেনসিভ। ইনফ্যাক্ট আপনার ওপরেরটা যদি 130-র ওপরে যাচ্ছে এবং নিচেরটা যদি 85-86-এর ওপরে যাচ্ছে, তাহলে আপনি প্রি হাইপারটেনসিভ, ইউনিট টু টেক প্রিকশন। ফোর্থ, ব্লাড সুগার আমরা বলি। ব্লাড সুগার হচ্ছে, অনেকেই আমি এখনই বলে দিচ্ছি, ব্লাড সুগার যদি আপনার খাওয়ার পরে যদি 180-র ওপরে আসে এবং ফাস্টিংটা যদি 140-র ওপরে আসে, তাহলে আপনি ডায়াবেটিক রেঞ্জের। সো এই মানে কি, তাহলে আপনার ডায়েট, ওয়েট এবং ব্লাড প্রেশার, এগুলোর কন্ট্রোল আপনাকে
1: করতে হবে,
2: নিতেই হবে। তাহলে এটা আমাদের প্রিভেন্ট করার, বা যদি হয়েও গেছে যাদের শ্বাস, ধরুন ব্লাড প্রেশার হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে বা ওবেসিটি আছে, তাহলে হাউ টু টেক কেয়ার অফ দ্যাট। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, স্যার কি করবো, কি খাবো,
1: এখন তো হয়ে গেছে।
2: সো বেসিক আমি বলে যে স্টার্ট করার জন্য আপনি পার ডে শুরুতে 10 মিনিট 10 মিনিট, যদি পারেন তাহলে একসাথে 20 মিনিট ব্রিস্ক ওয়াক করবেন। ব্রিস্ক ওয়াক মানে হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন স্যার ব্রিস্ক ওয়াক মানে কি, দৌড়ানো, জাম্প করা, আস্তে হাঁটা। ব্রিস্ক ওয়াক হচ্ছে যেটাতে আপনি ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারেন কিন্তু গান গাইতে পারবেন না, মানে গান গাইলে আপনার ব্রিস্ক ওয়াক হচ্ছে না, এটা স্লো হয়ে যাচ্ছে। ব্রিস্ক ওয়াক ইজ দ্যাট ওয়াক যেখানে আপনি হাঁটছেন এবং ইউ ক্যান টক ফ্রিলি। সেটা যা আমি বলি যে মর্নিং 20 মিনিটস, ইভিনিং 20 মিনিটস, যদি না পারেন মর্নিং 15 মিনিটস, 15 মিনিটস ইভিনিং, যদি তাও না পারেন স্টার্ট উইথ 10 মিনিটস 10 মিনিটস অ্যান্ড দেন গো টু 15 মিনিটস 15 মিনিটস, যেটা হচ্ছে প্রতিদিন মিনিমাম 30 মিনিটস অফ ব্রিস্ক ওয়াক। অনেকেই আমাকে বলেন, স্যার আমরা তো সারাদিন কাজ করি, তাহলে দেখুন কাজ,
1: অনেকে যেটা অজুহাত দেখান যে আমি তো সারাদিনই হাঁটছি,
2: ইয়েস, তো আমি সেটাই বলি যে এক্সারসাইজ আর এক্সার্শনের মধ্যে সেটাই ডিফারেন্স।

0: কারণ আপনি যখন হাঁটছেন তখন আপনার ব্রেনের থেকে সেরোটোনিন সিক্রিট হচ্ছে, যেটাকে আপনার যেটা প্রোটেক্টিভ বেসিক্যালি, কিন্তু আপনি যখন পরিশ্রম করছেন তখন উল্টোটা হচ্ছে, ইওর মাইন্ড ইজ স্ট্রেসড। তো সেজন্য বলি যে 10 মিনিট বা 15 মিনিট যদি ব্রিস্ক ওয়াক করতে পারেন, জাস্ট ওয়াক, নাথিং এলস, মিউজিক শুনে শুনে ওয়াক করুন বা যাই করুন, বাট ইউ ক্যানট রাশ, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে গিয়ে আপনার, অনেকে সুইমিং করেন, বাট সেটার জন্য যাদের হার্টের প্রবলেম নেই তারাই সুইমিং করতে পারবেন, লাইট ব্যাডমিন্টন বা টেবিল টেনিস খেলা, ইভেন আমি বলছি যারা বাজারে যান তারা ব্যাগটা নিয়ে বাজারে হেঁটে যান, রিক্সাতে করে না বা গাড়িতে করে না, যেখানে যতটুকু হাঁটতে পারবেন। সিঁড়িতে আমরাই অনেকে চেষ্টা করি কি সিঁড়িটা থাকলে লিফটার বাটন থাকলে লিফটে অন করে দিই, ইউজ স্টেয়ার কেস, সিঁড়ি ইউজ করুন। দেখুন সিঁড়ি ইউজ না করে লিফটে গেলাম আর আমরা বললাম যে ডাক্তারের কাছে গিয়ে বললাম যে ডাক্তারবাবু আমার কী খেতে হবে, দ্যাট ইজ অ্যাবসার্ড, আপনি নিজেই সেটা করছেন না। তো এই জিনিসগুলোর দিকে লক্ষ্য দিতে হবে। থার্ড পার্ট, বাঙালিদের জন্য আমরা তো খাদ্য রসিক আমরা বলবো,
1: আর পুজো কিন্তু সামনে আসছে,
0: ইয়েস, কিন্তু হয়তো শ্রোতারা খুব রাগ করবেন কিন্তু আমাদের ডায়েটের উপর প্রচণ্ড কন্ট্রোল করতে হবে। দেখুন আমি একটা সোজা ভাষায় বলছি, বাঙালিদের ডায়েট ইজ মোর দেন ডাবল যেটা আমাদের অ্যাডভাইজেবল, মোর দেন ডাবল যারা শুনছেন, আমাদের বাঙালিদের মেনি স্টাডিজে প্রুভ হয়ে গেছে, আমাদের বাঙালিদের একজন অ্যাডাল্ট বাঙালির যেটা আমাদের ক্যালোরি ইনটেক হওয়া উচিত, ডায়েট হওয়া উচিত, মহিলাদের ধরুন 2300 থেকে 2400 ক্যালোরি, পুরুষদের 2700 থেকে 2800 ক্যালোরি, বাঙালিরা অন অ্যান অ্যাভারেজ উই টেক মোর দেন 5000-6000 কিলো ক্যালোরি পার ডে,
1: অনেকটা বেশি,
0: সেটা আমাদের অনেক বেশি। আমি যদি বলি কতটুকু খাবেন, ড্রাস্টিক রিডাকশন দরকার, তার ওপর বলছি বাঙালিদের দুটো প্রিয় খাবার হচ্ছে ভাজা আর আমাদের এভরি এলিমেন্ট ইজ ফুল অফ মশালা, থিক গ্রেভি। তো তাহলে হেলদি ডায়েটের জন্য যেটা করতে হবে, ভাজা স্কিপ করতে হবে, সেটার জন্য লাইট বেক যেটা বলি, মশলা কম ইউজ করবেন। আবার অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু কোন মশলাগুলো ভালো, যারা গৃহিণী যারা শুনছেন, মহিলারা যারাই শুনছেন, আমাদের বাঙালিদের 5 ফোড়ন কিন্তু ইজ এ ভেরি গুড মশলা, আদা রসুন পেঁয়াজ এইগুলো কিন্তু গুড মশালা, রাদার দেন অল দি আমরা যেটা এখন যে আমাদের মানে প্যাকেট মশলাগুলো আসে সেগুলো অ্যাভয়েড করতে হবে। আর দুটো স্মল টিপ দিচ্ছি যেগুলো যারাই শুনছেন মহিলারা সেটা মনে রাখবেন, ধরুন আমাদের ঘরে 4 জন লোক আছে, 4 অ্যাডাল্টস, তাহলে আমার দিনে প্রতিদিনে সল্ট ইনটেক হওয়া উচিত পুরো ফ্যামিলির জন্য 20 গ্রামস। 20 গ্রামস ইজ ইকুয়াল টু আপনাদের বাড়িতে যে চায়ের ছোটো চায়ের স্পুন আছে, ফুল করে না লেভেল করে 1 টিস্পুন ইজ ইকুয়াল টু 5 গ্রামস। তাহলে এই 5 গ্রামস নিয়ে আমি যদি বাড়িতে 4 জন ধরি, তাহলে 5 গ্রাম ইনটু 4 টিস্পুন 20 গ্রামস, সেটা হবে পুরো দিনের রান্নার জন্য সল্ট ইনটেক, দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাডভাইজেবল, মানে 5 গ্রাম পার্সন পার ডে ইজ দ্য অ্যাডভাইজেবল। আমাদের বাঙালিদের দেখা গেছে 9 টু 10 গ্রামস, দ্যাট ইজ ডাবল দ্য অ্যামাউন্ট অফ সল্ট আমরা ইনটেক করি।
1: অনেকে যেটা করেন যে থালার মধ্যে কিন্তু বেশ
0: এক্সট্রা এক্সট্রা, সেটা তো আমি তার উপরে বলছি, আমাদের রান্নায় যেটা ইউজ হচ্ছে স্টাডিজ প্রুভ করছে যে বাঙালিদের খাবারে আমরা অলমোস্ট 9 গ্রামস টু 10 গ্রামস পার ডে করছে, এবং সল্টের সাথে কিন্তু ব্লাড প্রেশারের ডিরেক্ট কন্ট্যাক্ট আছে, সল্টের সাথে হার্ট ডিজিজের ডিরেক্ট কন্ট্যাক্ট আছে। সুতরাং আমরা যদি কাট ডাউন করতে যাই সল্ট ইনটেক, অনেক সময় দেখবেন প্রেশার হলে ডাক্তারবাবুরা বলছেন যে অতিরিক্ত পাতলা নুন খাবেন না, সেটা কিন্তু এর জন্যই, সেজন্য যারাই শুনছেন তারা মনে রাখবেন যে প্রতিদিন পার পারসন 5 গ্রাম, তার মানে যেটা চায়ের চামচ আছে লেভেল করে, নট ফুল করে লেভেল করা, 4 জন যদি থাকে তাহলে 4 স্পুন একবারে রান্না নেয়, প্রতিদিনের পুরো দিনের রান্নায় সেই নুনটুকু ইউজ হবে যাই আপনি রান্না করছেন, তাহলে আপনার পরিবার সুস্থ থাকবে। পরিবারের সুস্থ রাখার দায়িত্ব কিন্তু সেখানে রান্নাঘরে কিন্তু লুকিয়ে আছে।
1: শ্রোতা বন্ধুরা, নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি।
2: দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সব সময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুরবেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এসেছি সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা। আজ এই অনুষ্ঠানে কথা বলছি হৃদরোগ নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার শিবশেখর দত্ত, একজন শ্রোতাবন্ধু আমাদের সঙ্গে আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ বলুন শ্রোতাবন্ধু। আচ্ছা, আপনার বয়সটা কত আছে? আচ্ছা, শ্রোতাবন্ধু আপনার নামটা কিন্তু বলা হলো না। ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: ওনার হাঁটতে বোধহয় শ্বাসকষ্ট হয় উনি বলছেন। দেখুন, আমাদের এখানকায় মানে আমাদের ত্রিপুরা বলছি না, শুধু বাঙালিদের মধ্যে বা এই নর্থ ইস্ট ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা, বিহার, আমাদের ক্ষেত্রে কিন্তু ওবেসিটি একটা বড় প্রবলেম। এবং আমরা কিন্তু ওবেসিটি বুঝতেই পারি না, কারণ আমাদের চারপাশে সবাই একটু ওবিস থাকে, যার জন্য আমাদের মনেই হয় না আমরা ওবিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে মহিলাদের ওয়েট শুড বি অ্যারাউন্ড 45-50 কেজির হওয়ার উচিত, যাদের হচ্ছে 65। আমরা বলি যে তোমার শরীর ভেঙে গেছে, কি হয়েছে, অ্যাজ ইফ উই আর ভেরি মাচ কনসার্ন। তো আমাদের ওয়েট ইজ এ ভেরি বিগ কনসার্ন। আমি যেটা বলছিলাম ওনার ক্ষেত্রে, আপনি যে যিনি প্রশ্নটা করেছেন, আপনার ব্লাড প্রেশার এবং ওয়েটটা দেখে নেবেন, এবং আশেপাশে যে কোনো হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে একটু দেখিয়ে নেবেন।
0: সেটাই
1: আমি যেটা আরও একটা বলছিলাম, যেটা যে হৃদরোগের বা নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, হার্ট ডিজিজ, এগুলোর মূল চাবিকাঠি কিন্তু রান্নাঘরে লুকিয়ে আছে। হয়তো মানে ভাববেন যে আমি কেন আজকে রান্নাঘর নিয়ে কথা বলছি, কারণ আমি অলমোস্ট লাস্ট 20 ইয়ার্স প্র্যাকটিসে একটা জিনিস দেখেছি যে অনেক কিছু আমরা চেষ্টা করি, ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ আমরা চেষ্টা করছি, কিন্তু সেটা একদম ধরুন একজন বা দুজন পেশেন্টের বেনিফিট হচ্ছে। কিন্তু আমি দেখলাম যে রান্নাঘরের যদি প্যাটার্নটা চেঞ্জ করা যায় তাহলে কিন্তু অনেকটাই প্রিভেন্ট করা যাবে। যেমন আমি আরেকটা জিনিস বলছি, বাঙালিদের ক্ষেত্রে কী হয়, আমরা ভাজা জিনিস এবং তেল আমাদের দেশে বেশি থাকে। আমাকে একজন বলছিলেন যে তোমরা বাঙালি, তোমরা তো শাকেও তেল দাও, তো শাকে কি তেল দেওয়া যায়? আমরা বললাম না, শাকে তো একটু তেল তো দিতে হয়। উনি বললেন দেখো তোমরা বললে যে শাকেও তেল দেওয়া দিতে হয়। তো আমি রাফলি বলছি যে কতটুকু তেল, অনেকে জিজ্ঞেস করেন আমাকে স্যার কতটুকু, মহিলারা পার্টিকুলার, স্যার আমার পরিবারের জন্য কতটুকু তেল রান্না করা উচিত। তো দ্য রাফ ক্যালকুলেশন যদি আমি বলি, আপনার অ্যাগেন আমি ব্যাক টু দ্য সেম ফোর পার্সন ইন এ ফ্যামিলি, চারজন যদি ফ্যামিলিতে থাকেন তাহলে পুরো মাসের আপনার তেল লাগা উচিত 1.5 লিটার।
0: কিন্তু
1: যেটা আমাদের, যেটা আমাদের বাঙালিদের হয়তো 3 লিটার, 3.5 লিটার, এবং উই এনজয় দ্যাট। এবং এক্ষেত্রে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কোন তেলটা, এখন বলছে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল স্টাইলে যেটা কাচ্চি ঘানি বা সর্ষার তেল যেটা থাকে, মাস্টার্ড অয়েল, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে বেশি থাকে, যার জন্য ইট ইজ গুড ফর হার্ট। কিন্তু টু মাচ অফ সর্ষার তেল ইজ অ্যাগেন ব্যাড। সো আমি রাফলি বলি যে 1/2 লিটার অফ সর্ষার তেল অ্যান্ড 1/2 লিটার, 1 লিটার অফ এনি আদার, হয়তো সানফ্লাওয়ার অয়েল বা অন্য, সো 1 লিটার অফ এনি আদার টাইপ অফ অয়েল, সানফ্লাওয়ার অয়েল অর এনি আদার সিড অয়েল, অ্যান্ড 1/2 লিটার অফ মাস্টার্ড অয়েল ইজ দ্য পারফেক্ট কম্বিনেশন। অ্যান্ড লিটারেচার বারবার এগুলো বলছে, প্রচুর স্টাডিতে বারবার বলছে দ্যাট ইজ গুড ফর বেঙ্গলি পপুলেশন। কেন আমি সেটা বলছি, কারণ বাঙালিদের আমাদের সেন্ট্রাল ওবেসিটি, আমরা যে বলি না তোমার পেট বেরিয়ে গেছে বা স্থূলতা এসেছে, বাঙালিদের জেনেটিক ইজ নট লাইক অ্যাবনর্মালি, বাঙালিদের কিন্তু স্থূলতা তার সেন্ট্রাল ওবেসিটি বা আমাদের শরীরের মধ্যভাগে আমাদের ফ্যাট জমা ইজ বাই জেনেটিক। অনেকে ভাববেন যে আমার সাথে এরকম কেন হচ্ছে, ইট ইজ নট অ্যাবনর্মাল, ইট ইজ আওয়ার ইন জিনস। সো আমাদের সেন্ট্রাল পার্টে ফ্যাট ডিপোজিশন হওয়া ইজ জেনেটিক্যালি। সেকেন্ড, উই আর অলরেডি প্রিডিসপোজড, তার মানে হচ্ছে আমাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের জেনেটিক আছে, বাঙালিদের জেনেটিক আছে। বাঙালি মানে বলছি, আমি যখনই বলছি বাঙালি, একটু আমাকে মাফ করুন, শুধু বাঙালি না, মানে আমি বলছি এন্টায়ার নর্থ ইস্ট ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা এবং বিহার, আমাদের এই পার্ট অফ ইন্ডিয়া বা এশিয়ার যেটা আছে, আমাদের মধ্যে শরীরের মধ্যভাগে স্থূলতার প্রবণতাটা বেশি, ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবণতা বেশি, উই আর এট মোর রিস্ক অফ ডায়াবেটিস এবং হাইপারটেনশন, যার জন্য আমাদের প্রিকশনটা বেশি নিতে হয়। আমাদের যে ওবেসিটির যে স্কেল আছে সেটা ইউরোপীয়দের জন্য আলাদা, আমাদের জন্য সেটা কিন্তু আলাদা, যার জন্য আমি বারবার বলছি যে রান্নাঘরের সল্ট ইনটেক কাট অফ করা এবং অয়েল ইনটেক কাট অফ করা। তো সেটার জন্য আমি বলছি, বারবারই বলছি, চারজনের যদি ফ্যামিলি থাকে প্রতিদিনে ম্যাক্সিমাম সল্ট ফর দ্য এন্টায়ার ফ্যামিলি ইজ 20 গ্রামস, অ্যান্ড সল্ট ফর 4 মেম্বার ফ্যামিলি।

0: for the entire month should be 1.5 liters.
1: oil
0: আছে এবং এটার মধ্যে আরেকটা জিনিস আছে যেটা বললাম মাস্টার্ড অয়েল এবং আদার্স অয়েল মিক্সচারটা ওয়ান অয়েল শুড নট বি কুকড অর বার্নড অর যেমনটা ফ্রাই যেটা করে শুড নট বি রিপিটেড মানে একবার যেটা ভেজে ফেলেছেন সেটা যাতে রিপিট করে না করা হয়
1: সেটা কিন্তু করে ডাক্তারবাবু অনেকেই যেটা করেন যে তেলটা ফেলে দেবো সেটার মধ্যে আবার রান্না করে
0: কারণ সেটার মধ্যে ফ্যাটি অ্যাসিডের কম্পোজিশন চেঞ্জ হয়ে যায় কার্সিনোজেনোসিটি বেড়ে যায় সেজন্য যতটুকু পারা যায় যেমন ধরুন আমাদের প্রতি ঘরেই অনেক সময় আমরা যেটা বলি না ওই মাছের কালিয়া ইনস্টেড অফ মাছের কালিয়া ও মাছের হালকা ঝোল ইনস্টেড অফ এনি আদার মশলা আমাদের যেগুলো হেলদি মানে ভেজিটেবলস আছে চারটা আমি হেলদি ভেজিটেবল বলছি টিপসের জন্য বলছি এগুলো যেমন লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স যেটাকে আমরা বলি ঝিঙে পেঁপে পটল দিজ আর অ্যাকচুয়ালি গোল্ডেন ভেজিটেবলস আমরা বলি তো এগুলো যদি আমাদের সবজির মধ্যে দেওয়া যায় বা মাছের ঝোলের মধ্যে দেওয়া যায় দ্যাট ইজ গুড অ্যাগেইন ফিশ ইজ বেটার দেন চিকেন কারণ চিকেন মিট ইজ ব্যাড মিট ফিশ মিট ইজ মানে প্রোটিনটা ইজ গুড প্রোটিন সো এইগুলো যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আমাদের ডায়েটটা কাট ডাউন করতে হবে সল্ট ইনটেক কাট ডাউন করতে হবে অয়েল ইনটেক কাট ডাউন করতে হবে তাহলে কিন্তু আমাদের প্রেশার ডায়াবেটিস ওবেসিটি তিনটাকে আমরা একসাথে টার্গেট করতে পারবো এবং যদি পারি তাহলে মর্নিং 15 মিনিট ইভিনিং 15 মিনিট এই দুটো যেটা আমাদের রেগুলার কাস্টম যেটা সেগুলো ফলো করতে এবং প্রচুর পরিমাণে জল খাবেন আমি অ্যাডভার্টাইজমেন্ট শুনছিলাম স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে প্রচুর জল খাবেন সেটা কিন্তু জলের মতো কিন্তু মেডিসিন হয় না অনেকে আমাকে বলেন যে স্যার কতটুকু জল খাবো
1: সেটা কিন্তু
0: থ্রি লিটার্স পার ডে ইজ দ্য মিনিমাম নর্ম ফর অ্যান অ্যাডাল্ট যদি গরম থাকছে তাহলে 1 লিটার আপনি বাড়িয়ে নিতে পারেন এক্সেপ্ট যাদের কিডনি ডিজিজ আছে কিডনি ডিজিজের জলটা ডাক্তারবাবুর একটু বলে দেবেন যে কতটুকু আপনার খাওয়া উচিত কারণ সেটা কিডনি ডিজিজের স্টেজের উপর ডিপেন্ড করে বা ধরুন কারোর হার্ট ফেলিয়ার পেশেন্ট আছে এই দু রকমের পেশেন্ট ছাড়া ওয়াটার ইজ এ বিউটিফুল গিফট ইটস এ মেডিসিন
1: যাদের ডায়াবেটিক পেশেন্ট ছাড়া
0: আছে ইয়েস ওনারা জল খেতে পারেন
1: আচ্ছা
0: একদম আমি তো দেখুন অনেকে শুনলে হয়তো ভাববেন যে ক্যাজুয়ালি বলছি আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ডায়াবেটিসের রোগী স্যার আমি কি একটু মিষ্টি খেতে পারবো আমি বলে দিই যে দেখুন ডায়াবেটিসের রোগীদের জন্য মিষ্টি খাওয়া পাপ দেখা পাপ মনে ভাবাও পাপ সুতরাং সেটাকে আপনি লক্ষ্য রাখতে হবে
1: আর আরেকটা আপনার কাছে যেটা জানতে চাইবো যে সময়ও আস্তে আস্তে ফুরিয়ে আসছে যে এই যে তরুণ প্রজন্মেরও কিন্তু হচ্ছে এই যে হৃদরোগগুলো সেটা কেন
0: দেখুন তরুণ প্রজন্মের মধ্যে হৃদরোগ হচ্ছে না শুধু ইট ইজ ভেরি কনসার্নিং এটার কারণ হচ্ছে যারা ইয়াং জেনারেশন হয়তো শুনছে না কারণ ইয়াং জেনারেশন খুবই কম শুনে এখন রেডিও কিন্তু আমি তাদের বলবো ইয়াংদের জন্য তিনটা প্রবলেম মেজর প্রবলেম ছোটোবেলা থেকে কিন্তু আমাদের বাচ্চারা বা ইয়াং জেনারেশন কেন বলবো বিফোর ইয়াং জেনারেশন বিফোর অ্যাডোলেসেন্স ওরা খুব করে কোল্ড ড্রিঙ্কস এবং জাঙ্ক ফুড বাই মিনস আমি বলি অনেকে জাঙ্ক ফুড ভাবে স্ট্রিট ফুড নট আই এম নট টকিং অ্যাবাউট স্ট্রিট ফুড জাঙ্ক ফুড মানে এনিথিং উইচ ইজ আউটসাইড ফুড রেস্টুরেন্ট হোক বা হোটেল হোক সেটা পিৎজা হোক বা মোমো হোক বা ইভেন নুডলস হোক বা জাস্ট রেস্টুরেন্টের চিকেন হোক এনিথিং ইজ ব্যাড ফর দেয়ার হেলথ এরা এখন বুঝতে পারছে না কিন্তু ফিউচারে বুঝতে পারবে যখন ওদের প্রবলেম হচ্ছে আগের দিকে আমরা বলতাম যে কার্ডিয়াক ডিজিজ ইনভলভ হচ্ছে 60+ এজে এখন কিন্তু উই আর গেটিং হার্ট অ্যাটাকের পেশেন্ট কিন্তু আমরা 35-36 পাচ্ছি এর কারণ হচ্ছে এটা সেকেন্ড ইজ অ্যাডিকশন টু মাচ অফ অ্যালকোহল অ্যান্ড টু মাচ অফ স্মোকিং চারদিকে আমরা দেখতে পাই এবং সেটা তো আমার প্রতিনিয়তই নজরে পড়ছে অ্যান্ড থার্ড ইজ ল্যাক অফ এক্সারসাইজ আমরা মানে আজকে থেকে 20 বছর আগে 15 বছর আগে আপনি রাস্তায় অনেকগুলো সাইকেল দেখতেন এখন রাস্তায় সাইকেল অলমোস্ট আমি সাইকেল বলছি মানে হাতে গোনা যায় এখন এভরিবডি ইজ রাইডিং এ টু হুইলার অর ড্রাইভিং এ কার তো সেটা কাউকে হাঁটতে তো আমি দেখি না ফুটপাথগুলো খালি পড়ে আছে
1: আপনি যেটা বলছিলেন যে বাজারে যাচ্ছে সেটাও কিন্তু
0: সেটাও টু হুইলারে যাচ্ছে বা গাড়িতে করে
1: যাচ্ছে
0: সুতরাং আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাজ কাম ডাউন টু অলমোস্ট নেগলিজেন্স আমাদের অ্যাডিকশন হ্যাজ গন আপ লাইক এনিথিং অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে এই যে জাঙ্ক ফুড আপনি আগরতলা শহরে বেরুলে চারদিকে দেখবেন শুধু জাঙ্ক ফুড অ্যান্ড জাঙ্ক ফুড অ্যান্ড সেখানে ইয়াং জেনারেশনের জেনজির ভিড়টা অনেক বেশি তো সেটার ক্ষেত্রে আমাদের বাবা মায়েরা বলতো যে একটু হাঁটো বাইরের খাবার খাবে না কিন্তু তো এইগুলো যে বলতো এগুলো এখন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্স হয়ে গেছে এবং অ্যাগেইন আমি বলছি এগুলোর দায়িত্ব ইয়াং জেনারেশনকে নিতে হবে এবং মা বাবাদের যারা শুনছেন ওদের কিন্তু সেই দায়িত্বটা নিতে হবে।
1: আর সময় একেবারেই নেই, তো ছোট করে যদি কিছু বলতে চান।
0: দেখুন, আমি দুটো একদম জিনিস বলবো, যে এক্সারসাইজ

0: এবং ডায়েট কন্ট্রোল, যত পারুন এক্সারসাইজ করুন এবং ডায়েট কন্ট্রোল, মিনিমাম ফুড, কারণ আপনি যত কম খাবেন তত বেশি বাঁচবেন, যত বেশি খাবেন ততটাই আপনার মানে ক্ষতি হবে। এবং সেই জন্য বলবেন যে খাওয়াটাকে মেডিসিনের মতো নেবেন, নাহলে মেডিসিনকে কিন্তু খাবারের মতো নিতে হবে।
1: খুব সুন্দর কিন্তু একটা কথা আপনি বললেন, সত্যি আরও কিন্তু অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় বলছে, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শ্রোতা বন্ধুরা, আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা আলোচনা করলাম হৃদরোগ নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক শিবশেখর দত্ত, সঙ্গে ছিলাম আমি অনামিকা। আবারও কথা বলবো অন্য বিষয় নিয়ে অন্য কোনো মঙ্গলবারে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী আগরতলা এবং এফএম মধ্যন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে রাত 9:14 জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য ও লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার এক বহুমুখী কৌশল নিয়ে কাজ করেছে। আজ নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এর দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে শ্রী চৌহান আশ্বাস দেন, ন্যূনতম সহায়ক মূল্যে অড়হর, কলাই এবং মসুর ডালের 100% সরকার ক্রয় করবে এবং 48 ঘন্টার মধ্যে কৃষকদের অর্থ প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির দুটি ভিলেজ কমিটির 3টি আসনে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ চক্রবর্তী জানান, মাতাবাড়ি ব্লকের গামারিয়া এডিসি ভিলেজ কমিটির 2টি আসনে এবং অমরপুর ব্লকের পাহাড়পুর এডিসি ভিলেজ কমিটির 1টি আসনে আগামী 3রা অক্টোবর। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন। আগরতলায় লোকভবন সূত্রে এ খবর জানা গেছে। জনকল্যাণ এবং জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছর পূর্তি উপলক্ষে আগামী 7ই অক্টোবর রাজ্যে অনুষ্ঠিত হবে সেবার জ্যোতি কলস যাত্রা। এতে থাকবে সাইকেল ও বাইক র্যালি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচিকে সফল করতে আজ সচিবালয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এশিয়ান গেমসে আজ ভারতের ঝুলিতে এলো জোড়া স্বর্ণপদক। 6টি সোনা সহ সব মিলিয়ে এ পর্যন্ত ভারতের পদক সংখ্যা হয়েছে 52টি। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ আজ রাতের মধ্যে দুর্বল হয়ে মায়ানমার উপকূল থেকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ অভিমুখে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপটি মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে আগামী 48 ঘন্টায় ত্রিপুরা সহ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল রাজ্যের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

স্বাধীনতা একটি শব্দ, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে কত অশ্রু, কত রক্ত, কত না ফেরা মানুষের গল্প। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রণমী তোমারে পর্বে। রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে মানালি, আর আজ প্রণমী তোমারে পর্বে স্বাগত জানাই আজকেও অন্যান্য দিনের মতন ইতিহাসের পাতায় বিস্মৃত এক স্বাধীনতা সংগ্রামী। পরিচয় করিয়ে দেব তাকে আপনাদের সঙ্গে। আজ ঊষা মেহতার ব্যাপারে কথা বলবো, কিন্তু তার কথা বলার আগে তাদের সবাইকে প্রণতি জানাই এই পর্বের মধ্য দিয়েই, অনুষ্ঠানের একেবারে শুরুতেই, যাদের তিল তিল রক্তবিন্দু একটা স্বাধীনতাকে দাঁড় করিয়েছিল স্তম্ভে। এই যে আজ আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস নিচ্ছি, প্রতিদিন নিজেদের ভাষায় কথা বলতে পারছি, নিজের পছন্দের পোশাক পরতে পারছি, নিজের মতন মত প্রকাশ করতে পারছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই স্বাধীনতার মূল্য কি ছিল? হ্যাঁ, ইতিহাসের পাতায় আমরা কিছু নাম খুব স্পষ্ট করে পড়েছি, কেউ আমাদের কাছে বিপ্লবী, কেউ মহান নেতা, কেউ শহীদ, কিন্তু সেই ইতিহাসের পাতায় এক বিশাল ক্যানভাসের একেবারে প্রান্তে দাঁড়িয়ে আছেন আরো অসংখ্য মানুষ, যাদের নাম হয়তো আজ আমাদের মনে নেই, যাদের ছবিও হয়তো আমাদের স্মৃতিসৌধে নেই, ঠাঁই পায়নি, যাদের পরিবারের গল্প হয়তো প্রজন্মের পর প্রজন্ম হারিয়ে গেছে। তারা ছিলেন ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ডাক্তার, সাংবাদিক, নারী, সাধারণ মানুষ, কিন্তু দেশের প্রয়োজনে তারাই কিন্তু হয়ে উঠেছিলেন অসাধারণ ঠিক সেই সময়ে। হয়তো কেউ জেল খেটেছেন, কেউ নির্বাসিত হয়েছেন, কেউ পুলিশের লাঠির আঘাত সহ্য করেছেন, আবার কেউ বা গোপনে বিপ্লবীদের আশ্রয় দিয়েছেন, আর কেউ নিজের জীবনটাই হয়তো গেছেন দিয়ে স্বাধীনতার স্বপ্নকে সত্যি করার জন্য। ঠিক তেমনি একজনের কথা, ঊষা মেহতার কথাই আজ আপনাদের সামনে নিয়ে আসছি। শ্রোতা বন্ধুরা, সঙ্গে থাকুন।

স্মৃতির পাতায় হারিয়ে গেছেন অনেক স্বাধীনতা সংগ্রামী, যাদের আত্মত্যাগকে ভুলে যাওয়ার অধিকার আমাদের নেই, তাদেরকেই পরিচয় করিয়ে দেওয়া এই প্রণমী তোমারে পর্বের মধ্য দিয়ে। শ্রোতা বন্ধুরা, আজ একটু ফিরে তাকাবো ইতিহাসের সেই অন্ধকার অথচ গৌরবময় দিনগুলোর দিকে। খুঁজে দেখব এমন কিছু মুখ যারা হয়তো আজ আমাদের কাছে একেবারেই অপরিচিত। আসুন না তাদেরকে পরিচয় করিয়ে দিই ভবি প্রজন্মের সঙ্গে, কিন্তু ভারতের স্বাধীনতার ইতিহাসে যাদের অবদান বাস্তব এবং গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর দায়ভার তো আমাদেরও পরিবর্তায়। স্বাধীনতা কখনো কোনোভাবেই একজনের অর্জন নয়। স্বাধীনতা একটি জাতির সম্মিলিত আত্মত্যাগের গল্প। সবার রক্ত এক হয়েছিল বলেই হয়তো স্বাধীনতা আজ আসতে পেরেছে।

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়? তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসের। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, উজাড় হলো বস্তি আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় বাস্তু ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা মানুষ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক তোমাকে যে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে যে আসতেই হবে।

শ্রোতা বন্ধুরা, আজ উষা মেহতার গল্প আপনাদের সামনে তুলে ধরা। 1920 সাল 25শে মার্চ, ব্রিটিশ ভারতের বম্বে প্রেসিডেন্সি, জন্ম তার 25শে মার্চ। সময়টা ছিল 1942, মাত্র 22 বছরের একজন তরুণী। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি কিন্তু কংগ্রেস রেডিওতে সেখানে প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ভূমিকা নেন। সেই কংগ্রেস রেডিও 27 আগস্ট 1942 থেকে নিয়মিত সম্প্রচার শুরু করে, যদিও বিভিন্ন ঐতিহাসিক সূত্রে বিভিন্ন প্রস্তুতির ক্ষেত্রে সেখানে বলা হয়ে থাকে তার সূচনা হয় অন্য কোনো দিন। সেখানে একটি বিশেষ ঘোষণা ছিল, স্টেশনটি বিভিন্নবার স্থান পরিবর্তন করতে থাকে, কিন্তু তারপরেও উষা মেহতার নাম কিন্তু আজও ইতিহাস ভুলে গেলেও আমরা তাকে বারংবার মনে করিয়ে দেব, এ যেন আমাদেরই এক কর্তব্য। হঠাৎ করেই রেডিওতে একটা কণ্ঠস্বর ভেসে

ক্ষেত্রে। ভাবুন তো, আজ আমরা মোবাইলের একটা বোতাম চাপলেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পাঠিয়ে দিতে পারি, কিন্তু প্রায় 84 বছর আগে তখন একটা খবর মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই ছিল যেন একটা বিপ্লব। আর সেই বিপ্লবের মাইক্রোফোন হাতে তুলে নিয়েছিলেন এক তরুণী, তার নাম উষা মেহতা, মাত্র 22 বছর বয়স। হাতে কিন্তু তার কোনো বন্দুক ছিল না, কোনো সেনাবাহিনী ছিল না, কোনো বিশাল সংগঠক ছিল না, কিন্তু সাহস ছিল আর একটা বিশ্বাস, মানুষকে সত্যিটা জানাতেই হবে। আর আজকে তাই স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া স্বাধীনতা সংগ্রামের এই প্রণমী তোমারে পর্বে তার কথাই বলবো, যার কণ্ঠস্বর একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যের সেন্সরশিপকে চ্যালেঞ্জ করেছিল। শ্রোতা বন্ধুরা, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি, চলছে প্রণমী তোমারে পর্ব। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, একটা গান শুনি, উষা মেহতার কথা আবারও তুলে ধরছি আপনাদের সামনে।

সময়টা 1942, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ভারত তখনও ব্রিটিশ শাসনেরই অধীনে। দেশের মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা তীব্রভাবে তীব্রতর হচ্ছে। 1942 সালের আগস্টে শুরু হলো ভারত ছাড়ো আন্দোলন। মহাত্মা গান্ধীর আহ্বান ডু অর ডাই, কিন্তু আন্দোলন শুরু হওয়ার পরপরই ব্রিটিশ সরকার একের পর এক শীর্ষ নেতাকে গ্রেফতার করতে শুরু করলেন দেশের। তখন নেতারা জেলে, সংবাদপত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ, খবরের ওপর সেন্সরশিপ, মানুষ জানতেই পারছে না দেশের বিভিন্ন প্রান্তে আসলে কি ঘটছে। আর এই পরিস্থিতিতেই একটা প্রশ্ন সামনে এলো, যদি খবরের কাগজ মুখ বন্ধ করে দেওয়া যায় তাহলে কি মানুষের কণ্ঠস্বরও বন্ধ করে দেওয়া হবে? উষা মেহতার উত্তর ছিল না। আর সেই নায়ের মধ্য থেকেই জন্ম নিল কংগ্রেস রেডিও, একটি রেডিও। আর এক তরুণীর সাহস, মাত্র 22 বছরের সেই তরুণী বুঝিয়ে দিলেন, ব্রিটিশ সরকার যদি সংবাদপত্র নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এমন একটা মাধ্যম দরকার যা দ্রুত মানুষের কাছে পৌঁছতে পারে, সেটা হচ্ছে রেডিও। সেই উষা মেহতা তার সহযোগীরা গোপনে একটি ট্রান্সমিটারের ব্যবস্থা করলেন। সঙ্গে ছিলেন বিঠল ভাই জাভেরি, বাবু ভাই খাকার, চন্দ্রকান্ত জাভেরি এবং আরও অনেকে। কিন্তু সেখানেও কিন্তু সমস্যা ছিল। টাকা কোথায়, যন্ত্রপাতি কোথায়, স্টুডিও কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, ব্রিটিশ পুলিশ যদি জানতে পারে তাহলে আবার গ্রেফতার, জেল, নির্যাতন, এমনকি মৃত্যুও হতে পারে। কিন্তু তারা পিছিয়ে গেলেন না। একটি বর্ণনা অনুযায়ী অর্থ সংগ্রহের সময় উষার এক আত্মীয়া তার গয়না পর্যন্ত এই কাজের জন্য দিতে প্রস্তুত ছিলেন। ভাবুন তো, একদিকে গয়না, আবার অন্যদিকে স্বাধীনতা। তিনি বলেছিলেন, এই সম্পদ যদি দেশের কাজে লাগে তার চেয়ে ভালো ব্যবহার আর কি হতে পারে। শ্রোতা বন্ধুরা, একটা পলকের জন্য চোখটা একটু বন্ধ করুন তো, ভাবুন। চারদিকে ব্রিটিশ পুলিশের নজর, একটি গোপন ঘর, একটি ট্রান্সমিটার, কয়েকজন তরুণ তরুণী, কেউ জানে না পরের মুহূর্তে কি হবে। তারপর মাইক্রোফোনের সামনে বসে উষা মেহতা বলছেন, রেডিও অন। ভেসে এলো, দিস ইজ দ্য কংগ্রেস রেডিও কলিং অন 42.34 মিটার ফ্রম সামওয়্যার ইন ইন্ডিয়া। কি অদ্ভুত একটা ঘোষণা, কোথাও ভারত থেকে, ঠিক কোথা থেকে কেউ জানে না, কারণ লোকেশন জানানো যাবে না। ব্রিটিশ পুলিশকে ফাঁকি দিতে হবে একটি রেডিও স্টেশন যার কোনো স্থায়ী ঠিকানা নেই। আজ এখানে, কাল অন্য কোথাও, পরের দিন আবার অন্য জায়গায়। স্টেশনটি বারবার স্থান পরিবর্তন করত, আর যাতে ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে শনাক্ত করতে না পারে। ভাবুন তো, গায়ে কাটা দেয় সত্যি না এই কথাগুলো ভাবলেন। শ্রোতা বন্ধুরা, স্বাধীনতা শুধু 15ই আগস্টের একটি দিন নয়। স্বাধীনতা সেই অসংখ্য মানুষের আত্মত্যাগের স্মৃতি যাদের নাম আমরা জানি, আর যাদের নাম আমরা ভুলে গেছি তাদের সবার গল্প নিয়ে। উষা মেহতা, আপনার সেই রেডিও সিগন্যাল হয়তো আজ আর বাতাসে ভাসে না, কিন্তু আপনার সাহসের ফ্রিকোয়েন্সি এখনো আমাদের হৃদয়ে ধরা পড়ছে। আপনাকে প্রণাম জানাই আজ এই প্রণমী তোমারে পর্বের মধ্য দিয়ে। শ্রোতা বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে সেই সাহসী তরুণীকে

বুকের ভেতর ছোট্ট একটা ঘর, সেথায় জমে গোপন মেঘের ঘর, কখনো সেখানে রোদ হাসে খিলখিল, কখনো বা নামে শ্রাবণের নীলমিল। হৃদয় তো সে এক অবুজ পাখি, সুখে দুঃখে বারে বারে মেলি আখি, কারো ইশারায় থমকে দাঁড়ায় চলা, কারো স্মৃতিতে জমে না না বলা কথা বলা। কখনো সে দেয় ভালোবাসার দোলা, কখনো বা যন্ত্রণাতে হয় খোলা, শত আঘাতেও ভাঙে না যার আশ, হৃদয় মানেই এক বিশাল আকাশ, আড়াল করে হাজারো চোখের জল, হৃদয় খুঁজে ফেরে একটুখানি বল। সব হারিয়েও যে হাসতে শেখায় রোজ, সেই তো হৃদয় যার প্রতিনিয়ত খোঁজ, প্রতিনিয়ত খোঁজ। শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে 101.6 মেগাহার্জ এর আজকের এই আজ রাতে পর্বে, যে আজ রাতের জন্য আপনারা অপেক্ষা করেন সারা বেলা ধরে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, জানেন আজ বিশ্ব হৃদয় দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড হার্ট ডে। আর আজ তাই এই অনুষ্ঠানে চলুন হৃদয়েরই কথা বলি আমরা।

0: অর্থাৎ মাত্রে জঠরে ছিলাম, সে মাত্র কয়েক সপ্তাহ, পাঁচ সপ্তাহ, ঠিক তখন আমাদের শরীরে একটা তরঙ্গ তৈরি হয়েছিল। সেই প্রথম তরঙ্গ, সেই প্রথম স্পন্দন, সেই প্রথম অনুভূতি, সেই প্রথম বেঁচে থাকার গান, সেই প্রথম অনুভূতি যে হ্যাঁ, প্রাণ শক্তিকে ছুঁয়ে যাওয়ার প্রতিশ্রুতি, প্রথম হৃৎস্পন্দন। আসুন আজ হৃদয় নিয়ে কথা বলি। ডায়াল করুন 03-81-232-6253 নম্বরে।
1: তুমি জানতে পারো।

0: শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে, ডায়াল করুন 03-8-1-2-3-2-6-2-5-3 নম্বরে, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আজ রাতে পর্বে কথা হচ্ছে হৃদয়ের কথা নিয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কিছু কিছু কথা মুখে বলা হয়, কিছু কথা আবার চোখেও বলা হয়, আর কিছু থাকে একেবারে হৃদয়ের গভীরে। শুধু ভালোবাসার ঠিকানা নয় হৃদয়, হৃদয় যে আমাদের বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি, গুরুত্বপূর্ণ সঙ্গী। ওই যে বলছিলাম না, সেই প্রথম হৃদস্পন্দন থেকে আজ পর্যন্ত সে নিরলসভাবে চলে আসছে। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার প্রবীর।

0: স্বাগত।
1: হ্যাঁ দিদি ভাই, এইটা হচ্ছে হার্টের একটা পার্ট। এই যে এক তারবিহীন বেতারে যে কথা বললাম, এটা আপনি শুনে নিলেন যে প্রবীর বাবু, এটাই কিন্তু দিদি ভাই। দেখুন, আজ বিশ্ব হার্ট দিবস, হ্যাঁ হৃদয় দিবস। তো সেই দিবসে আমাদের হাটটা হচ্ছে এই ছোট্ট একটা 250 থেকে 300 গ্রাম ওজন। তো সেই হাট কিন্তু আমাদেরকে অনেক কিছু জানান দেয়। তার মধ্যে আমি কয়েকটা জিনিস বলবো, যেমনি মানে ধূমপান থেকে বিরত থাকতে হবে, প্লাস মদ্যপান থেকে বিরত থাকতে হবে। তাকে যদি সুস্থ রাখতে হয় দিদি ভাই, যোগা করতে হবে এবং এবং একটু হাঁটা চলা করতে হবে। হ্যাঁ, এইভাবে মানে তাকে সুস্থ রাখতে হবে এবং বায়ু মানে শুদ্ধ বায়ু নিতে হবে। ভোরবেলায় একটু হাঁটা চলা করলে সেই শুদ্ধ বায়ু মানে যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমার হার্ট অনেকটা সুস্থ থাকবে এবং মনকে সবসময় উৎফুল্ল করে রাখতে হবে। যেমনি লাফিং ক্লাব আছে, সেই লাফিং ক্লাবে গিয়ে দিদি ভাই আপনাকে কিন্তু ওই হাসতে হবে, মানে গোমড়া মুখে বসে থাকলে।
0: লাফিং ক্লাবে গিয়ে হাসতে হবে এমন নয়, আমরা আসুন না সবাই মিলে হাসি।
1: একদম একদম একদম একদম দিদি ভাই, সেটা আর কি মানে কেউ কেউ পারে, কেউ কেউ যায় না, মানে বাড়িতেও হাসলে হবে। এবং তার সাথে দিদি ভাই আরো একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মানুষের সাথে সৎ ব্যবহার রেখে, সৎ উপদেশ নিয়ে সৎ ভাবে থাকলে আপনার হার্ট কিন্তু, যদি আপনি চিন্তা করেন, অতিরিক্ত চিন্তা করেন, হার্ট কিন্তু মানে ওই এখন হার্টের ব্লক হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে সুস্থ থাকতে গেলে অনেক কিন্তু হার্ট সম্বন্ধে ওই ওইটুকু জিনিস আমাদের দেখতে, আপনারা আমাদের ছবি আঁকি লাল রঙের একটা হার্ট বলে লিখি, কিন্তু লাল নয়, একটু বাদামি ধরনের হার্টটা আর কি দিদি ভাই। তো এইভাবে আমরা যদি চলতে পারি না দিদি ভাই, তাহলে আমাদের হার্ট সুস্থ থাকবে, আমরা সচ্ছল হয়ে থাকতে পারবো। হ্যাঁ, অক্সিজেন প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, তার বিনিময়ে আমরা অক্সিজেনটা পাবো। সেই অক্সিজেন লেভেল যদি ঠিক থাকে, আমাদের হার্ট সব সময় ভালো থাকবে এবং সুস্থ থাকবো। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন,
0: শুভ রাত্রি প্রবীর বাবু। শ্রোতা বন্ধুরা, আপনারা চোখ বন্ধ করে আপনার বাঁ হাতটা মুঠি করে ধরুন এবং দেখুন ঠিক এতটুকু আমাদের হার্টের আয়তন। অবশ্যই মানুষ টু মা এবং এক একজন মানুষের এক এক রকম পরিমাণ, তবে বলা হয় যে যে যার হাতের বাঁ হাতের মুঠির সমান একটা হৃদতন্ত্র। দেখুন আপনার সেই জীবন যখন শুরু হয়েছিল, সেই স্পন্দনই বলেছিল যে হ্যাঁ, ভ্রূণের অস্তিত্ব এখানে আছে। এবং জন্ম এবং মৃত্যুর এই দোলাচলে হৃদয়ই একটা যন্ত্র যেটা চলতে থাকে নিরবধি, তার কোনো ঘুম নেই, কোনো অবসর নেই। সেই ছন্দ নিয়ামক যন্ত্রের মধ্য দিয়ে আপনার শরীরের কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্তকে সে কিন্তু অক্সিজেনেটেড রক্তে পরিণত করে, অর্থাৎ আপনার দূষিত রক্তকে পরিশোধিত করে বিশুদ্ধ রক্তকে ছড়িয়ে দেয় আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা কোষে কোষে। তো এই যে কোষে কোষে তার ছড়িয়ে দেওয়া, তা নিয়েই কিন্তু হৃদয়ের কাজ। হৃদয়ের কাজ কি সত্যি ভালোবাসা? শ্রোতা বন্ধুকে বলেন নমস্কার, কে রয়েছেন, শুভ সন্ধ্যা।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ অম্বিকা ম্যাডাম, বলে ফেলুন।
2: এটাই তো, একটা মনের সঙ্গে আর একটা মন, একটা হৃদয়ের সঙ্গে আর একটা হৃদয়ের মেলবন্ধন। আপনাদের সঙ্গে যে জুড়ে থাকি, হ্যাঁ মানে সহজেই বলে ফেলেন নাম বলার আগেই, এটাই একটা সব থেকে বড় মেল বন্ধন। আর দেখুন, আজকের এই হার্ট দিবসে একটাই কথা বলার আছে, হ্যাঁ যে

0: তো আমাদের এই হৃদয়কে ভালো রাখতে গেলে এবং সুস্থ রাখতে গেলে আমাদের কিছু মানে নিয়ম কানুন পালন করতে হবে। আমাদের মনকে সুস্থ রাখার জন্য সবসময় আমাদেরকে মনে থেকে রাগ হিংসা এগুলো দূরে রাখতে হবে। কোনো টেনশন রাখলে চলবে না, সবার সঙ্গে ভালোভাবে চলতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। নিজে যদি ভালো থাকি তাহলে কিন্তু আমি সবাইকে ভালো রাখতে পারবো। নিজের ভালো থাকাটা কিন্তু সব থেকে বড় প্রয়োজন। আমি যদি নিজেই অসুস্থ হয়ে থাকি বা আমার মন যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি আমার পরিবার বলুন, আশেপাশের মানুষ বলুন, কাউকেই আমি কিন্তু ভালো রাখতে পারবো না। তাই সবার প্রথমে নিজেকে ভালো থাকতে হবে এবং নিজেকে ভালো রাখতে হবে। সেটাই হবে সব থেকে বড় কাজ। আর এর জন্য কিন্তু যখন হয়তো মন খারাপ হয় তখন গান শুনতে হবে, বেশি বেশি করে একটু হয়তো বাইরে বেরিয়ে গিয়ে হয়তো পাঁচজনের সঙ্গে যদি কথা বলা হয় তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। এইভাবে আর কি নিজেকে ভালো রাখতে হবে এবং নিজের আশপাশের মানুষকেও এইভাবে ভালো রাখতে হবে।
1: খুব সুন্দর বলেন, শুভরাত্রি, ভালো থাকুন।
0: শুভরাত্রি।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের হৃদয়ও যেন ভালো থাকে। হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত আমরা ঘুমিয়ে পড়ি, বিশ্রাম নিই, ব্যস্ত থাকি, হাসি কাঁদি, কিন্তু আমাদের হৃদয় সে কিন্তু থামছে না। নিঃশব্দে নিরলসভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্য কাজ করে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, আজ ওয়ার্ল্ড হার্ট ডে, আর তাই আজকের আজ রাতে গল্পের নাম হৃদয়ের কথা। রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি, আর আজ একটু কথা বলবো সেই ছোট্ট হৃদয়টার সঙ্গে, যাকে আমরা যতটা ভালোবাসার প্রতীক মনে করি ততটাই কিন্তু অবহেলা করে আমাদের জীবনে। জানেন, আপনার জিব আজ ইচ্ছে করছে একটা এগ রোল খেতে, কিন্তু আপনার হৃদয় কিন্তু কাঁদছে সেই ডালডাটা আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, সে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে না, হৃদয় জ্বলছে। ভালোবাসায় ব্যথা পেলে হৃদয় জ্বলে না, তবে আপনি যদি আপনার লাইফস্টাইল ভালো না রাখেন তাহলে কিন্তু সে বিপাকে পড়ে যায়। শ্রোতা বন্ধুরা, নিজের হাতটা একবার বুকের বাঁ দিকটায় রাখুন তো, সেই লাভডাভ লাভডাভ লাভডাভ একই ছন্দে সে কোনো পরিশ্রান্ত না হয়ে চালিয়ে যাচ্ছে। এই যে শব্দটা শুনতে পাচ্ছেন, এটাই কিন্তু জীবনের সবচেয়ে পুরনো রিদম, যা না থাকলে আপনি একটা জড় বস্তু, মৃতদেহ, আর কিছুটি নয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার ম্যাডাম, আমি ঈশান দেব নাম বলছি।
1: ঈশান বাবু, স্বাগত।
2: শুভরাত্রি ম্যাডাম।
1: হ্যাঁ বলুন।
2: চন্দ্রপুর বাদের সঙ্গে বলছি।
1: একদম।
2: আজকে মানালি ম্যাডাম নাকি?
1: হ্যাঁ তাই তো।
2: আমি আওয়াজটা শুনে কি নিয়ে ফেলি আপনার, সুন্দর করে কথা বলে
1: তাই।
2: বিশ্ব হার্ট দিবসে আপনাকে এবং শ্রোতা বন্ধু সবাইকে স্বাগতম এবং শারদীয়ার শুভে।
1: একদম অগ্রিম অগ্রিম বলুন।
2: হ্যাঁ অগ্রিম। বিশ্ব হার্ট দিবসে আপনার সঙ্গে যে কথা বলছি, এটা তো হৃদয়ের একটা জুড়ে রয়েছে ভালোবাসা নাকি?
1: একদম একদম।
2: একটা কথা আছে যে মনের কথা শোনো না, হৃদয়ের কথা শোনো। মন চঞ্চল, মন চোদ্দ দিকে ঘুরে, কিন্তু হৃদয় একটাই,
1: হৃদয়তে
2: ভালোবাসা। সেটা হৃদয়টাই এমন একটা যেটা নাকি আমাদের শরীরের একটা গাড়ির যেমন

0: দিন, ইঞ্জিন না হলে চলে না। কিন্তু হৃদয়টা একটা আমাদের শরীরের একটা এমন একটা ইঞ্জিন
1: একদম।
0: আর হৃদয় এমন একটা যেমন ব্যাপার, একবার যদি হৃদয় করানো কথা বলে না, যে হৃদয়ে যদি হৃদয় যদি একবার ভেঙে যায়, মনটা বুঝাই যা, মনটাকে মেলানো যায় না, হৃদয় যদি ভেঙে যায়
1: কথাটা একদম।
0: হৃদয় এমন হৃদয় যা বলে 100% সত্যি, কিন্তু মনকে অনেক কিছু বলে, মন হাজার দিকে হাজার কথা চিন্তা করে, কিন্তু হৃদয় একটাই। মানুষ যতই কর্ম করুক, ইয়ে করুক, খারাপ কাজ করলে কিন্তু মন কিন্তু কত কথাই বলে, দিন কিছু বলে, কিন্তু হৃদয় একটা কথাই বলে, বিবেক যাকে বলে।
1: খুব ভালো বলেন,
0: ভুল করলাম।
1: ভালো থাকুন, সুখ রাখুন। আসলে এই যে ভাবনাগুলো না ঈশান বাবু, সবই আমাদের মস্তিষ্ক প্রসূত। যে কারণ আপনি যাই ভাবছেন, আপনার মস্তিষ্কের একটা অংশ অ্যামিগডালা সেটা কন্ট্রোল করছে, আমাদের সেরিব্রাম সেটা কন্ট্রোল করছে। এই সেরিব্রামই আমাদের বিভিন্ন আবেগ, আমাদের বিভিন্ন বুদ্ধি, এই সমস্ত কিছু কন্ট্রোল করছে। এবং এই একটা জিনিসই কিন্তু অন্যান্য পশুদের থেকে মানুষদেরকে আলাদা করে রাখছে। আর নয়তো ভাবুন, আমরাও তো আর পাঁচটা পশুর মতনই, আমাদেরও খাদ্যের চাহিদা আছে, আমাদেরও দিনের শেষে ঘুমোতে হয়, আমাদেরও আর যা যা করে অন্যান্য পশুরা, আমরাও তো তাই করছি। পার্থক্য শুধু সেই আমাদের মস্তিষ্কের ফোর ব্রেন, অর্থাৎ অগ্র মস্তিষ্ক, যাকে বিজ্ঞানের ভাষায় বলে সেরিব্রাম। শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফ এম উচ্চান্ত। কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো।
2: হ্যালো, নমস্কার দিদি।
1: নমস্কার, কে বলছেন? আমারও ভালো লাগছে, আপনারা যে সবাই ফোন করছেন এতেই খুশি। আর কিছু বলবেন না, আপনাদেরকে তো অনুরোধ করা হচ্ছে যে আপনারা যদি মনে করেন টপিকে কথা বলবেন তাহলে ডায়াল করুন, কারণ অনেক শ্রোতা বন্ধু ফোনে ব্যস্ত পেতে পেতে কিন্তু নিরাশ হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু একটা কথাই জিজ্ঞেস করব, তুমি কেমন আছো? না, আজ আর তুমি কেমন আছো জিজ্ঞেস করছি না, কারণ হৃদয় তো কখনো ছুটি চায় না। তাই আজ ওয়ার্ল্ড হার্ট ডেতে অন্তত একবার নিজের হৃদয়কে বলুন, তোমাকে আর অবহেলা করব না। হৃদয় একটি পেশিবহুল অঙ্গ মাত্র, যার কাজ হলো সারা শরীরের রক্ত সঞ্চালন করা। ওই যে আমাদের বাড়ির মধ্যে একটা জলের কল যেমন থাকে, সে উপর থেকে নিচ থেকে জল ওপরে নেয়, আবার উপর থেকে সব জায়গায় ছড়িয়ে দেয়, ঠিক তেমনি আমাদের হার্টও একটা যন্ত্র। প্রত্যেকটা শরীরের কোষে কোষে অক্সিজেনকে পৌঁছে দেয় সেই রক্তের মাধ্যমে, রক্তবাহিকার মাধ্যমে, তা হচ্ছে হৃদয়। শ্রোতা বন্ধুরা, আমরা যখন হাঁটি হৃদয় কাজ করে, আমরা যখন দৌড়চ্ছি হৃদয় কাজ করে, আমরা যখন ঘুমোচ্ছি তখনও তো হৃদয় কাজ করে, তাই না? নমস্কার, কে রয়েছেন সঙ্গে? কে বলছেন আরেকবার বলুন স্যার, আপনার নামটা আরেকবার বলুন, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলুন। শেখ নূর আলম বাবু?
3: সেকেন্ড ওয়ার্ল্ড
1: এবার শোনা যাচ্ছে।

0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ জি, সর্বপ্রথম হচ্ছে যে আপনার হার্টের পাওয়ার এত বেশি
0: হ্যাঁ
1: যে আপনার সঙ্গে কথা বলার পর আমাদের মনে হচ্ছে যেন আমাদের হার্টটা একটু বেলুন সার্জারি হলো, বুঝলেন?
0: হে বাবা, বেলুন সার্জারি হয়ে যাচ্ছে মানে আমি কি
1: মানে
0: স্টেন্ট?
1: হ্যাঁ অবশ্যই, মানে ভালো থাকা যায় আপনাদের মতো মানে ব্যক্তিত্বের সঙ্গে কথা বললে আমরা সত্যিই ভালো থাকি।
0: বিশাল প্রাপ্তি কথাটা আমাদের জন্য।
1: হ্যাঁ অবশ্যই দিদি, মানে আপনার সঙ্গে যখন কথা বলি তখন আমরা তো এমনিতেই মনের দিক থেকে একদম চাঙ্গা হয়ে যায় না, আর হৃদয়ে ভালো রাখতে গেলে কি জানেন তো, একটু স্বচ্ছ মনের মানুষের কথা থাকতে হয়।
0: আচ্ছা একদম,
1: যদি স্বচ্ছ মানুষের কথা শিখে থাকে তাহলে দেখবেন হৃদয় ভালো থাকে।
0: বাহ,
1: আর যেটা বলছেন না হাসির কথা, আমি এই 2 বছর হাসিতে একটু কম হয়েছে।
0: আচ্ছা,
1: না হয় আমি এত বেশি হাসতাম মানে ওই প্রথমে স্কুল জীবনে আমাকে মাস্টার ছড়ি দিয়ে মেয়েরা হাসি বন্ধ করতে পারেনি, দুটো পিঠে ছড়ি ভেঙে গিয়েছিল, কিন্তু হাসিটা আমার বন্ধ করতে পারিনি। আমাকে বললো হ্যাঁ তুই অত হাসিস কেন, আমি স্যার আমার হাসি আরম্ভ বন্ধ হয় না।
0: এ বাবা,
1: তা এখনো পর্যন্ত ঠিক একই ভাবে হেসে যাচ্ছি, বয়সের সঙ্গে সঙ্গে একটু কমেছে। মানে জায়গা বিশেষে হাসতে হয় খুব বেশি জোরে হাসি না, তখন সেই মুহূর্তে বন্ধু বান্ধব একসঙ্গে থাকলে আমি খুব বেশি হাসতাম। আমার বন্ধুরা একটা কথা বলতো, হয়তো ডাক হাসি দেখবি তো বললাম কেটা। হ্যাঁ, স্বচ্ছ মানসিকতার মানুষ হলে বা একটু খোলামেলা যদি মানুষের সংস্পর্শে থাকা যায় তাহলে দেখবেন এমনি যে শরীর মন হার্ট সবটাই ভালো থাকে। আর বিশেষ করে যদি আপনারা সঙ্গে থাকেন বা আপনাদের সঙ্গে নিয়ে আমরা সত্যি অনেকটাই এগিয়েছি বা অনেকটাই স্বচ্ছ মনের মানসিকতা হয়ে বেঁচে আছি।
0: কি সুন্দর বললেন, বলুন তো কি যে
1: হ্যাঁ
0: করি
1: এটুকুই বললাম
0: আপনাদের,
1: দিদি
0: প্রণাম
1: ভালো
0: নেবেন
1: থাকবেন।
0: আর আপনার হৃদয় যেন ভালো থাকে। ভালো থাকুন দাদা।
1: অবশ্যই দিদি, চাঙ্গা একেবারে চাঙ্গা, কোনো ব্যাপার না, নো টেনশন। হ্যাঁ
0: শুভরাত্রি।
1: মনে থাকি। হ্যাঁ শুভরাত্রি দিদি, ভালো থাকবেন।

0: শ্রোতা বন্ধুরা, আবারও স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ততে। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে রাত 10:21:41। শ্রোতা বন্ধুরা, বলুন তো, একজন মায়ের জীবনে অনেক শব্দ সে শোনে। একজন মা কখনো বৃষ্টির শব্দ, ভোরের পাখির ডাক, প্রিয় মানুষের কণ্ঠস্বর, কিন্তু জানেন, একটা শব্দ তার জীবনটাকে পুরো পরিবর্তন করে দিতে পারে। সেটা হলো তার সন্তানের প্রথম হার্টবিটের শব্দ। একটা ছোট্ট ঘর, সামনে আল্ট্রাসাউন্ডের সেই মনিটর, মায়ের বুকের ভেতর তখন হাজারো প্রশ্ন, আমার সন্তান ঠিক আছে তো? ঠিক আছে তো আমার সন্তান? তারপর হঠাৎ থুক থুক থুক, চিকিৎসক বললেন, এই যে হার্টবিট। সেই মুহূর্তে হয়তো মায়ের চোখে সেই জল চলে আসে, আনন্দের জল। তিনি প্রথমবার তার সন্তানকে না দেখেও উপভোগ করলেন, অনুভব করলেন প্রথমবারের জন্য। আর তার ভেতরে একটা ছোট্ট হৃদয় বেঁচে আছে। কি অদ্ভুত না আমাদের এই জীবনটা, কি অদ্ভুত এই প্রকৃতির প্রত্যেকটা নিয়ম। একজন মা তখনও তার সন্তানকে কোলে নিলেন না, তার মুখ দেখলেন না, তার হাত ধরলেন না, কিন্তু সেই ধুকধুক শব্দটা তার হৃদয়ের সঙ্গে যেন চিরদিনের জন্য জুড়ে যায়। সেই নারীর টান। সেদিন তার মা বুঝতে পারল, ভালোবাসার সবসময় চোখে দেখার দরকার নেই, অনুভব করা যায় একটা হার্টবিটই যথেষ্ট। হ্যাঁ, আর আজ ওয়ার্ল্ড হার্ট ডেতে সেই হৃদয়ের কথাই আমি বলছি। আমি সেই মায়েদের কথাও মনে করতে চাই, যারা প্রথমবার সন্তানের হার্টবিট শুনে হয়তো মনে মনে বলেছিলেন, শোনো, আমি তোমাকে এখনো দেখিনি, তবুও আমি তোমাকে ভীষণ ভালোবাসি। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আজকে হৃদয় দিবস।
0: একদম, মিল্টন বাবু কি?
1: তাই হৃদয়ের কথা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের পূর্ব বর্ধমান থেকে আমি শেখ আতিয়ার রহমান হাজির হলাম।
0: আতিয়ার বাবু, স্বাগত আপনাকে।
1: দেখুন, মান্নাদের একটা গান মনে পড়ে, খুব ভালো, আমার খুব ভারী মনে পড়ে।
0: কোনটা?
1: যে হৃদয়ের গান তো সবাই গাই গো, শুনি কজনা হৃদয় দিয়ে গাইতে পারে।
0: হ্যাঁ, আপনি গানটা শুনলেন না বোধহয়, মিস করে গেলেন, একটু আগেই চালালাম।
1: হ্যাঁ ঠিক, আমি একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, সত্যি কথা কি, আমরা হৃদয় দিয়ে কি হৃদয়কে ভালোবাসি, আগলে রাখি? যদি তা রাখতাম তাহলে এত হৃদয়ের সমস্যা হতো না।
0: ঠিক,
1: আসলে আমি কিন্তু আজও 59 বছরে পা দিয়েছি, আজও বহাল তবিতে মাঠে যাই দুবেলা সকাল বিকেল, কাজ পরিশ্রম করি, চাষের কাজ করি, আবার পার্শ্ববর্তী বাজার আপ ডাউন 14 কিলোমিটার 15 কিলোমিটার আমি সাইকেল নিয়ে যাই।
0: বাহ,

0: যদি যোগাযোগ ব্যবস্থার কোনো গন্ডগোল থাকে তো আপ ডাউন 30 কিলোমিটার পর্যন্ত আমি সাইকেলেই যাতায়াত করি এখনো পর্যন্ত এই বয়সে।
1: বেশ ভালো।
0: আর খাওয়া আমার হচ্ছে আমি অ্যানিমেল ফুড বর্জন করে চলি, রেড মিট তো ছুঁই না, যদি চিকেন হয়তো একটু আধটু হয় সপ্তাহে। আর মাছ হচ্ছে আমার প্রিয়, একটু ডিম খাই, বাকি সবজি, তার সঙ্গে ফাইবার যুক্ত খাবার, কুমড়ো পটল শাক সবজি বিভিন্ন রকমের, মানে সিজনাল যে সবজিগুলো সেইগুলো প্রতিদিন আমার বাড়ির পাতে আমার পাতে থাকবে। আর গাছে গন্ধরাজে লেবু তো আছে, এক ফালি লেবু, এই নিয়ে চলছি। আর সকালে ঘুম থেকে উঠার আগে পদ্মাসনে বসে
1: খুবই ভালো
0: একটু শ্বাস প্রশ্বাস নিই,
1: বাহ,
0: একটা নাক বন্ধ করে একটা নাক ছাড়ি, একটা নাক বন্ধ করে পরের নাকটা নিই, তারপরে একটু ব্যায়াম করে নিয়ে তারপরে উঠি বিছানা ছেড়ে। আসলে আমার বেশি ব্যায়ামের প্রয়োজন নাই, যেহেতু আমি এখন কর্মঠ মানুষ তো মাঠে ঘাটে কাজ করছি, তাই ওইটুকু করে নিই, তাহলে আমার মনে হয় এখনো হৃদয়টা আমার পরিষ্কার আছে, আমি বুঝতে পারি কোনো সমস্যা নাই। কারণ যেহেতু আমার খাদ্য তালিকা এবং চলার পথ আর অক্সিজেন পাওয়ার জন্য বাড়িতে আমার একটু বেশি বড় জায়গা আছে, বিভিন্ন কলা থেকে পেঁপে থেকে সজনে থেকে এইসব খাবারের গাছ আছে, সঙ্গে সাথে সাথে আরো গাছ যেসব আছে আম জাম ইত্যাদি ইত্যাদি।
1: প্রচুর অক্সিজেন তাহলে বাড়িতে?
0: প্রচুর অক্সিজেন বাড়িটা সবুজে ভরে রেখেছে। আমি এইটা মানি যে অন্তপক্ষে আমার পরিবারের 4-5 জন মেম্বার যারা আছে তাদের স্বার্থে অন্তপক্ষে সেই অক্সিজেনের প্রয়োজনটুকু মেটানোর জন্য গাছ লাগাতেই হবে আমাদের। আর বিশুদ্ধ ফল আহার করার জন্য, বিশুদ্ধ শাকসবজি পাওয়ার জন্য সেটা আমাকে লাগাতেই হবে। এটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার,
1: শুভরাত্রি আতিয়ার বাবু,
0: শুভরাত্রি।
1: শ্রোতা বন্ধুরা, সেই মায়ের কথা বলছিলাম যে মা প্রথম অনুভব করে আল্ট্রাসোনোগ্রাফির সেই ছোট্ট রুমে, সেই ছোট্ট স্ক্রিনটায় দেখতে পায় কিছু একটা অস্তিত্ব তার দেহে রয়েছে। সেই ছোট্ট কুড়িটা পরিণত হয় 280 দিন তার ভেতরেই বাড়তে থাকে সেই ছোট্ট কুড়ি, চলতে থাকে হৃৎস্পন্দন, নড়াচড়া, চোখ নাক সব আসতে থাকে আস্তে আস্তে। একটা সময় সে তার জঠর থেকে, জঠরকে মুক্তি দিয়ে বেরিয়ে আসে এই পৃথিবীতে, তার জন্ম নেওয়া হয়, পথ চলা হয়, মা আগলে রাখে তাকে, সন্তান বড় হয়, সন্তান প্রতিষ্ঠিত হয়। কিন্তু কালের ক্রমে চলতে চলতে একটা সময় আবারও সেই সন্তান মুখোমুখি হয় ইসিজি মেশিনের, যেই ইসিজি মেশিনের লাইন একটা সময় চলতে চলতে সরল রেখায় পরিণত হয়, সন্তান তখন পাশে দাঁড়ানো, পাশে শোয়া তার জননী, তার মা কিংবা বাবা, তার হৃৎস্পন্দন তখন সরল রেখায় যায়। ডাক্তারের সেই ছোট্ট একটা কথা আই এম সরি তার পৃথিবীটাকেই বদলে দেয়। যে হৃৎস্পন্দন একদিন আনন্দের অশ্রু ছড়িয়েছিল তার মার মুখে, সেই মাই একদিন চিরবিদায় নেয় পৃথিবী থেকে। এই তো জীবন, আসলে এই জীবন নামের এই কল্পদ্রুমে আমরা চলতে থাকি, কত মায়ায় জড়াই, আবেগে জড়াই, কিন্তু তারপরেও

0: ভালোবাসা আমরা কিছুটা হলেও শিখে যাই। শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব। আজ কথা হচ্ছে হৃদয়ের কথা। আজ ওয়ার্ল্ড হেলথ ডে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: নমস্কার দেবী ম্যাডাম। হ্যাঁ, আপনি বলে ফেলুন আর কি। একদম ভালো আছি।
1: আজ ওয়ার্ল্ড হার্ট ডে, হ্যাঁ, কিন্তু বিশ্ব মানে হৃদয় দিবস। আমরা কিন্তু মানুষ একটা জন্ম হলে পরে একটা পা না থাকলে চলতে পারে ম্যাডাম, হাত না থাকলে চলতে পারে স্কেচে ভর করে, কিন্তু হার্ট ফেলিওর হলে সঙ্গে সঙ্গে ধরাধাম থেকে চলে যেতে হয়। তাই হার্টের যত্ন কিভাবে নেওয়া, আর ছোট্ট শিশুর মতো হার্টকে, তিনি যেমন সারাক্ষণ আমাদের অক্সিজেন মানে স্পাজম করে করে রক্ত সার্কুলার করছে সারা বডিতে, এরকম হার্টকেও আমাদের যত্ন নিয়ে দুইটা চোখ দিয়ে যত্ন নিয়ে রাখতে হবে,
0: ঠিক ঠিক,
1: তাহলে তিনি তিনি ভালো রেজাল্ট দেবেন।
0: আর তিনি ভালো না রেজাল্ট দিলে কিন্তু শেষ,
1: বাইরের খাওয়া খাই তাহলে তো হার্টের মানে হজম করতে কষ্ট হয় সবকিছু মিলে, মানে আর কুপথের পথে না হলে আর আনন্দে আমাদের যাবে, আর আমরাও তাকে যত্ন শিশুর মতো আগলে রাখবো, তাইলেই আমাদের জীবন সুন্দর হবে।
0: শ্রোতা বন্ধু, আজ একটা প্রশ্ন না হয় আপনাদের জন্য ছুড়িয়ে দিলাম, আপনার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষটি কে? মা, বাবা, জীবন সঙ্গে, সন্তান না বন্ধু? যার নাম পড়তে আপনার মুখে হাসি চলে আসে, আজ তাকে একটা ফোন করুন, বলুন ভালো থেকো। আপনাদের অনেকেরই মনে হতে পারে, হ্যাঁ, হৃদয়ে ভালোবাসার কেউ নয়, হৃদয় শুধু রক্ত সঞ্চালন করে, একদম ঠিক। কিন্তু জানেন, আপনি যখন ব্যথিত থাকেন, আপনি যখন ভেঙে যান, হৃদয়ের উপর কিন্তু চাপ পড়ে, ঠিক পড়ে। শ্রোতা বন্ধুরা, আমাদেরকে ভালো থাকতে হয় পরিবারের জন্য, আমাদের সন্তানদের জন্য, বন্ধুদের জন্য, আমাদের কাজের জন্য, কিন্তু নিজের জন্য কবে নিজের সঙ্গে শেষ কথা বলেছেন? কবে নিজের শরীরকে নিয়ে একটু ভেবেছেন? কবে নিশ্চিন্তে হাঁটতে বেরিয়েছিলেন? কবে নিজের খাবারের দিকে খেয়াল রেখেছেন? কবে নিজের মানসিক চাপটাকে একটু গুরুত্ব দিয়েছিলেন? হ্যাঁ, আজ ওয়ার্ল্ড হেলথ ডে, একটা ছোট্ট প্রমিস না হয় আপনারা করুন, নিজেকে আর অবহেলা করব না। যদি এর জন্য খানিকটা সেলফিশ হতে হয় হব, কিন্তু আর অবহেলা নয়। এই প্রমিসটা আজ না হয় করেই ফেলুন শ্রোতা বন্ধুরা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যাঁ নমস্কার, আমি নাগরজোলা থেকে রেখা রায় বলছি।
0: রেখা ম্যাডাম, স্বাগত আপনাকে, বলুন।
2: হ্যাঁ হ্যাঁ, স্বাগত। আজকে তো কথা হচ্ছে হৃদয়ের কথা নিয়ে।
0: একদম তাই।
2: হ্যাঁ হ্যাঁ, হৃদয় এমন একটা জিনিস, আমি মনে করি হৃদয়টা খুব নরম, হ্যাঁ খুব নরম, এবং মানে কোনো রোগী যদি ডক্টরের কাছে যায়, আগে কিন্তু রোগীর হার্টবিটটা দেখে, তারপরে সন্তান হলে সন্তানের হার্টবিটটা দেখে কিরকম ঠিক আছে কিনা, হ্যাঁ, কেননা, হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। একদম,
2: আচ্ছা আচ্ছা, আমি সেই কথাই বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু কিছু গানে, হ্যাঁ, প্রকাশ করেছেন যে আমার হৃদয় তাকে ময়ূরের নাচের সঙ্গে তুলনা করেছেন।
0: ময়ূরের মতো নাচেরে, বাহ,
2: নাচেরে, ময়ূরের নাচের সঙ্গে তুলনা করেছেন। আবার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি, হ্যাঁ, কি সুন্দর ভাবে বর্ণনা করেছেন হৃদয়টাকে নিয়ে। হৃদয়টাকে আমাদের, আমি মনে করি

0: বিপদটা আমাদের এত লোভ, কেউ যদি কোনো রকম আঘাত দিয়ে কথা বলে দুঃখ দেয়, তখন কিন্তু আমাদের হৃদয়টা, হৃদয়েই আমরা কষ্ট পাই, হ্যাঁ ভীষণ কষ্ট পাই। এবং কেউ যদি মনে করেন যে দূর থেকে হঠাৎ করে একটা চিৎকার দিল, আপনি কিন্তু হৃদয়ই প্রথম আঘাত মানে একটা ইয়ে দেয় শব্দ করে, ঠিক আছে না? আজকে খুব সুন্দর, আমি মনে করি যে হৃদয়টাকে আমাদের মানে খুব যত্নে রাখাই দরকার,
1: একদম তাই, সুন্দর
0: বললেন, খুব যত্ন, হ্যাঁ হ্যাঁ যত্ন রাখাই দরকার।
1: ঠিক, শুভ রাত্রি ম্যাডাম, ভালো থাকুন।
0: হ্যাঁ হ্যাঁ, শুভ রাত্রি।
1: হ্যাঁ।

0: শ্রোতা বন্ধুরা, আমরা যেদিন প্রথম পৃথিবীর আলো দেখেছিলাম, আমার প্রথম কান্নায়, প্রথম হাসিতে, প্রথম ভালোবাসায়, প্রথম দৌড়ানোর মুহূর্ত, প্রথম ভয় পাওয়া, যখন কাউকে প্রথম ভালোবাসি, কাকে সঙ্গে পেয়েছিলাম বলুন তো? সেই হৃদযন্ত্রকেই কিন্তু। আর আজ তারই দিন, আজ ভালো থাকার দিন, তাকে ভালো রাখার দিন। তাকে নিয়ে অনেক দায়িত্ব যে আমাদেরও আছে, আমাদের অনায়াসে এই যে আমরা কথা বলছি, ভাবছি, সত্যি বলুন তো, সে কিন্তু অবিরত চলে যাচ্ছে, তার কোনো বিরতি নেই। নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, দীপক বাবু, দীপক দাস বলুন বাবু, দীপক বাবু। হ্যাঁ বলুন।
1: নমস্তে ম্যাডাম, আজকে টপিক কি?
0: আমরা তো টপিক ফোনে বলি না, আমাদের অনুষ্ঠান শুনতে হয়, তারপর আমরা কথা বলি আপনাদের সঙ্গে। বেশ কয়েকটা মেসেজ চলে এসছে। হ্যাঁ, শুভ সন্ধ্যা ম্যাম, ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আর ছোটোবেলায় সেই লাভড আপ শব্দটি যে কতটা প্রয়োজনীয়, তাকে ভালো রাখতে আমাদের প্রথমত অধিক তেল মশলা জাতীয় খাবার বর্জন করতে হবে, শাক সবজি প্রচুর খেতে হবে, কাজের ফাঁকে স্ট্রেস কমাতে, ভালো লাগায় মজে যেতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে, আর অন্যতম সামান্যতম অসুস্থিতেও ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ সোমা রায় ম্যাডামকে। বাপরে, আমাদের সুমনবাবু অনেকটা বড় মেসেজ পাঠিয়েছেন জোলাইবাড়ি থেকে। আজ বিশ্ব হৃদয় দিবস, আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটা হলো হৃদয়। সারাক্ষণ নিঃশব্দে কাজ করে যাচ্ছে, অথচ আমরা অনেক সময় তার যত্ন নেওয়ার ভুলে যাই। হৃদয়কে ভালো রাখতে খুব কঠিন কিছু করার দরকার নেই। অতিরিক্ত হাঁটাচলা করা, তেল ঝাল, অতিরিক্ত নুন কম খাওয়া, শাকসবজি ফল বেশি খাওয়া, ধূমপান থেকে দূরে থাকা, খুব খুব খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললেন, এবং পর্যাপ্ত ঘুম, এই ছোট ছোট অভ্যাসগুলোই অনেকটা সাহায্য করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অযথা দুশ্চিন্তা না করে মনটাকে একটু শান্ত রাখতে হবে। তাই আজকের দিনে একটা কথা মনে রাখি, নিজের হৃদয়কে ভালোবাসুন, সুস্থ জীবনযাপন করুন, আর প্রিয় মানুষগুলোর সঙ্গে হাসি খুশি থাকুন। সুস্থ হৃদয় মানেই সুন্দর জীবন। সুমন মুহুরী বাবু জোলাইবাড়ি থেকে, অনেক ধন্যবাদ সুমন বাবু আপনাকে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: নিতাই বাবু বলুন, বলুন।
2: হ্যাঁ দেখুন, হৃদয় ভালো রাখতে গেলে প্রথমত চর্বি জাতীয় জিনিস বর্জন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যেসব খাবার আমরা খাই সেগুলো কিন্তু সব খাবার খেতে হবে,
0: মানে আমরা ভালো জিনিস খেতে হবে।
2: হ্যাঁ, ভালো জিনিস খেতে হবে। আর চিন্তা করলে চলবে না,
0: দুশ্চিন্তা করলে চলবে।
2: হ্যাঁ, চিন্তাটা হচ্ছে হৃদয়ের মূল কারণ। হ্যাঁ, সেটাতে কিন্তু চিন্তাতে খুব ব্যাঘাত ঘটায় হৃদয়। আর মাঝে মাঝে ধরুন একটা একটু ব্যায়াম করতে হবে, সকালবেলায় একটু হাঁটাচলা করতে হবে। এইভাবে যদি আমরা থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের হৃদয় এবং মন ভালো থাকবে। আর নেশামুক্ত জিনিস তামাক বর্জন করতে হবে, এটাই হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকর। তাই আমি বলবো এটাকে বর্জন করা উচিত। এটাকে যদি বর্জন করা যায় তো হৃদয় কিন্তু খুবই ভালো থাকবে। আর সবসময় ধরুন হাসি খুশি থাকতে হবে এবং সবার সাথে মেলামেশা করে কথা বলতে হবে, তবেই কিন্তু আমার হৃদয় এবং মন ভালো থাকবে। এভাবেই চললে কিন্তু আমার হৃদয় কিন্তু ক্ষতি করবে না, হৃদয় আমার ভালোই থাকবে এবং হৃদয়ের কোনো প্রবলেমই হবে না।
0: একদম যথাযথ বললেন, ঠিক বলেছেন, সবার হৃদয় যেন এভাবেই ভালো থাকে। শুভরাত্রি। আমাদের শ্রোতা বন্ধুরা কতটা সচেতন ভাবুন তো, কি ভালো লাগে যখন সচেতন বন্ধুদের সঙ্গে কথা বলতে পারি। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার।

0: দিদি ভাই, আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ
1: হ্যাঁ
0: জেলার
1: হ্যাঁ
0: থেকে।
1: মিল্টন বাবু বলুন।
0: মা দিদি নমস্কার, অনেক নমস্কার আপনাকে,
1: আপনিও
0: আজকে
1: প্রণাম নেবেন, বলুন।
0: ধন্যবাদ দিদি ভাই। আসলে হৃদয় সত্যি হৃদয় আছে যার সেই তো ভালোবাসে,
1: হ্যাঁ
0: তাই মান্নাদের সেই গানটি বারবার মনে পড়ে যায়। আর এই জন্যই বোধ হয় ভালো গান আমাদের মনকে খুব ভালো রাখে দিদি ভাই। আমি তো ভূপেন হাজারিকার সব থেকে বড় প্রিয় ফ্যান, এবং আমার মোবাইল রিংটোন ভূপেন হাজারিকা, টোটাল সবসময় আমি ওনার গান শুনি।
1: আচ্ছা
0: এবং এবং কি বলবো, যেহেতু হৃদয় কথা বলছেন আপনি,
1: হুম
0: তো উনাকে আমি মানে সেটা বলতে কি, আমি যদি সত্যি আবার কখনো আসামে যেতে গুয়াহাটি যেতে পারতাম অসমে গিয়ে, এবং তাকে শ্রদ্ধার্ঘ্য করতে পারতাম, এটা সব থেকে বেশি আনন্দ আমার কাছে হতো।
1: বাহ,
0: আমি
1: যাই
0: হৃদয়ের
1: হোক,
0: কথাটা খুলে বললাম,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এবং এই যে তার সুরারোপিত গান আমাকে অনেক সময় হৃদয়কে বার ভালো রাখে। আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আকাশবাণীর কাছে রাখি, রেডিও শুনি, রেডিও আমার ধ্যান গান ধ্যান প্রাণ। আমি রেডিওর মাধ্যমেই অনেক কথা বলার ছন্দ পাই, কথা বলার আপনাদের কাছ থেকে অনেক শিক্ষা পাই, কিরমভাবে কথা বলতে হয়, এগুলো সত্যি আমাকে অনেক ভালো মনকে ভালো রাখে, সুস্থ রাখে। এটা আমার মানে বাঁচার চাবি কাছে হৃদয়ে বলা যায়। আর সব থেকে বড় কথা, একটু ফুড ব্যাপারটা খুব ভালো, কারণ খাদ্য অভ্যাসটা আমাদের ঠিক মতন চলতে হবে দিদি। কারণ ধরুন বর্তমান সময় ব্যবস্থা এমন অবস্থা দাঁড়িয়েছে, যখন ওই যে বলে না সেই আমরা ইঁদুর দৌড়ে ব্যস্ততার উন্নত টাওয়ারে বসে, সভ্যতার টাওয়ারে বসে আমরা যেন সত্যি করে ভুলতে বসে গেছি আমাদের জন্মটা ঠিক ঠিক কোন জায়গা থেকে শুরু হয়েছিল।
1: ঠিক
0: আমরা প্রাচীনত্বকে ভুলতে হারাতে বসেছি। কারণ একটা জিনিস দেখুন যে আমরা কোথায় যেন একটা তীব্র তীব্র যেন আহারের উপর বৈষম্যের শিকার, আহারের উপর বৈষম্যের শিকার। তার মানে কিরকম যে আমরা অতিরিক্ত এমন আহার গ্রহণ করছি যে আমাদের মানসিক স্বাস্থ্য শারীরিক সব দিক থেকে কিন্তু আমাদের বিপর্যয় সৃষ্টি করছে। এবং আপনি আপনি জানেন নিশ্চয়ই, অনেকেই জানেন যে এই শুদ্ধাত্মার বিভাগ বলে একটি গীতায় অধ্যায় আছে, এবং সেখানে আমাদের খাদ্য গুণের কথা দারুণ বলা আছে, এবং হৃদয়কে সুস্থ রাখার জন্য কি কি ধরনের খাবার খাওয়া দরকার সেটা টোটাল দেওয়া আছে খুব সুন্দর করে। ওই জন্য আমাদের জীবনে
1: আমাদের শতগুণ রজগুণ এবং তমগুণ বাড়ে, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে এইগুলো খেলে শতগুণ বাড়ে। খুব সুন্দর বললেন আপনি। হ্যাঁ
0: হ্যাঁ দিদি হ্যাঁ, ওইটা মনে এলো, কারণ বিষয়টা খুব সুন্দর তো। আর সব থেকে বড় কথা, আমাদের একটু একটু ব্যায়াম কর। আমি যেমন ভলি ভলি ভলি খেলটা খুব ভালো ছিলাম, এবং ভলি খেলা বরাবরই আমি মানে খেলোয়াড় হিসেবে খুব সুন্দর ছিলাম, এখনো নামি, এখনো আমি নামি মাঝে মধ্যে। তো এই ভলি খেলাটাও খুব শরীরের স্বাস্থ্য রাখতে একটু খেলাধুলা করাটাও কিন্তু ভালো, হৃদয়কে মনে রাখতে। আর সব থেকে করার কথা, পরিবারের সঙ্গে সময় দিন, ভালোভাবে করুন, ঠিক মতো মনতে চিন্তা করুন, আর ধ্যানও পুঞ্জে থাকুন। দেখুন হৃদয় আপনাকে নিশ্চয়ই হৃদয় আপনাকে কথা বলবে। ভালো থাকবেন দিদি, নমস্কার।
1: খুব ভালো লাগে আপনার কথা সবসময়, ভালো থাকুন। মিল্টন বাবু একটা গান শুনে নিই।

0: চলছে আজ রাতে পর্ব, আজ বিশ্ব হৃদয় দিবস, তা নিয়েই আজ রয়েছি আমরা আপনাদের বন্ধু। আজকে মানালি, আজ আজ রাতের পর্বে কথা হচ্ছে হৃদয়ের কথা। চলুন বন্ধু, কে রয়েছেন শুনি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: আমরা মানুষও একটা মেশিন, তো আমরা এগুলোকে আমরা এখন মানে কন্ট্রোলে রাখতে পারছি না, কারণ সেখানে দেখা যাচ্ছে টু মেনি টু বি কাউন্টেড, সংখ্যা এতই যে বেশি তা গোনা মুশকিল যায় না। তো ম্যাডাম আমি বলবো সবাই যেন তাকে একটু কাউন্টেড করে চলবেন,
0: ঠিক একটু সাবধানে চলতেই হবে, তাই না? ভালো থাকুন দীপক বাবু, শুভ রাত্রি। শ্রোতা বন্ধু, সত্যিই তো আমাদের হৃদয়ের খেয়াল আমরা রাখবো না তো কে রাখবে বলুন? আজকের ওয়ার্ল্ড হার্ট ডেতে একটা খুব সাধারণ কথা আপনাদের মনে করিয়ে দিই, জানেন, হৃদয়কে ভালোবাসতে কাউকেই খুব একটা কষ্ট করতে হবে না। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শারীরিক সক্রিয়তা, ধূমপান এড়ানো, রক্তচাপ এবং রক্তের শর্করা সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজন হলে মান্থলি একটা চেক আপ দরকার, মান্থলি না হলেও ট্রিমাস্টার কিংবা সেমিস্টার ওয়াইজ একটা পরীক্ষা করুন। আপনার শরীরের লিপিড প্রোফাইল, LFT, কিডনি ফাংশন টেস্ট, HbA1c, এই সমস্ত টেস্টগুলো আপনার কিন্তু বছরে দুবার কিংবা বছরে তিনবার করাই দরকার প্রত্যেকের, এবং 40 বছর বয়সের পরে যারা আপনারা আছেন তাদেরকে তো অবশ্যই করতেই হবে। শ্রোতা বন্ধুরা, নিজের বাদিকের সেই যন্ত্র যা লাভ ডাভ করে চলেই যাচ্ছে তাকে একবার বলুন, আমি আছি, আমি বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই, আর আমার হৃদয়কে ভালোবাসি। আজকে হৃদয়ের কথা চলছে এখানেই, সত্যি তো আমাদের হাতেই তো দোল।

হ্যাঁ, হৃদয়কে ভালো রাখুন, হাসতে থাকুন আর ভালোবাসতে থাকুন, দেখবেন জীবনটা কত সুন্দর। সবার জীবনে এক অবিরাম শান্তির বার্তা বয়ে আনুক প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা দিন। শ্রোতা বন্ধুরা, আজকের আজরাতে পর্ব এখানেই শেষ করছি। জানিয়ে দিচ্ছি আগামীকাল আকাশ কি বলছে। আগামীকাল রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচিতে কি রয়েছে আমাদের ঝুলিতে। শ্রোতা বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 30 সেপ্টেম্বর 2026 বুধবার সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ম্নি খরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, 7:40 ককবরক সংবাদ এবং 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 যুববাণী, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছে তোমায় আর যে শুয়েতার সঙ্গে, সকাল 10:00 তুমি অনন্যা, 11:00 ককবরক অনুষ্ঠান খানি রচাব মু, বেলা 2:30 চিরায়ত, বেলা 3:00 সফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 আজকের শিল্পী, বিকেল 5:00 রাগে অনুরাগে শুনবেন আর জে অঙ্কুরিতার সাথে, সন্ধ্যে 6:30 খোলা আকাশ, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, সন্ধ্যে 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ এবং তারপর স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 রংমহল, 8:00

যে 45 মিনিটে নিউজ হেডলাইন, সমাচার সন্ধ্যা রাত 9টায় নিউজ হেডলাইন্স, রাত 9:02 শামি গজল, রাত 9:30 শুনবেন আজ রাতে সাথে থাকবেন আরজে অর্ণব, রাত 10:20 এশিয়ান গেমসের হাইলাইটস এবং রাত 11টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:08। শুরু হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শুভরাত্রি।